কোথায় আছো জানি না, যেখানেই থাকো ভালো আছো তো? মনে পড়ে কি সেই রাতের কথা?

0: আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। সকাল সাতটা, আজ বৃহস্পতিবার, 14ই জ্যৈষ্ঠ, 10ই জিলহজ, 28শে মে। বাংলাদেশ বেতার খবর পড়ছে সালমা আক্তার মিনু। শুরুতেই শিরোনাম, যথাযথ ধর্মীয় ভাব গাম্ভীর্য ত্যাগের মহিমায় আজ দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ উল আজহা। দেশবাসী সহ মুসলিম উম্মাকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শুভেচ্ছা। মনের পশুত্বকে পরাভূত করার দীক্ষা গ্রহণের মধ্যে নিহিত রয়েছে কোরবানির মাহাত্ম্য ও তাৎপর্য। ঈদ উপলক্ষে দেওয়া শুভেচ্ছা বার্তায় বললেন তারেক রহমান। রাজধানীতে ঈদ উল আজহার প্রধান জামাত জাতীয় ঈদগাহে সকাল 7:30টায় অংশ নেবেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সবকিছু মিলিয়ে এবার ঘরমুখো মানুষের ঈদ যাত্রা ভালো হয়েছে, মন্তব্য সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর। কোরবানির বর্জ্য অপসারণে ঢাকার 2 সিটি কর্পোরেশনের 29,500 কর্মী প্রস্তুত, নগরবাসীর মধ্যে প্রায় 18 লাখ ব্যাগ বিতরণ। রাজধানীর আদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় 6 শিশুর মৃত্যুর ঘটনা তদন্তে 3 সদস্যের কমিটি গঠন, 72 ঘণ্টার মধ্যে প্রতিবেদন জমাদানের নির্দেশ। কেউ হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ করতে পারবে না, ইরানের উপর থেকে কোনো নিষেধাজ্ঞা তোলা হবে না, জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবং ভারতের গোয়ায় সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে আজ মালদ্বীপের বিপক্ষে খেলবে বাংলাদেশ। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। যথাযথ উৎসাহ উদ্দীপনা, ধর্মীয় ভাব গাম্ভীর্য এবং ত্যাগের মহিমায় আজ সারা দেশে উদযাপিত হচ্ছে মুসলমানদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল আজহা। হিজরি বর্ষপঞ্জী অনুযায়ী 10ই জিলহজ পবিত্র ঈদ উল আজহা উদযাপিত হয়ে থাকে। এখন শুনুন পবিত্র ঈদ উল আজহার তাৎপর্য নিয়ে একটি প্রতিবেদন।
2: মুসলিম বিশ্বের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব ঈদ উল আজহা বা কোরবানির ঈদ। কোরবানি শুধু পশু জবাই নয়, বরং ত্যাগ, আনুগত্য ও আত্মশুদ্ধির এক মহান শিক্ষা। কোরবানির ইতিহাস জড়িয়ে আছে হজরত ইব্রাহিম আলাইহিসাল্লাম ও তার পুত্র হজরত ইসমাইল আলাইহিসাল্লামের অসীম ত্যাগ ও আনুগত্যের ঘটনার সঙ্গে।
3: কোরবানির তাৎপর্য হলো, শিক্ষা হলো, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন মুসলিমকে, মুমিনকে যখন যে নির্দেশ করবেন, কিংবা আমরা এভাবে বলতে পারি একজন মুমিনের প্রতি, মুসলিমের প্রতি আল্লাহ তাআলার যে নির্দেশ আছে, সেই নির্দেশগুলো একেবারে শতভাগ নির্দেশের সামনে আত্মসমর্পণ করে, নত হয়ে, বিনয়ের সঙ্গে, খুশি মনে সেই নির্দেশটা বাস্তবায়ন করবে। এটা হলো কোরবানির প্রথম বা অন্যতম শিক্ষা বা তাৎপর্য।
2: সেই স্মরণীয় ঘটনার অনুসরণে প্রতি বছর জিলহজ মাসের 10 থেকে 12 তারিখ পর্যন্ত বিশ্বের মুসলমানরা পশু কোরবানি করেন। কোরবানির মাধ্যমে সমাজে সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধ ও সাম্যের শিক্ষা ছড়িয়ে পড়ে। বিশেষ করে গরিব ও অসহায় মানুষের সঙ্গে আনন্দ ভাগাভাগি করার মধ্য দিয়ে কোরবানির প্রকৃত তাৎপর্য প্রকাশ পায়। গুলশান আজাদ মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মোহাম্মদ আহসানুল্লাহ এ বিষয়ে বাংলাদেশ বেতার বলেন,
3: নিয়তটা কতটুকু পবিত্র, বিশুদ্ধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মান দহা তাইয়িবাতান বিনাফসিহি মুহতাসিবান লিউদহিয়াতিহি কানাত লাহু হিজাবাম মিনান নার। যে ব্যক্তি তার পরিশুদ্ধ নিয়তে, বিশুদ্ধ চিত্তে, প্রফুল্ল চিত্তে কোরবানি করবে এবং এই কোরবানির বিনিময় তথা সওয়াবের আশা রাখবে, অবশ্যই এই কোরবানি তার এবং জাহান্নামের মাঝে একটা প্রাচীর হয়ে যাবে।
2: ইসলামে কোরবানি ওয়াজিব ওইসব মুসলমানের উপর যারা প্রাপ্তবয়স্ক, সুস্থ মস্তিষ্কের এবং নিসাব পরিমাণ মূল্যবান সম্পদের মালিক।
3: আল্লাহ তাআলা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হালালের মধ্যে বৈধ পন্থা উপার্জনের মধ্যেই তোমাদের বারাকাত এবং শান্তি নিরাপদ সুস্থতা বই, আর হারামের মধ্যে কোনো আরাম নেই বারাকাতও নেই।
2: কুরবানির সবচেয়ে বড় শিক্ষা হলো ত্যাগ ও ভাগাভাগি। তাই আসুন এই ঈদুল আজহায় আমরা শুধু পশু নয়, নিজেদের ভেতরের হিংসা অহংকার ও কুপ্রবৃত্তিকেও কোরবানি করি। আসাদুজ্জামান নূর, বাংলাদেশ বেতার।
0: ঈদুল আজহা উপলক্ষে আজ সকালে মুসল্লিরা ঈদগাহ ও মসজিদে সমবেত হয়ে ঈদুল আজহার দুই রাকাত ওয়াজিব নামাজ আদায় করবেন। ঈদের নামাজ শেষে মহান আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে সামর্থ্যবান মুসলমানরা পশু কোরবানি করবেন। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণীতে দেশবাসী সহ মুসলিম উম্মাকে শুভেচ্ছা জানিয়েছেন। এছাড়া বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ সহ বিশ্ব মুসলিমের প্রতি পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে ভিডিও বার্তা দিয়েছেন। ভিডিও বার্তায় তিনি বলেন,
4: ত্যাগের পরাকাষ্ঠা তাকওয়ার মহিমান্বিত পথ নির্দেশনা এবং আত্মশুদ্ধির অনন্য বার্তা নিয়ে বছর ঘুরে বিশ্ব মুসলিমের দুয়ারে আবারও হাজির পবিত্র ঈদুল আজহা। বাংলাদেশ সহ বিশ্ব মুসলিমের প্রতি পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে দেশবাসীকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানাই। ঈদ মোবারক। কোরবানি শুধু পশু জবাই নয়, বরং লোভ লালসা, হিংসা, বিদ্বেষ আর মনের পশুত্বকে পরাভূত করার দীক্ষা গ্রহণের মধ্যেই নিহিত রয়েছে কোরবানির মাহাত্ম্য ও তাৎপর্য। আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা করে নিজেকে আল্লাহর কাছে সমর্পণের এই উৎসব আমাদেরকে ত্যাগের মহিমায় উদ্ভাসিত করবে, সত্য সুন্দরের দিকে ধাবিত করবে। এটিই হোক পবিত্র কোরবানির অন্যতম শিক্ষা।
0: বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন সহ বিভিন্ন বেসরকারি টেলিভিশন চ্যানেল ঈদ উপলক্ষে বিশেষ অনুষ্ঠানমালা সম্প্রচার করছে। এছাড়া হাসপাতাল, কারাগার, এতিমখানা ও শিশু সদনে পরিবেশন করা হবে বিশেষ খাবার। রাজধানীতে ঈদুল আজহার প্রধান জামাত হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহে সকাল 7:30 অনুষ্ঠিত হবে। তবে আবহাওয়া প্রতিকূল হলে প্রধান জামাত সকাল 8:00 বাইতুল মোকাররম জাতীয় মসজিদে অনুষ্ঠিত হবে। বাইতুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আব্দুল মালিক প্রধানে ঈদের নামাজে ইমামতি করবেন। জাতীয় ঈদগাহে এবার 121টি কাতারে একসঙ্গে প্রায় 35,000 মুসল্লির নামাজ আদায়ের ব্যবস্থা রাখা হয়েছে। প্রায় 3,500 নারী মুসল্লির জন্য পৃথক নামাজের ব্যবস্থা রাখা হয়েছে। জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, প্রধানমন্ত্রী তারেক রহমান, বিচারপতি, কূটনীতিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই ময়দানে নামাজ আদায় করবেন বলে আশা করা হচ্ছে। ঈদগাহে নামাজ আদায়ের পর রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী সেখানে উপস্থিত বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন। ঈদুল আজহার নামাজ শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করবেন এবং তাদের রুহের মাগফিরাত কামনা করে ফাতেহা পাঠ করবেন। এরপর দুপুরে প্রধানমন্ত্রী ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী আয়োজিত ঐতিহ্যবাহী বড়খানা অনুষ্ঠানে যোগ দেবেন। এদিকে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় প্রতিমন্ত্রী মীর শাহী আলম গতকাল জাতীয় ঈদগাহ পরিদর্শন করেন। পরে এক প্রেস ব্রিফিংয়ে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় প্রতিমন্ত্রী জাতীয় ঈদগাহে নামাজ পড়তে আগ্রহী মুসল্লিদের নিরাপত্তার বিধান মেনে চলার আহ্বান জানান। এ সময় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল সালাম মুসল্লিদের যেন কোনো অসুবিধা না হয় সেই লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান। ডিএমপি কমিশনার জানান, ঈদুল আজহাকে কেন্দ্র করে রাজধানীতে 4-6 স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জাতীয় ঈদগাহ ছাড়াও রাজধানীর জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে সকাল 7:00 থেকে 10:45 পর্যন্ত মোট 5টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সকাল 7:30 পবিত্র ঈদুল আজহার নামাজের জামাত অনুষ্ঠিত হবে। এই জামাতে সংসদ সদস্য, সংসদ সচিবালয়ের কর্মকর্তা কর্মচারী এবং এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করবেন। উপমহাদেশের অন্যতম বৃহৎ ঈদ জামাত অনুষ্ঠিত হবে কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহে সকাল 9:00। এতে ইমামিত করবেন মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ। শোলাকিয়ায় ঈদ জামাতকে ঘিরে নেওয়া হয়েছে 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। চট্টগ্রামে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হচ্ছে জামিয়াতুল ফালাহ ঈদগাহে সকাল 7:00। এই জামাত ছাড়াও সিটি কর্পোরেশন ও জেলা প্রশাসনের তত্ত্বাবধানে নেতৃত্বে নগরীতে ছিয়ানব্বইটি ও বিভিন্ন উপজেলায় 266টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। খুলনা মহানগরীতে ঈদ উল আজহার প্রথম ও প্রধান জামাত অনুষ্ঠিত হচ্ছে সকাল 7টায় টাউন জামে মসজিদে। বাগেরহাটে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হচ্ছে ঐতিহাসিক ষাট গম্বুজ জামে মসজিদে সকাল 7টায়। সাতক্ষীরা ঈদের প্রধান জামাত সকাল 7টায় কেন্দ্রীয় ঈদগাহে। যশোরে কেন্দ্রীয় ঈদগাহে সকাল 7:30টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। শাহজালাল ও শাহপরাণ বাজার এবং চা বাগানের জন্য বিখ্যাত সিলেট নগরীতে পবিত্র ঈদ উল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে ঐতিহাসিক শাহী ঈদগাহে সকাল 8টায়। মৌলভীবাজারের হজরত সৈয়দ শাহ মুস্তফা রহমতুল্লাহি আলাইহি মাজার ঈদগাহে জেলা শহরের প্রথম ও প্রধান জামাত অনুষ্ঠিত হচ্ছে সকাল 6:30টায়। সেখানে পরপর তিনটি জামাত অনুষ্ঠিত হবে। সুনামগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহে প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল 8টায়। রাজশাহীতে ঈদ উল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে হজরত শাহ মখদুম রহমতুল্লাহি আলাইহি কেন্দ্রীয় ঈদগাহে সকাল 7:30টায়। আবহাওয়া প্রতিকূল হলে কেন্দ্রীয় ঈদগাহের পরিবর্তে শাহ মখদুম দরগা প্রাঙ্গণে অবস্থিত মসজিদে সকাল 8টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। রংপুর ঈদ উল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল 8টায় কালেক্টরেট ঈদগাহে। তবে আবহাওয়া প্রতিকূল হলে প্রধান জামাত দুই ধাপে অনুষ্ঠিত হবে জেলা মডেল মসজিদে। এছাড়াও দেশের সকল উপজেলা ইউনিয়ন ও থানা পর্যায়ে সকল মসজিদ ও মসজিদ সংলগ্ন খোলা ময়দানে স্থানীয় পরিসরে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এ সকল জামাতের নামাজ শেষে দেশ জাতি এবং মুসলিম উম্মার শান্তি সমৃদ্ধি এবং উন্নয়ন কামনা করে দোয়া মোনাজাত করা হবে। এদিকে রাজধানীর মহাকালী বাস টার্মিনাল পরিদর্শন করে সড়ক পরিবহন সেতু রেলপথ ও নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, সবকিছু মিলে এবার ঘরমুখো মানুষের ঈদ যাত্রা ভালো হয়েছে। এ সময় মন্ত্রী যাত্রীদের সঙ্গেও কথা বলেন। পবিত্র ঈদ উল আজহাকে সামনে রেখে রাজধানীতে নির্ধারিত সময়ের মধ্যে বর্জ্য অপসারণ নিশ্চিত করতে দুই সিটি কর্পোরেশনে মোট প্রায় 29,500 জনবল প্রস্তুত রাখা হয়েছে। নগরবাসী যেন সুষ্ঠুভাবে বর্জ্য ব্যবস্থাপনা করতে পারেন তাই তাদের মাঝে বিতরণ করা হয়েছে প্রায় 18 লাখ প্লাস্টিক ও পরিবেশ বান্ধব ব্যাগ। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
5: পবিত্র ঈদ উল আজহাকে সামনে রেখে রাজধানীতে কোরবানির পশুর বর্জ্য দ্রুত অপসারণে ব্যাপক প্রস্তুতি নিয়েছে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন। নির্ধারিত সময়ের মধ্যে বর্জ্য অপসারণ নিশ্চিত করতে দুই সিটি কর্পোরেশনে প্রায় 29,500 জনবল প্রস্তুত রাখা হয়েছে। বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম নির্বিঘ্ন করতে দুই সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা বিভাগের কর্মকর্তা কর্মচারীদের ঈদের ছুটি বাতিল করা হয়েছে। পাশাপাশি নগরবাসীর সুবিধার্থে খোলা হচ্ছে বিশেষ হটলাইন। বর্জ্য সংরক্ষণ ও অপসারণ দুই সিটি কর্পোরেশন থেকে প্রায় 17,70,000 প্লাস্টিক পলিব্যাগ ও বায়োডিগ্রেডেবল ব্যাগ বিতরণ করা হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ঈদের দিন বিকেল থেকেই আনুষ্ঠানিকভাবে বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু হবে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন DSCC-র প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম জানান, কোরবানির পশুর হাট ও বর্জ্য ব্যবস্থাপনা তদারকিতে উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সমন্বয়ে বিশেষ তদারকি পরিষদ গঠন করা হয়েছে।
6: আমরা আশা করি যে তিন দিনে আমরা সম্পূর্ণ ঢাকা শহরের ময়লা আমরা ইনশাআল্লাহ ক্লিন করার জন্য চেষ্টা করব। 72 ঘন্টার মধ্যে টোটাল সব বর্জ্য ইনশাআল্লাহ পরিষ্কার হয়ে যাবে।
5: অন্যদিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন DNCC-র প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম খান জানান, কোরবানির বর্জ্য ব্যবস্থাপনায় জনসচেতনতা বাড়াতে প্রতিটি ওয়ার্ডে মাইকিং করা হয়েছে।
7: কোরবানি এবং 72 ঘন্টার জন্য আমরা বাইর থেকে 450টি পরিবহনকে টেন্ডারের মাধ্যমে আমরা অন্তর্ভুক্ত করেছি। এর বাইরে আমাদের নিজস্ব পরিবহন সবকিছু মিলে 752টি পরিবহন আমরা কোরবানির বর্জ্য ব্যবস্থাকে কাজে লাগানোর জন্য এই উদ্যোগ গ্রহণ করেছি। পাশাপাশি স্বেচ্ছাসেবী সংগঠন আছে বিভিন্ন ওয়ার্ডে, প্রতি স্বেচ্ছাসেবী সংগঠনের 100 জন কর্মী সেদিন কাজ করবে।
5: নগরবাসী সহযোগিতা পেলে নির্ধারিত সময়ের মধ্যেই রাজধানীকে বর্জ্যমুক্ত করা সম্ভব বলে আশাবাদ ব্যক্ত করেছেন দুই সিটি কর্পোরেশনের কর্মকর্তারা। আল ইমরান সীমান্ত, বাংলাদেশ বেতার।
0: খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
8: খবরের বাকি অংশ পড়ছে মোহাম্মদ মহসিন মিয়া। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরউদ্দিন স্বপন দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি, সামাজিক শান্তি ও রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে বরিশালের আগুলছাড়া উপজেলা অডিটোরিয়ামে স্থানীয় বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠন আয়োজিত শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এ আহ্বান জানান। একটি মহল সাম্প্রদায়িক বিভাজন সৃষ্টি করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে উল্লেখ করে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, দেশের উন্নয়ন অগ্রযাত্রা অক্ষুণ্ণ রাখতে সাম্প্রদায়িক সম্প্রীতি অপরিহার্য। রাজধানীর মগবাজারে আদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছয়টি শিশুর মৃত্যুর ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার প্রভাত চন্দ্র বিশ্বাস গতকাল হাসপাতালটি পরিদর্শন করে সাংবাদিকদের একথা জানান। তিনি আরও জানান, কমিটিকে আগামী 72 ঘণ্টার মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাত হোসেন বলেছেন, মগবাজারের আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে 6 নবজাতকের মৃত্যুর ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে। তিনি গতকাল কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন। বিএনপি নেতৃত্বাধীন সরকারের প্রথম 100 দিনের অগ্রযাত্রার উল্লেখযোগ্য অর্জন, বিভিন্ন মন্ত্রণালয়ের কার্যক্রম ও গৃহীত উদ্যোগ তুলে ধরে গতকাল প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে একটি ই বুক প্রকাশ করা হয়েছে। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে প্রকাশিত এই ই বুকে বলা হয়, গত 100 দিনে সরকার ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও খাল পুনঃখনন সহ 200 উদ্যোগ ও প্রকল্প গ্রহণ এবং তা বাস্তবায়নে কাজ শুরু করেছে। অর্থনৈতিক চাপ, বৈশ্বিক অস্থিরতা, জ্বালানি সংকট, কর্মসংস্থানের সীমাবদ্ধতা এবং দীর্ঘদিনের প্রাতিষ্ঠানিক দুর্বলতার মধ্যেও সরকার দ্রুত কিছু নীতিগত ও জনমুখী উদ্যোগ গ্রহণ করেছে, যার প্রভাব ইতিমধ্যেই জনজীবন ও সমাজে দৃশ্যমান হতে শুরু করেছে।
1: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
9: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
1: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
8: এবার আন্তর্জাতিক সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, হরমুজ প্রণালী সবার জন্য উন্মুক্ত থাকবে এবং ইরানের সঙ্গে কোনো চুক্তি হলেও এটি কোনো দেশের নিয়ন্ত্রণে থাকবে না। তিনি আরও বলেন, তেহরানের উপর নিষেধাজ্ঞা শিথিলের বিষয়ে কোনো আলোচনা হয়নি। ইরানি সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়, দেশটির নতুন একটি খসড়া শান্তি প্রস্তাবে হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচল পুরোপুরি চালু রাখা এবং তেহরানের নিয়ন্ত্রণাধীন এলাকা থেকে মার্কিন সেনা প্রত্যাহারের বিষয়ে উল্লেখ করা হয়েছে। এরপরেই হোয়াইট হাউস প্রস্তাবটিকে সম্পূর্ণ একপেশে বলে আখ্যা দেয়। এদিকে মার্কিন সামরিক বাহিনী ইরানের সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে গতরাতে নতুন করে হামলা চালানোর কথা জানিয়েছে। বার্তা সংস্থা রয়টার্স এক অজ্ঞাতনামা মার্কিন কর্মকর্তার বরাতে জানায়, হরমুজ প্রণালীতে ও বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য হুমকি হিসেবে বিবেচিত ইরানের সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে নতুন করে বোমা হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ গতকাল ইরানের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে আশা প্রকাশ করেছেন যে চলমান শান্তি প্রচেষ্টা শিগগিরই একটি স্থায়ী চুক্তিতে পৌঁছাবে। এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী ভীতি সঞ্চার করে তারি নগরীর বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়ে লেবাননের দক্ষিণাঞ্চলে মারাত্মক হামলা চালিয়ে যাচ্ছে। এছাড়া গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় ফিলিস্তিনিদের হামাস গ্রুপের সশস্ত্র শাখার নবনিযুক্ত প্রধান মোহাম্মদ ওদেহকে হত্যার খবর নিশ্চিত করেছে হামাস। খেলার খবর ফুটবল। ভারতে অনুষ্ঠানরত সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে আজ বাংলাদেশ মালদ্বীপের বিপক্ষে খেলবে। জওহরলাল নেহরু স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত 8টায় ম্যাচটি শুরু হবে। এর আগে একই ভেন্যুতে বিকেল 5টায় দিনের প্রথম ম্যাচে শ্রীলঙ্কা ভুটান নারী দলের মোকাবেলা করবে। সবশেষ আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, দিনাজপুর, বগুড়া, ময়মনসিংহ, নোয়াখালী ও সিলেট অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে 5টা 12 মিনিটে এবং সূর্য অস্ত যাবে 6টা 40 মিনিটে। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। যথাযথ ধর্মীয় ভাব, গাম্ভীর্য ও ত্যাগের মহিমায় আজ দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ উল আজহা। দেশবাসী সহ মুসলিম উম্মাকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শুভেচ্ছা। মনের পশুত্বকে পরাভূত করার দীক্ষা গ্রহণের মধ্যে নিহিত রয়েছে কোরবানির মাহাত্ম্য ও তাৎপর্য। ঈদ উপলক্ষে দেওয়া শুভেচ্ছা বার্তায় বললেন তারিক রহমান। রাজধানীতে ঈদুল আজহার প্রধান জামাত জাতীয় ঈদগাহে সকাল 7:30 অংশ নেবেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সবকিছু মিলে এবার ঘরমুখো মানুষের ঈদযাত্রা ভালো হয়েছে, মন্তব্য সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর। কোরবানির বর্জ্য অপসারণে ঢাকার 2 সিটি কর্পোরেশনের 29,500 কর্মী প্রস্তুত, নগরবাসীর মধ্যে প্রায় 18 লাখ ব্যাগ বিতরণ। রাজধানীর আদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় 6 শিশুর মৃত্যুর ঘটনা তদন্তে 3 সদস্যের কমিটি গঠন, 72 ঘণ্টার মধ্যে প্রতিবেদন জমা দানের নির্দেশ। কেউ হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ করতে পারবে না, ইরানের উপর থেকে কোনো নিষেধাজ্ঞা তোলা হবে না, জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবং ভারতের গোয়ায় সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে আজ মালদ্বীপের বিপক্ষে খেলবে বাংলাদেশ। খবর শেষ হলো।
10: এতক্ষণ শুনলেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারকৃত সংবাদ
11: সবার সাথে 90.4।

0: চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ।
1: শুনুন ভালোবাসার বাংলাদেশ গুরু এহতেশামের সঙ্গে বৃহস্পতিবার রাত 11:00 ঢাকা FM 90.4 এ।

0: destination, Ag Station.
1: ঈদ মুবারক। পশু কুরবানির পর জবাইকৃত পশুর বর্জ্য, রক্ত, নাড়িভুঁড়ি, গোবর, হাড়, খুর, শিং সঠিক ব্যবস্থাপনা ও জনসচেতনতার অভাবে মারাত্মক পরিবেশ বিপর্যয় সহ জনস্বাস্থ্যের উপর বিরূপ প্রভাব ফেলে। তাই নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলুন, অতিরিক্ত সাবধানতা অবলম্বন করে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলুন। বর্জ্য অপসারণ করার একটি উপায় হল কোরবানির আগেই বাড়ির পাশে কোনো মাঠে কিংবা পরিত্যক্ত জায়গায় একটি গর্ত খুঁড়ে রাখা। কোরবানির পর পশুর বর্জ্য সেখানে ফেলে মাটি চাপা দেয়া। তবে শহরাঞ্চলে গর্ত খোঁড়ার সময় খেয়াল রাখতে হবে যাতে পানি, গ্যাসের পাইপ, বিদ্যুৎ ও টেলিফোনের তার ইত্যাদি কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়। জীবাণু যেন ছড়াতে না পারে সেজন্য পশু জবাইয়ের স্থানে কোরবানির পর পশুর রক্ত জীবাণুনাশক পানি দিয়ে ধুয়ে নিয়ে ব্লিচিং ছিটিয়ে দিতে হবে, যাতে করে দুর্গন্ধ বা জমে থাকা পানিতে মশা ডিম পারতে না পারে। কুরবানির পর আমাদের সচেতনতাই পারে পারিপার্শ্বিক পরিবেশ স্বাস্থ্যকর হিসাবে বজায় রাখতে। পাশাপাশি আমরা যেন শুধুমাত্র পশু কুরবানির মাধ্যমেই ত্যাগ শব্দটি সীমাবদ্ধ না রাখি। আমাদের ত্যাগ যেন সত্য, সুন্দর ও কল্যাণের প্রতীক হয়। তাই সকলের ঈদ হোক আনন্দের, ত্যাগের মহিমায় সকলেই উদ্ভাসিত হই। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: বাংলার পক্ষ থেকে সবাইকে ঈদ উল আজহার শুভেচ্ছা।
1: ঢাকা FM 90.4
0: সারা দেশে
1: সবার সাথে।
2: Got a girl.

0: 90.4.
1: ঢাকা FM এর সকল শ্রোতা শুভানুধাই এবং বিজ্ঞাপন দাতাদের জানাই ঈদ মোবারক।
2: গরুর দাম কত? গরুর দাম এত কেমন দাম কমে গেছে এইবার।

listeners, শুনছেন ঢাকা FM 90.4, country's largest FM radio network. আর সেই সাথে সবাইকে জানিয়ে দিচ্ছি that Eid Mubarak. আর এই মুহূর্তে আমাদের সাথে কিন্তু সরাসরি জয়েন করেছেন একজন লিসনার, তো চলুন সবাই মিলে শুনে আসি সে কি বলে।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: অনেকেই গ্রামে পুকুরের পাড়ে কোরবানির কাজ করেন, ফলে রক্ত ও অন্যান্য বর্জ্য মিশে পানির সঙ্গে। এটা একদমই ঠিক নয়। আবার পুকুরের পানিতে চলে নাড়িভুঁড়ি পরিষ্কারের কাজ। এতে একদিকে পুকুরের পানির জীবাণু যেমন নাড়িভুঁড়িতে মিশে রোগ হতে পারে, তেমনি পুকুরের পানি দূষিত হয়ে দুর্গন্ধ ছড়াতে পারে। নাড়িভুঁড়ি যদি খেতেই চান তাহলে পরিষ্কার পানিতে ধুয়ে খাবেন, আর ময়লা একটি গর্ত করে পুঁতে ফেলবেন এই নাড়িভুঁড়ির বর্জ্য পদার্থ। শহরের বর্জ্য ব্যবস্থাপনা কঠিন হলেও গ্রামে কিন্তু তা সহজ। একটি বড় ধরনের গর্ত করে তাতে সবাই মিলে ময়লা ফেলে এর উপর ব্লিচিং পাউডার ছড়িয়ে দিয়ে মাটি চাপা দিয়ে দিন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।
5: বাইজা বুজা তামাত তামা
6: হুনতা জানতো
5: মগর কি হুনতা ছেন পুরাই 100-100 টানে বুঝছেন না কি চলে?
6: ওহো
5: লিয়া লিছে রে
6: দিল দিয়া ফিল করেন ঢাকা FM 90.4।

0: বিসমিল্লাহিরাহমানিরাহিম, আসসালামু আলাইকুম। ত্যাগের পরাকাষ্ঠা, তাকওয়ার মহিমান্বিত পথ নির্দেশনা এবং আত্মশুদ্ধির অনন্য বার্তা নিয়ে বছর ঘুরে বিশ্ব মুসলিমের দুয়ারে আবারও হাজির পবিত্র ঈদুল আজহা। বাংলাদেশ সহ বিশ্ব মুসলিমের প্রতি পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে দেশবাসীকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানাই। ঈদ মোবারক। কোরবানি শুধু পশু জবাই নয়, বরং লোভ লালসা, হিংসা, বিদ্বেষ আর মনের পশুত্বকে পরাভূত করার দীক্ষা গ্রহণের মধ্যেই নিহিত রয়েছে কোরবানির মাহাত্ম্য ও তাৎপর্য। আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা করে নিজেকে আল্লাহর কাছে সমর্পণের এই উৎসব আমাদেরকে ত্যাগের মহিমায় উদ্ভাসিত করবে, সত্য সুন্দরের দিকে ধাবিত করবে। এটিই হোক পবিত্র কোরবানির অন্যতম শিক্ষা। প্রিয় দেশবাসী, যাদেরকে আল্লাহ এবছর কোরবানি করার সামর্থ্য দিয়েছেন তাদের প্রতি আমার বিনীত আবেদন, এবছর যাদের পশু কোরবানি দেবার সামর্থ্য হয়নি তাদের সঙ্গে কোরবানির পশুর মাংস ভাগাভাগি করে নিন। এটিও কোরবানির আরেকটি অন্যতম শিক্ষা। প্রিয় দেশবাসী, আপনাদের প্রতি আমার বিনীত আহ্বান, কোরবানির চামড়া যথাযথ প্রক্রিয়ায় সংরক্ষণ করুন। কোরবানির পশুর রক্ত ও বর্জ্য পরিষ্কারের ব্যাপারে পরিচ্ছন্নতা কর্মীদের সহায়তা করুন। দয়া করে যথাসম্ভব নিজেরাও পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিন, সম্ভব হলে, যাতে কোরবানির দিনই সংশ্লিষ্ট স্থানগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলা যায়। পবিত্র ঈদে কায়মন বাক্যে আল্লাহর দরবারে প্রার্থনা, তিনি যেন আমাদের মাতৃভূমিসহ সমগ্র মুসলিম বিশ্ব ও মানব জাতির জন্য শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা দান করেন। একই সঙ্গে আমি বিশ্ব জুড়ে শান্তি, সম্প্রীতি এবং নিরাপত্তার জন্য মহান আল্লাহ রাব্বুল আলমিনের দরবারে প্রার্থনা করছি। প্রিয় দেশবাসী, আবারও আপনাদেরকে ঈদুল আজহার শুভেচ্ছা জানাই। ঈদ মুবারক।
1: ঈদ মুবারক। ঈদের তিন দিন ঢাকা এফএম শুনুন ঈদের খুশিতে। ঈদের প্রথম দিন সকাল 10টা থেকে ঈদ মর্নিং ম্যাজিক উইথ পিঙ্কি, দুপুর 1টা থেকে লোফি ঈদ উইথ সিফাত, বিকেল 4টা থেকে শুনুন রিদমকে কোরবানি বাসে, সন্ধ্যা 7টায় রিতা থাকছে মিউজিক্যাল শো নিয়ে, আর ভালোবাসার বাংলাদেশ নিয়ে লাভ গুরু ও তানহা তো থাকছেই রাত 11টায়। ঈদের

কলকাতায় অমানিশা শুনুন রনি ও শাফির সঙ্গে। ঈদের তৃতীয় দিন সকাল 9টা থেকে ঈদ ডায়েরিজ নিয়ে থাকছে তানহা, দুপুর 12টা থেকে শুনুন ঈদ রিওয়াইন্ড উইথ পিঙ্কি, বিকাল 4টায় ঈদ মুডে থাকছে রিদম, সন্ধ্যা 6টায় শুনুন ক্রেজি ক্রেককে সুপার টিউনসে, আর রাতে থাকছে পূর্ণ দৈর্ঘ্য অডিও সিনেমা হৃদয়পুরে সারখার। ঈদ জমে উঠুক ঢাকা এফএম এর সঙ্গে, ঈদ মুবারক।

0: গরমে নাজেহাল অবস্থা, আম্বারাইটি আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: আমি সাবিনা ইয়াসমিন বলছি, সবাইকে আমার ঈদের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি, সবাই ভালো থাকুন।

গরমে নাজেহাল অবস্থা, আম্বারাইটি আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

ঈদ মোবারক। পশু কুরবানির পর জবাইকৃত পশুর বর্জ্য, রক্ত, নাড়িভুড়ি, গোবর, হাড়, খুর, শিং সঠিক ব্যবস্থাপনা ও জনসচেতনতার অভাবে মারাত্মক পরিবেশ বিপর্যয় সহ জনস্বাস্থ্যের উপর বিরূপ প্রভাব ফেলে। তাই নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলুন, অতিরিক্ত সাবধানতা অবলম্বন করে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলুন। বর্জ্য অপসারণ করার একটি উপায় হল কোরবানির আগেই বাড়ির পাশে কোনো মাঠে কিংবা পরিত্যক্ত জায়গায় একটি গর্ত খুঁড়ে রাখা। কোরবানির পর পশুর বর্জ্য সেখানে ফেলে মাটি চাপা দেয়া। তবে শহরাঞ্চলে গর্ত খোঁড়ার সময় খেয়াল রাখতে হবে যাতে পানি, গ্যাসের পাইপ, বিদ্যুৎ ও টেলিফোনের তার ইত্যাদি কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়। জীবাণু যেন ছড়াতে না পারে সেজন্য পশু জবাইয়ের স্থানে কোরবানির পর পশুর রক্ত জীবাণুনাশক পানি দিয়ে ধুয়ে নিয়ে ব্লিচিং ছিটিয়ে দিতে হবে, যাতে করে দুর্গন্ধ বা জমে থাকা পানিতে মশা ডিম পারতে না পারে। কুরবানির পর আমাদের সচেতনতাই পারে পারিপার্শ্বিক পরিবেশ স্বাস্থ্যকর হিসাবে বজায় রাখতে। পাশাপাশি আমরা যেন শুধুমাত্র পশু কুরবানির মাধ্যমেই ত্যাগ শব্দটি সীমাবদ্ধ না রাখি। আমাদের ত্যাগ যেন সত্য, সুন্দর ও কল্যাণের প্রতীক হয়। তাই সকলের ঈদ হোক আনন্দের, ত্যাগের মহিমায় সকলেই উদ্ভাসিত হই। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: Business United. International sourcing ও শক্তিশালী supply chain এর মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন LPG সরবরাহ. iGas United.
1: স্যার আসবো?
2: আসুন।
1: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
1: জি স্যার।
2: সেটা কেন হলো না?
1: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
1: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে তাহলে তাদের সাথে যোগাযোগ করেন?
1: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd. আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ।
5: শুনুন ভালোবাসার বাংলাদেশ গুরু এহতেশামের সঙ্গে বৃহস্পতিবার রাত 11টায় ঢাকা FM 90.4 এ।
6: অনেকেই গ্রামে পুকুরের পাড়ে কোরবানির কাজ করেন, ফলে রক্ত ও অন্যান্য বর্জ্য মিশে পানির সঙ্গে। এটা একদমই ঠিক নয়। আবার পুকুরের পানিতে চলে নাড়িভুঁড়ি পরিষ্কারের কাজ। এতে একদিকে পুকুরের পানির জীবাণু যেমন নাড়িভুঁড়িতে মিশে রোগ হতে পারে, তেমনি পুকুরের পানি দূষিত হয়ে দুর্গন্ধ ছড়াতে পারে। নাড়িভুঁড়ি যদি খেতেই চান তাহলে পরিষ্কার পানিতে ধুয়ে খাবেন, আর ময়লা একটি গর্ত করে পুঁতে ফেলবেন এই নাড়িভুঁড়ির বর্জ্য পদার্থ। শহরের বর্জ্য ব্যবস্থাপনা কঠিন হলেও গ্রামে কিন্তু তা সহজ। একটি বড় ধরনের গর্ত করে তাতে সবাই মিলে ময়লা ফেলে এর উপর ব্লিচিং পাউডার ছড়িয়ে দিয়ে মাটি চাপা দিয়ে দিন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: Finance United, international sourcing ও শক্তিশালী supply chain এর মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন LPG সরবরাহ।
1: গরমে নাজেহাল অবস্থা, আম্বারাইটি আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
2: ঈদ মুবারক। ঈদের তিন দিন ঢাকা এফএম শুনুন ঈদের খুশিতে। ঈদের প্রথম দিন সকাল 10টা থেকে ঈদ মর্নিং ম্যাজিক উইথ পিঙ্কি, দুপুর 1টা থেকে লোফি ঈদ উইথ সিফাত, বিকেল 4টা থেকে শুনুন রিদমকে কোরবানি বাসে, সন্ধ্যা 7টায় রিতা থাকছে মিউজিক্যাল শো নিয়ে, আর ভালোবাসার বাংলাদেশ নিয়ে লাভ গুরু ও তানহাতো থাকছে রাত 11টায়। ঈদের দ্বিতীয় দিন সকাল 9টা থেকে ঈদ অনে থাকছে তানহা, দুপুর 2টা থেকে শুনুন ঈদ টিসল উইথ আরজে মুকুল, বিকেল 4টায় চক্রবকর ঈদ উইথ সিফাত, আর সন্ধ্যা 7টায় সব আরজেদের নিয়ে থাকছে ঈদ ফুল হাউস, রাত 11টায় অমানিশা, শুনুন রনি ও সাফির সঙ্গে। ঈদের তৃতীয় দিন সকাল 9টা থেকে ঈদ ডায়রিস নিয়ে থাকছে তানহা, দুপুর 12টা থেকে শুনুন ঈদ রিওয়াইন্ড উইথ পিঙ্কি, বিকেল 4টায় ঈদ মুডে থাকছে রিদম, সন্ধ্যা 6টায় শুনুন ক্রেজি ক্রেককে সুপার টিউনসে, আর রাতে থাকছে পূর্ণ দৈর্ঘ্য অডিও সিনেমা হৃদয়পুরে সারখার। ঈদ জমে উঠুক ঢাকা এফএম এর সঙ্গে। ঈদ মুবারক।

0: United. International sourcing ও শক্তিশালী supply chain এর মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন LPG সরবরাহ.
1: ঈদ মুবারক. পশু কুরবানির পর জবাইকৃত পশুর বর্জ্য, রক্ত, নাড়িভুঁড়ি, গোবর, হাড়, খুর, শিং সঠিক ব্যবস্থাপনা ও জনসচেতনতার অভাবে মারাত্মক পরিবেশ বিপর্যয় সহ জনস্বাস্থ্যের উপর বিরূপ প্রভাব ফেলে। তাই নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলুন, অতিরিক্ত সাবধানতা অবলম্বন করে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলুন। বর্জ্য অপসারণ করার একটি উপায় হল কোরবানির আগেই বাড়ির পাশে কোনো মাঠে কিংবা পরিত্যক্ত জায়গায় একটি গর্ত খুঁড়ে রাখা। কোরবানির পর পশুর বর্জ্য সেখানে ফেলে মাটি চাপা দেয়া। তবে শহরাঞ্চলে গর্ত খোঁড়ার সময় খেয়াল রাখতে হবে যাতে পানি, গ্যাসের পাইপ, বিদ্যুৎ ও টেলিফোনের তার ইত্যাদি কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়। জীবাণু যেন ছড়াতে না পারে সেজন্য পশু জবাইয়ের স্থানে কোরবানির পর পশুর রক্ত জীবাণুনাশক পানি দিয়ে ধুয়ে নিয়ে ব্লিচিং ছিটিয়ে দিতে হবে, যাতে করে দুর্গন্ধ বা জমে থাকা পানিতে মশা ডিম পারতে না পারে। কুরবানির পর আমাদের সচেতনতাই পারে পারিপার্শ্বিক পরিবেশ স্বাস্থ্যকর হিসাবে বজায় রাখতে। পাশাপাশি আমরা যেন শুধুমাত্র পশু কুরবানির মাধ্যমেই ত্যাগ শব্দটি সীমাবদ্ধ না রাখি। আমাদের ত্যাগ যেন সত্য, সুন্দর ও কল্যাণের প্রতীক হয়। তাই সকলের ঈদ হোক আনন্দের, ত্যাগের মহিমায় সকলেই উদ্ভাসিত হই। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

ঈমানের প্রতীক হয়। তাই সকলের ঈদ হোক আনন্দের, ত্যাগের মহিমায় সকলেই উদ্ভাসিত হই। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

গরমে নাজেহাল অবস্থা? আম্বারাইটে আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

ঈদ মুবারক। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। পিঙ্কি, চলে এলাম ঈদের স্পেশাল শো ঈদ মর্নিং ম্যাজিক নিয়ে। জি হ্যাঁ, আজকের দিনটা আপনাদের কেমন কাটছে জানতে চাওয়া আমার মন। আর এই ঈদে মানে কোরবানি ঈদের সকালটা মানেই কিন্তু অন্যরকম ব্যস্ততা আর ভালো লাগা, তাই না? একদম সকালবেলা নামাজ পড়া থেকে শুরু করে চারদিকে যে ঈদের আমেজ ছড়িয়ে পড়ে এবং পরিবারের সাথে হাসি, রান্নাঘরের যে একটা রান্নার গন্ধ এবং চারদিকে কোরবানির একটা গন্ধ এবং কোরবানি, সব মিলিয়ে একটা আমেজ শুরু হয়ে যায়। এবং সবকিছু হচ্ছে এই ঈদে ভালোবাসা ভাগ করে নেওয়া, ভালো তারপরে ভালো লাগা ভাগ করে নেওয়া, আনন্দ ভাগ করে নেওয়ার এই সময়টাই হচ্ছে কোরবানির ঈদ। তো কেমন যাচ্ছে, কেমন ব্যস্ততা সময়টা আপনাদের কাটছে জানতে চাই, আমাকে জানাতে পারেন 01841904904 এই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ অথবা টেক্সট মেসেজ করে। তাছাড়া facebook.com/ilovedhakafm পেজে একটি পোস্ট দেওয়া আছে, সেখানেও কিন্তু আপনারা কমেন্ট করে জানাতে পারেন কেমন কাটছে আপনাদের ঈদ। এবং লিখতে থাকুন, পিঙ্কি চলে যায় গানে, একটু পর ফিরছি।

0: ইউনাইটেড ইন্টারন্যাশনাল সোর্সিং ও শক্তিশালী সাপ্লাই চেনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশের নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ।
1: স্যার আসবো?
2: আসুন।
1: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
3: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
1: জি স্যার।
3: সেটা কেন হলো না?
1: না স্যার, মানে স্যার,
3: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
1: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
3: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
1: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
3: তাহলে কি এভাবেই চলবে?
4: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
5: অনেকেই গ্রামে পুকুরের পাড়ে কোরবানির কাজ করেন, ফলে রক্ত ও অন্যান্য বর্জ্য মিশে পানির সঙ্গে। এটা একদমই ঠিক নয়। আবার পুকুরের পানিতে চলে নাড়িভুঁড়ি পরিষ্কারের কাজ। এতে একদিকে পুকুরের পানির জীবাণু যেমন নাড়িভুঁড়িতে মিশে রোগ হতে পারে, তেমনি পুকুরের পানি দূষিত হয়ে দুর্গন্ধ ছড়াতে পারে। নাড়িভুঁড়ি যদি খেতেই চান তাহলে পরিষ্কার পানিতে ধুয়ে খাবেন, আর ময়লা একটি গর্ত করে পুঁতে ফেলবেন এই নাড়িভুঁড়ির বর্জ্য পদার্থ। শহরের বর্জ্য ব্যবস্থাপনা কঠিন হলেও গ্রামে কিন্তু তা সহজ। একটি বড় ধরনের গর্ত করে তাতে সবাই মিলে ময়লা ফেলে এর উপর ব্লিচিং পাউডার ছড়িয়ে দিয়ে মাটি চাপা দিয়ে দিন। জনসচেতনতায় ঢাকা এফএম 90.4।
6: বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। ত্যাগের পরাকাষ্ঠা, তাকওয়ার মহিমান্বিত পথ নির্দেশনা এবং আত্মশুদ্ধির অনন্য বার্তা নিয়ে বছর ঘুরে বিশ্ব মুসলিমের দুয়ারে আবারও হাজির পবিত্র ঈদুল আজহা। বাংলাদেশ সহ বিশ্ব মুসলিমের প্রতি পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে দেশবাসীকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানাই। ঈদ মোবারক। কোরবানি শুধু পশু জবাই নয়, বরং লোভ লালসা, হিংসা বিদ্বেষ আর মনের পশুত্বকে পরাভূত করার দীক্ষা গ্রহণের মধ্যেই নিহিত রয়েছে কোরবানির মাহাত্ম্য ও তাৎপর্য। আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা করে নিজেকে আল্লাহর কাছে সমর্পণের এই উৎসব আমাদেরকে ত্যাগের মহিমায় উদ্ভাসিত করবে, সত্য সুন্দরের দিকে ধাবিত করবে। এটিই হোক পবিত্র কোরবানির অন্যতম শিক্ষা। প্রিয় দেশবাসী, যাদেরকে আল্লাহ এবছর কোরবানি করার সামর্থ্য দিয়েছেন তাদের প্রতি আমার বিনীত আবেদন, এবছর যাদের পশু কোরবানি দেওয়ার সামর্থ্য হয়নি তাদের সঙ্গে কোরবানির পশুর মাংস ভাগাভাগি করে নিন। এটিও কোরবানির আরেকটি অন্যতম শিক্ষা। প্রিয় দেশবাসী, আপনাদের প্রতি আমার বিনীত আহ্বান, কোরবানির চামড়া যথাযথ প্রক্রিয়ায় সংরক্ষণ করুন। কোরবানির পশুর রক্ত ও বর্জ্য পরিষ্কারের ব্যাপারে পরিচ্ছন্নতা কর্মীদের সহায়তা করুন দয়া করে। যথাসম্ভব নিজেরাও পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিন সম্ভব হলে, যাতে কোরবানির দিনই সংশ্লিষ্ট স্থানগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলা যায়। পবিত্র ঈদে কায়মন বাক্যে আল্লাহর দরবারে প্রার্থনা, তিনি যেন আমাদের মাতৃভূমিসহ সমগ্র মুসলিম বিশ্ব ও মানব জাতির জন্য শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা দান করেন। একই সঙ্গে আমি বিশ্ব জুড়ে শান্তি, সম্প্রীতি এবং নিরাপত্তার জন্য মহান আল্লাহ রাব্বুল আলমিনের দরবারে প্রার্থনা করছি। প্রিয় দেশবাসী, আবারও আপনাদেরকে ঈদুল আজহার শুভেচ্ছা জানাই। ঈদ মুবারক।

0: Finance United, International Sourcing ও শক্তিশালী সাপ্লাই চেইনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশের নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ।
1: ঈদ মুবারক। পশু কুরবানির পর জবাইকৃত পশুর বর্জ্য, রক্ত, নাড়িভুঁড়ি, গোবর, হাড়, খুর, শিং সঠিক ব্যবস্থাপনা ও জনসচেতনতার অভাবে মারাত্মক পরিবেশ বিপর্যয় সহ জনস্বাস্থ্যের উপর বিরূপ প্রভাব ফেলে। তাই নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলুন, অতিরিক্ত সাবধানতা অবলম্বন করে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলুন। বর্জ্য অপসারণ করার একটি উপায় হল কোরবানির আগেই বাড়ির পাশে কোনো মাঠে কিংবা পরিত্যক্ত জায়গায় একটি গর্ত খুঁড়ে রাখা। কোরবানির পর পশুর বর্জ্য সেখানে ফেলে মাটি চাপা দেয়া। তবে শহরাঞ্চলে গর্ত খোঁড়ার সময় খেয়াল রাখতে হবে যাতে পানি, গ্যাসের পাইপ, বিদ্যুৎ ও টেলিফোনের তার ইত্যাদি কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়। জীবাণু যেন ছড়াতে না পারে সেজন্য পশু জবাইয়ের স্থানে কোরবানির পর পশুর রক্ত জীবাণুনাশক পানি দিয়ে ধুয়ে নিয়ে ব্লিচিং ছিটিয়ে দিতে হবে, যাতে করে দুর্গন্ধ বা জমে থাকা পানিতে মশা ডিম পারতে না পারে। কুরবানির পর আমাদের সচেতনতাই পারে পারিপার্শ্বিক পরিবেশ স্বাস্থ্যকর হিসাবে বজায় রাখতে। পাশাপাশি আমরা যেন শুধুমাত্র পশু কুরবানির মাধ্যমেই ত্যাগ শব্দটি সীমাবদ্ধ না রাখি। আমাদের ত্যাগ যেন সত্য, সুন্দর ও কল্যাণের প্রতীক হয়। তাই সকলের ঈদ হোক আনন্দের, ত্যাগের মহিমায় সকলেই উদ্ভাসিত হই। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: Business United. International sourcing ও শক্তিশালী supply chain এর মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন LPG সরবরাহ।
1: গরমে নাজেহাল অবস্থা, আম্বারাইটে আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
2: ঢাকা FM এর সকল শ্রোতা শুভানুধাই এবং বিজ্ঞাপন দাতাদের জানাই ঈদ মোবারক।
3: গরুর দাম কত? গরুর দাম এত কেমন? দাম কমে গেছে এবার।

0: Hello listeners, শুনছেন ঢাকা FM 90.4, country's largest FM radio network. আর সেই সাথে সবাইকে জানিয়ে দিচ্ছি that Eid Mubarak. আর এই মুহূর্তে আমাদের সাথে কিন্তু সরাসরি জয়েন করেছেন একজন লিসনার, তো চলুন সবাই মিলে শুনে আসি সে কি বলে।
1: জিয়াফা

ওয়েলকাম ব্যাক লিসনার্স, আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। পিঙ্কি আছি আপনাদের সাথে ঈদ মর্নিং ম্যাজিক নিয়ে। জি হ্যাঁ, ঈদ মর্নিং ম্যাজিকে আমি কথা বলছিলাম ঈদের সময়টার কথা, ঈদের দিনের কথা, কুরবানির কথা। কিন্তু আরেকটা জিনিস যেটা মনে রাখতে হবে, পরিষ্কার পরিচ্ছন্নতা এবং হাইজিন খুবই দরকার এবং খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে এই সময়টাতে। কোরবানি ঈদের পরপরই হচ্ছে আপনারা জায়গা পরিষ্কার করে রাখতে হবে এবং ভালোভাবে পরিষ্কার করার পরে ব্লিচিং পাউডার ছিটিয়ে দিবেন, যাতে ওই গন্ধটা না ছড়িয়ে পড়ে এবং সেই দুর্গন্ধটার কারণে কিন্তু আপনাদের জীবাণু ছড়ায় এবং মশা মাছিও কিন্তু উপদ্রব হয়ে থাকে। এর কারণে যেটা করতে হবে, কোরবানি শেষ হওয়ার সাথে সাথেই হচ্ছে ভালো করে পানি দিয়ে ধুয়ে ফেলবেন এবং তারপর ব্লিচিং পাউডারটা ছিটিয়ে দিবেন। এতে আপনিও নিজেদের শরীরটাও খেয়াল রাখবেন এবং আশেপাশের মানুষজনও কিন্তু ভালো থাকবে। তো আসলে কোরবানি ঈদের অন্যতম একটা ব্যাপারটাই হচ্ছে হাইজিন মেনটেন করা এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। ঠিক আছে, এই ব্যাপারটা নিজে খেয়াল রাখবেন, আশেপাশের মানুষকেও জানিয়ে দিবেন। ওকে, আর পিঙ্কি তো আছি ঢাকা এফএম 90.4 এ ঈদ মর্নিং ম্যাজিক নিয়ে, আর পিঙ্কি ফিরবো একটু পর, কোথাও যাচ্ছেন না।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি, হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

গরমে নাজেহাল অবস্থা, আম্বারাইটে আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

আছে আপনাদের সাথে ঈদ মর্নিং ম্যাজিক নিয়ে। ঈদের সময়টা নিশ্চয়ই ভালো কাটছে আপনাদের, এবং ঢাকা এফএম এর সাথে যারা যারা ঈদ কাটাচ্ছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। পিঙ্কি তো আছি, এবং বলেন তো আজকে আপনাদের স্পেশাল কি রান্না হচ্ছে? এই কোরবানির ঈদ মানেই তো মজার মজার রান্না, তাই না? সকালবেলা ঘুম থেকে উঠার সাথে সাথে শুরু হয় রান্না বান্না, কোরবানির পরপর একদম তাজা যে মাংস, উফ সেটা খুবই মজা। এবং অনেকে হচ্ছে কলিজা, তারপর গিলা, তারপর হচ্ছে গরুর মাংস সব মিক্স করে যে রান্নাটা করে, এটার মজাটা অন্যরকম, এবং তাজা মাংসের মজাটা অন্যরকম, সবাই জানেন আপনারা, তাই না? এরপরে হচ্ছে আলাদা করে কলিজা ভুনা, নিহারি, কাবাব, তারপরে পরদিন যত গরমই থাকুক না কেন আবহাওয়া, আমাদের কিন্তু বারবিকিউ করতেই হয়, না? কোরবানিদের এই ব্যাপারটা কিন্তু থাকে যে পরদিন অথবা এর পরদিন পরিবারের সবাইকে নিয়ে বা ফ্রেন্ডসদেরকে নিয়ে হচ্ছে একটা বারবিকিউ পার্টি হয়ে যায় গরুর মাংস দিয়ে। খুবই ভালো লাগে আসলে এই সময়টাতে। এবং যে নেহারির যে ব্যাপারটা, উফ, গরুর কোরবানির নেহারি অন্যরকম, যে যে কোন দিন যে আমাদের হচ্ছে ফিক্সড করে হয়ে যায় না, কবে কোনটা রান্না হবে, কবে কলিজা হবে, কবে হচ্ছে মগজ ভুনা হবে, কবে হচ্ছে নেহারি হবে, এটা হচ্ছে ভাগ হয়ে যায়। অনেক সময় বলে না যে সকালে দুপুরে রাতে তিনো বেলা হচ্ছে কি খাবে গরু মাংস, একদম টানা সাত দিন থেকে দশ দিন পর্যন্ত কি থাকে, গরু মাংস গরু মাংস গরু মাংসই থাকে। হ্যাঁ, একটা সময় থাকতো, কিন্তু এখন সবাই কিন্তু অনেক সতর্ক হয়ে গিয়েছে, এখন এক দুই দিনের বেশি আমার মনে হয় না থাকে না। হ্যাঁ, ওই যে স্পেশাল রান্না যেটা কলিজা ভুনা, তারপরে নিহারি, তারপরে হচ্ছে একটু ভালো করে হচ্ছে মাংসের কালা ভুনা, এই সব ব্যাপারগুলো একটু পরপর শুরু হয়ে যায়। যাই হোক, আপনাদের আজকে স্পেশাল ডিশ কোনটা সেটা আমাকে জানাতে পারেন, আমি জানবো। আর আমি তো আপনাদের সাথে আছি, আপনারা যারা যারা আমার সাথে আছেন একটু লিখে জানিয়ে দেন না, আর পারলে পিঙ্কি আপুর জন্য কিছু পাঠিয়ে দিতেও পারেন। আচ্ছা না, থাক, রাস্তায় যে অবস্থা হবে পরে নষ্ট হয়ে যাবে, এখন না পরে। হ্যাঁ, যাই হোক, পিঙ্কি চলে যায় গানে, ফিরবে একটু পর, কোথাও যাচ্ছেন না।

0: আইগ্যাস ইউনাইটেড ইন্টারন্যাশনাল সোর্সিং ও শক্তিশালী সাপ্লাই চেইনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ।
1: স্যার আসবো?
2: আসুন।
1: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
1: জি স্যার।
2: সেটা কেন হলো না?
1: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
1: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
1: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বারআইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বারআইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বারআইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: অনেকেই গ্রামে পুকুরের পাড়ে কোরবানির কাজ করেন, ফলে রক্ত ও অন্যান্য বর্জ্য মিশে পানির সঙ্গে। এটা একদমই ঠিক নয়। আবার পুকুরের পানিতে চলে নাড়িভুঁড়ি পরিষ্কারের কাজ। এতে একদিকে পুকুরের পানির জীবাণু যেমন নাড়িভুঁড়িতে মিশে রোগ হতে পারে, তেমনি পুকুরের পানি দূষিত হয়ে দুর্গন্ধ ছড়াতে পারে। নাড়িভুঁড়ি যদি খেতেই চান তাহলে পরিষ্কার পানিতে ধুয়ে খাবেন, আর ময়লা একটি গর্ত করে পুঁতে ফেলবেন এই নাড়িভুঁড়ির বর্জ্য পদার্থ। শহরের বর্জ্য ব্যবস্থাপনা কঠিন হলেও গ্রামে কিন্তু তা সহজ। একটি বড় ধরনের গর্ত করে তাতে সবাই মিলে ময়লা ফেলে এর উপর ব্লিচিং পাউডার ছড়িয়ে দিয়ে মাটি চাপা দিয়ে দিন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: Service United. International sourcing ও শক্তিশালী supply chain এর মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন LPG সরবরাহ. I Gas
1: United. ঈদ মুবারক. ঈদের তিন দিন ঢাকা FM শুনুন ঈদের খুশিতে. ঈদের প্রথম দিন সকাল 10টা থেকে ঈদ মর্নিং ম্যাজিক উইথ পিঙ্কি, দুপুর 1টা থেকে লোফি ঈদ উইথ সিফাত, বিকেল 4টা থেকে শুনুন রিদমকে কোরবানি বাসে, সন্ধ্যা 7টায় রিতা থাকছে মিউজিক্যাল শো নিয়ে, আর ভালোবাসার বাংলাদেশ নিয়ে লাভ গুরু ও তান্না তো থাকছেই রাত 11টায়. ঈদের

শ্রীলঙ্কায় অমানিশা শুনুন রনি ও শাফির সঙ্গে। ঈদের তৃতীয় দিন সকাল 9টা থেকে ঈদ ডায়রিস নিয়ে থাকছে তানহা। দুপুর 12টা থেকে শুনুন ঈদ রিওয়াইন্ড উইথ পিঙ্কি। বিকাল 4টায় ঈদ মুডে থাকছে রিদম। সন্ধ্যা 6টায় শুনুন ক্রেজি ক্রেককে সুপার টিউনসে। আর রাতে থাকছে পূর্ণ দৈর্ঘ্য অডিও সিনেমা হৃদয়পুরে সারখার। ঈদ জমে উঠুক ঢাকা এফএম এর সঙ্গে। ঈদ মুবারক।

গরমে নাজেহাল অবস্থা, আম্বারাইটে আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

ইউনাইটেড ইন্টারন্যাশনাল সোর্সিং ও শক্তিশালী সাপ্লাই চেইনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশের নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ।

ওয়েলকাম ব্যাক লিসনার্স, আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4, যেখানে চলছে ঈদ মর্নিং ম্যাজিক। এবং ঈদ মর্নিং ম্যাজিকে আরেকটা ব্যাপার যেটা, সেটা হচ্ছে ঘোরাঘুরি। জি হ্যাঁ, ঈদের কিন্তু বন্ধুদের বাসায় বা আত্মীয় স্বজনদের বাসায় ঘুরতে যাওয়ার মজাই আলাদা না? এবং মাংস দিয়ে আসা ছাড়াও, আশেপাশে মাংস বিলি করে দেওয়া আসা ছাড়াও কিন্তু ঈদের দুপুরবেলা খাওয়া শেষ করে রাতের বেলা কে দাওয়াত দিবে, রাতের বেলায় কার বাসায় দাওয়াত খেতে যেতে হবে, সেই ব্যাপারটা কিন্তু অন্যরকম থাকে। এবং সকল ব্যস্ততা শেষ করেই কিন্তু এই ঘোরাঘুরি কিন্তু আত্মীয় স্বজনদের বাসায় এই ঈদের সময়টা কিন্তু হয়ে থাকে। এবং যখন আত্মীয় স্বজনের আশেপাশে থাকে, তখন তাদের চিন্তা করা হয় যে কার বাসায় যাওয়া হবে, কার বাসায় রাতে খাবে, এর পর দিন দুপুরে কার বাসায় খাওয়া হবে, এর পরের দিন রাতে কার বাসায়, মানে এই জিনিসটা না লেগেই থাকে। আমার কাছে না এই জিনিসটা খুবই ভালো লাগে যে একসাথে হওয়া, একসাথে হয়ে সবাই আনন্দ করা, গল্প করা, আড্ডা দেওয়া এবং মজার মজার খাবার খাওয়া। ঈদ ছাড়া কিন্তু আপনি এটা খুব কমই দেখবেন। এবং স্পেশাল অকেশন গুলো ছাড়া যে আত্মীয় স্বজনদের সাথে যে বসা আড্ডা দেওয়া, এই জিনিসটা কিন্তু এখন ওরকম ভাবে দেখা যায় না, শুধুমাত্র ঈদেই দেখা যায়, তাই না? যাই হোক, পিঙ্কি আছে আপনাদের সাথে, আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4, চলছে ঈদ স্পেশাল, ঈদ মর্নিং ম্যাজিক। পিঙ্কি আছি একটু পর, ফিরছি একটু পর, আছি আপনাদের সাথে কিছুক্ষণ।

ঈদ মুবারক। পশু কুরবানির পর জবাইকৃত পশুর বর্জ্য, রক্ত, নাড়িভুঁড়ি, গোবর, হাড়, খুর, শিং সঠিক ব্যবস্থাপনা ও জনসচেতনতার অভাবে মারাত্মক পরিবেশ বিপর্যয় সহ জনস্বাস্থ্যের উপর বিরূপ প্রভাব ফেলে। তাই নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলুন, অতিরিক্ত সাবধানতা অবলম্বন করে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলুন। বর্জ্য অপসারণ করার একটি উপায় হল কোরবানির আগেই বাড়ির পাশে কোনো মাঠে কিংবা পরিত্যক্ত জায়গায় একটি গর্ত খুঁড়ে রাখা। কোরবানির পর পশুর বর্জ্য সেখানে ফেলে মাটি চাপা দেয়া। তবে শহরাঞ্চলে গর্ত খোঁড়ার সময় খেয়াল রাখতে হবে যাতে পানি, গ্যাসের পাইপ, বিদ্যুৎ ও টেলিফোনের তার ইত্যাদি কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়। জীবাণু যেন ছড়াতে না পারে সেজন্য পশু জবাইয়ের স্থানে কোরবানির পর পশুর রক্ত জীবাণুনাশক পানি দিয়ে ধুয়ে নিয়ে ব্লিচিং ছিটিয়ে দিতে হবে, যাতে করে দুর্গন্ধ বা জমে থাকা পানিতে মশা ডিম পারতে না পারে। কুরবানির পর আমাদের সচেতনতাই পারে পারিপার্শ্বিক পরিবেশ স্বাস্থ্যকর হিসাবে বজায় রাখতে। পাশাপাশি আমরা যেন শুধুমাত্র পশু কুরবানির মাধ্যমেই ত্যাগ শব্দটি সীমাবদ্ধ না রাখি। আমাদের ত্যাগ যেন সত্য, সুন্দর ও কল্যাণের প্রতীক হয়। তাই সকলের ঈদ হোক আনন্দের, ত্যাগের মহিমায় সকলেই উদ্ভাসিত হই। জনসচেতনতায় ঢাকা FM 90.4। গরমে নাজেহাল অবস্থা? আম্বারাইটি আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। জনসচেতনতায় ঢাকা FM 90.4। গরমে নাজেহাল অবস্থা? আম্বারাইটি আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999।

ফিরে এলাম আমি আবারও পিঙ্কি আছি আপনাদের সাথে ঢাকা এফএম 90.4 এ ঈদ মর্নিং ম্যাজিক নিয়ে। জি হ্যাঁ, ঈদ মর্নিং ম্যাজিকে এখন আপনাদেরকে একটা ছোট্ট রেসিপি দিব, সেটা হচ্ছে গরুর মাংসের হচ্ছে স্মোকি কালাভুনা। জি হ্যাঁ, কালাভুনা তো নিশ্চয়ই সবাই করতে পারেন কম বেশি, কিন্তু তার জন্য একটা স্মোকি যে ফ্লেভারটা ওটা কিভাবে নিয়ে আসবেন সেটা আমি আপনাদেরকে আজকে জানিয়ে দিব। মাংসের সাথে দই আদা রসুন সব মিলিয়ে হচ্ছে বেরেস্তা দিয়ে হচ্ছে তেল মিশিয়ে এক ঘন্টা হচ্ছে মেরিনেট করে ফেলবেন। তারপরে হচ্ছে একটা কি বলে হাঁড়িতে আপনারা খুব কম আঁচে ঢাকনা দিয়ে হচ্ছে পানি দিবেন না, ঢাকনা দিয়ে হচ্ছে রেখে দিবেন। যত যা মশলা আছে সব তো দিয়েই দিবেন, দিয়ে হচ্ছে আস্তে করে কি বলে আগুনটা কমিয়ে আপনার কম আছে হচ্ছে রেখে দিবেন। মাঝে মধ্যে একটু একটু নেড়ে দিবেন এবং আঁচটা একটু বাড়িয়ে কমিয়ে নেবেন, যেটা হচ্ছে আপনারা দেখবেন যে ভালোভাবে যাতে ভুনা হয়ে যায় ব্যাপারটা। হ্যাঁ, এবার হচ্ছে আসল ম্যাজিক। হ্যাঁ, সেটা কি যখন দেখবেন যে আমি পুরো রেসিপিটা আসলে আপনাদেরকে বলেই নেই, কারণ হচ্ছে কম বেশি সবাই কিন্তু কালাভুনে রান্না করতে পারেন। আমি যে ম্যাজিকটার কথা বলছি সেটা হচ্ছে স্মোকি ফ্লেভারটা কিভাবে আপনারা আনবেন সেটার ব্যাপার। তো একটা হচ্ছে কয়লা নিবেন, ছোট্ট একটা কয়লা নিয়ে চুলায় হচ্ছে লাল করে জ্বালিয়ে নিবেন। এরপর যেটা করবেন একটা ছোট বাটিতে নিবেন, নেয়ার পরে যে আপনার হাঁড়িতে মাংসটা রান্না করেছেন, যে পাতিল বা হাঁড়িতে মাংসটা রান্না করেছেন, সেখানে হচ্ছে ওই ছোট বাটিটা মাঝখানে বসিয়ে দিন। বসিয়ে দিয়ে সেখানে হচ্ছে সামান্য একটু ঘি দেওয়ার সাথে সাথে হচ্ছে ঢাকনাটা দিয়ে দিবেন। তখন দেখবেন অনেক হচ্ছে ধোয়া বের হবে ঘিটা দেওয়ার কারণে, কোনো ধোয়া যাতে বের না হয়। প্রতিটা ধোয়া কিভাবে হবে, মানে যতটুকু ধোয়া বের হবে ততটুকু ধোয়া যাতে ওই পাতিলের মধ্যেই থাকে। তখন হচ্ছে আপনারা কিছুক্ষণ পরে আপনারা যখন কিছুক্ষণ পরে কি যতক্ষণ না ওই কয়লাটা নিভে ততক্ষণ আপনারা ওই কয়লাটা রেখে দিবেন ভেতরে, এবং যখন শেষ হবে উঠাবেন, উঠানোর সাথে সাথে মাংসটা একটু নেড়ে দিবেন, নেড়ে আরেকবার দিয়ে দিবেন। দেওয়ার পরে দেখবেন এত সুন্দর একটা কয়লার স্মোকি স্মোকি একটা ফ্লেভার আসবে প্রতিটা মাংসে, যখন মাংসটা নরম হবে এবং আপনারা যখন মাংসটা একদম গরম গরম ভাতে বা হচ্ছে পোলাও দিয়ে খাবেন, উফ সেটার মজা, সেটার ফ্লেভার যে কত মজা লাগবে বলার বাহিরে। আপনারা এটা অবশ্যই ট্রাই করবেন ঈদে এবং অবশ্যই আমাকে জানাবেন, আমি তো আছি আপনাদের সাথে, ঢাকা ফেমেই থাকবো, তখন আমাকে জানিয়ে দেবেন, ঠিক আছে? ওকে, সো এখন চলে যাই গানে, ফিরবো শেষবারের মতো, কোথাও যাচ্ছেন না, সাথেই থাকতে হবে, শুনতে হবে ঢাকা এফএম 90.4। Turn up a little.

0: destination, এক স্টেশন।
1: গরমে নাজেহাল অবস্থা, আম্বারাইটি আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: Service United. International sourcing ও শক্তিশালী supply chain এর মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন LPG সরবরাহ.
1: ঈদ মোবারক. পশু কুরবানির পর জবাইকৃত পশুর বর্জ্য, রক্ত, নাড়িভুঁড়ি, গোবর, হাড়, খুর, শিং সঠিক ব্যবস্থাপনা ও জনসচেতনতার অভাবে মারাত্মক পরিবেশ বিপর্যয় সহ জনস্বাস্থ্যের উপর বিরূপ প্রভাব ফেলে। তাই নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলুন, অতিরিক্ত সাবধানতা অবলম্বন করে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলুন। বর্জ্য অপসারণ করার একটি উপায় হল কোরবানির আগেই বাড়ির পাশে কোনো মাঠে কিংবা পরিত্যক্ত জায়গায় একটি গর্ত খুঁড়ে রাখা। কোরবানির পর পশুর বর্জ্য সেখানে ফেলে মাটি চাপা দেয়া। তবে শহরাঞ্চলে গর্ত খোঁড়ার সময় খেয়াল রাখতে হবে যাতে পানি, গ্যাসের পাইপ, বিদ্যুৎ ও টেলিফোনের তার ইত্যাদি কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়, জীবাণু যেন ছড়াতে না পারে। সেজন্য পশু জবাইয়ের স্থানে কোরবানির পর পশুর রক্ত জীবাণুনাশক পানি দিয়ে ধুয়ে নিয়ে ব্লিচিং ছিটিয়ে দিতে হবে, যাতে করে দুর্গন্ধ বা জমে থাকা পানিতে মশা ডিম পারতে না পারে। কুরবানির পর আমাদের সচেতনতাই পারে পারিপার্শ্বিক পরিবেশ স্বাস্থ্যকর হিসাবে বজায় রাখতে। পাশাপাশি আমরা যেন শুধুমাত্র পশু কুরবানির মাধ্যমেই ত্যাগ শব্দটি সীমাবদ্ধ না রাখি, আমাদের ত্যাগ যেন সত্য, সুন্দর ও কল্যাণের প্রতীক হয়। তাই সকলের ঈদ হোক আনন্দের, ত্যাগের মহিমায় সকলেই উদ্ভাসিত হই। জনসচেতনতায় ঢাকা FM 90.4।
2: আপনার শুনছেন ঢাকা FM 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বারআইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বারআইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা FM 90.4।
3: বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। ত্যাগের পরাকাষ্ঠা, তাকওয়ার মহিমান্বিত পথ নির্দেশনা এবং আত্মশুদ্ধির অনন্য বার্তা নিয়ে বছর ঘুরে বিশ্ব মুসলিমের দুয়ারে আবারও হাজির পবিত্র ঈদুল আজহা। বাংলাদেশ সহ বিশ্ব মুসলিমের প্রতি পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে দেশবাসীকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানাই। ঈদ মোবারক। কোরবানি শুধু পশু জবাই নয়, বরং লোভ লালসা, হিংসা, বিদ্বেষ আর মনের পশুত্বকে পরাভূত করার দীক্ষা গ্রহণের মধ্যেই নিহিত রয়েছে কোরবানির মাহাত্ম ও তাৎপর্য। আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা করে নিজেকে আল্লাহর কাছে সমর্পণের এই উৎসব আমাদেরকে ত্যাগের মহিমায় উদ্ভাসিত করবে, সত্য সুন্দরের দিকে ধাবিত করবে। এটিই হোক পবিত্র কোরবানির অন্যতম শিক্ষা। প্রিয় দেশবাসী, যাদেরকে আল্লাহ এবছর কোরবানি করার সামর্থ্য দিয়েছেন তাদের প্রতি আমার বিনীত আবেদন, এবছর যাদের পশু কোরবানি দেবার সামর্থ্য হয়নি তাদের সঙ্গে কোরবানির পশুর মাংস ভাগাভাগি করে নিন, এটিও কোরবানির আরেকটি অন্যতম শিক্ষা। প্রিয় দেশবাসী, আপনাদের প্রতি আমার বিনীত আহ্বান, কোরবানির চামড়া যথাযথ প্রক্রিয়ায় সংরক্ষণ করুন। কোরবানির পশুর রক্ত ও বর্জ্য পরিষ্কারের ব্যাপারে পরিচ্ছন্নতা কর্মীদের সহায়তা করুন দয়া করে। যথাসম্ভব নিজেরাও পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিন সম্ভব হলে, যাতে কোরবানির দিনই সংশ্লিষ্ট স্থানগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলা যায়। পবিত্র ঈদে কায়মনো বাক্যে আল্লাহর দরবারে প্রার্থনা, তিনি যেন আমাদের মাতৃভূমিসহ সমগ্র মুসলিম বিশ্ব ও মানব জাতির জন্য শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা দান করেন। একই সঙ্গে আমি বিশ্ব জুড়ে শান্তি, সম্প্রীতি এবং নিরাপত্তার জন্য মহান আল্লাহ রাব্বুল আলমিনের দরবারে প্রার্থনা করছি। প্রিয় দেশবাসী, আবারও আপনাদেরকে ঈদুল আজহার শুভেচ্ছা জানাই। ঈদ মুবারক।

0: ফিটনেস ইউনাইটেড ইন্টারন্যাশনাল সোর্সিং ও শক্তিশালী সাপ্লাই চেইনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশের নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ।
1: হাই, আমি তপুত, আপনাকে ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক। ঈদে অনেক মজা করেন, সবার সাথে মিলেমিশে থাকুন, আনন্দ করুন।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: ইউনাইটেড ইন্টারন্যাশনাল সোর্সিং ও শক্তিশালী সাপ্লাই চেনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশের নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ।
1: টাকা FM 90.4
2: সারা দেশে
1: সবার সাথে।

0: ঢাকা এফএম এর সকল শ্রোতা শুভানুধাই এবং বিজ্ঞাপন দাতাদের জানাই ঈদ মোবারক।
1: গরুর দাম কত? গরুর দাম এত কেমন? দাম কমে গেছে এবার।

লিসেনার শুনছেন ঢাকা FM 90.4 কান্ট্রিজ লার্জেস্ট FM রেডিও নেটওয়ার্ক। আর সেই সাথে সবাইকে জানিয়ে দিচ্ছি দ্যাট ঈদ মোবারক। আর এই মুহূর্তে আমাদের সাথে কিন্তু সরাসরি জয়েন করেছেন একজন লিসেনার, তো চলুন সবাই মিলে শুনে আসি সে কি বলে।

0: গরমে নাজেহাল অবস্থা, আমার একটি আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: অনেকেই গ্রামে পুকুরের পাড়ে কোরবানির কাজ করেন, ফলে রক্ত ও অন্যান্য বর্জ্য মিশে পানির সঙ্গে। এটা একদমই ঠিক নয়। আবার পুকুরের পানিতে চলে নাড়িভুঁড়ি পরিষ্কারের কাজ। এতে একদিকে পুকুরের পানির জীবাণু যেমন নাড়িভুঁড়িতে মিশে রোগ হতে পারে, তেমনি পুকুরের পানি দূষিত হয়ে দুর্গন্ধ ছড়াতে পারে। নাড়িভুঁড়ি যদি খেতেই চান তাহলে পরিষ্কার পানিতে ধুয়ে খাবেন, আর ময়লা একটি গর্ত করে পুঁতে ফেলবেন এই নাড়িভুঁড়ির বর্জ্য পদার্থ। শহরের বর্জ্য ব্যবস্থাপনা কঠিন হলেও গ্রামে কিন্তু তা সহজ। একটি বড় ধরনের গর্ত করে তাতে সবাই মিলে ময়লা ফেলে এর উপর ব্লিচিং পাউডার ছড়িয়ে দিয়ে মাটি চাপা দিয়ে দিন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: Gas United, international sourcing ও শক্তিশালী সাপ্লাই চেইনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ।
1: কে? রনি ও সাফির সাথে প্রতি শুক্রবার রাত 11টায় ঢাকা FM 90.4 এ।

أشهد أن محمدا رسول الله.

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমিই প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

সেটা হচ্ছে ঈদ মর্নিং ম্যাজিক নিয়ে। জি হ্যাঁ, ঈদের আসলে সকালটা শুরু হোক ভালোবাসা, পরিষ্কার পরিচ্ছন্নতা আর আনন্দের কিছু মুহূর্ত নিয়ে। পরিবারের সাথে বেশি বেশি করে সময় কাটান, ছবি তুলুন, গল্প করুন, কোরবানি শেষে সবাই মিলে একসাথে বসে খাওয়া দাওয়া করুন, খাওয়া দাওয়া করে সবার সাথে ঘুরতে বের হবেন এবং সময়টাকে এনজয় করবেন। আজ থেকে কয়েক বছর পরে এই সময়টাই হচ্ছে আপনাদের মনে পড়বে, এই সময়টাই হচ্ছে স্মৃতি হিসেবে রয়ে যাবে। তো অবশ্যই প্রত্যেকটা সময় আপনারা ভালোভাবে কাটাবেন, প্রত্যেকটা ঈদই হচ্ছে আপনারা ভালোভাবে কাটাবেন, ঠিক আছে? আর পিঙ্কি আজকে এখান থেকে বিদায় নিচ্ছি, আশা করছি আপনাদের ঈদটা ভালো কাটবে এবং সময়টাও ভালোভাবে কেটেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবসময় ঢাকা এফএম এর সাথে থাকবেন, পিঙ্কির সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, সবাইকে আবারও ঈদ মুবারক।

0: চেক, এখন সময় দুপুর একটা।
1: সবার সাথে 90.4।
2: আসসালামু আলাইকুম, হাই হ্যালো, স্বাগত জানাচ্ছি ঢাকা এফএম 90.4 এ। ঈদের এই বিশেষ দিনে ঈদ মোবারক। ঈদ নিয়ে সকলে, মানে আজকে অবশ্যই কুরবানি নিয়ে সকলে ব্যস্ত, তবে সিফাত কিন্তু আপনার সঙ্গে চলে এসেছি এই সময় ঈদের দিন, এবং অবশ্যই থাকবো আপনার সঙ্গে একটা বিশেষ প্লে লিস্ট নিয়ে। এজন্য কথা হবে কম, গানগুলো এত চমৎকার এবং একটু অন্য, মানে জনরা তো একই, বা জনরা বা আমরা গানগুলো যেরকম শুনি সেখান থেকে একটা ভার্সন হয় হচ্ছে লোফি ভার্সন, বর্তমানে যেটা খুবই বেশি পরিমাণ জনপ্রিয়, তো আমরা সেই লোফি ভার্সনগুলো শুনবো গানের। তো প্রথমেই খুব বেশি কথা বলবো না, যেহেতু সবাই অনেক ব্যস্ত, এতটুকু বলতে পারি যে আমার প্লে লিস্টের যে গানগুলো আছে আপনি ঢাকা এফএম এখন একদম লাউডে দিয়ে, কারণ এই সময়টাতে এরকম হয় যে একটু চা কফি খেলাম, অথবা দেখা গেছে কেউ অবশ্য লাঞ্চও করে ফেলে লাঞ্চের সময়, কিন্তু অনেকে ব্যস্ত থাকে এই সময়টাতে, তো সেই ক্ষেত্রে দেখা গেছে যে একটু সফট টাইপের একটু গান, একটু লোফি, মানে একটু একটা ফিল থাকবে, অন্যরকম একটা ব্যাপার থাকে। তো আজকের প্লে লিস্টটা আপনাদের জন্য তেমনভাবেই সাজানো, সিফাত থাকবো আপনার সঙ্গে অবশ্যই, এবং পুরো প্লে লিস্ট জুড়ে আপনি বেশিরভাগই শুনবেন হচ্ছে সেই লোফি গানগুলো। ঈদ মোবারক সকলকে, উপভোগ করুন গানগুলো, ফিরছি আবার কিছুক্ষণ পরে, সঙ্গেই থাকুন।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: অনেকেই গ্রামে পুকুরের পাড়ে কোরবানির কাজ করেন, ফলে রক্ত ও অন্যান্য বর্জ্য মিশে পানির সঙ্গে। এটা একদমই ঠিক নয়। আবার পুকুরের পানিতে চলে নাড়িভুঁড়ি পরিষ্কারের কাজ। এতে একদিকে পুকুরের পানির জীবাণু যেমন নাড়িভুঁড়িতে মিশে রোগ হতে পারে, তেমনি পুকুরের পানি দূষিত হয়ে দুর্গন্ধ ছড়াতে পারে। নাড়িভুঁড়ি যদি খেতেই চান তাহলে পরিষ্কার পানিতে ধুয়ে খাবেন, আর ময়লা একটি গর্ত করে পুঁতে ফেলবেন এই নাড়িভুঁড়ির বর্জ্য পদার্থ। শহরের বর্জ্য ব্যবস্থাপনা কঠিন হলেও গ্রামে কিন্তু তা সহজ। একটি বড় ধরনের গর্ত করে তাতে সবাই মিলে ময়লা ফেলে এর উপর ব্লিচিং পাউডার ছড়িয়ে দিয়ে মাটি চাপা দিয়ে দিন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: গ্যাস ইউনাইটেড ইন্টারন্যাশনাল সোর্সিং ও শক্তিশালী সাপ্লাই চেনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশের নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ।
1: হে আমি ফুয়াদ, জানাচ্ছি ঈদ মোবারক।

গরমে নাজেহাল অবস্থা? আম্বারাইটে আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: জানিয়ে সবাইকে ঈদ উল আজহার শুভেচ্ছা।
1: লোফি ঈদ, ঈদের বিশেষ আয়োজন নিয়ে সিফাত আপনার সঙ্গেই আছি। দুপুরবেলা এই সময়টাকে অলস বলা হয় এবং দুপুরটা আসলে কোনো কিছু না করেই কেমন যেন অলস হয়ে গেল। অবশ্য কোনো কিছু না করলে একদিক থেকে চিন্তা করতে গেলে তো অলসই হয়, কিন্তু মানে কোনো মানে অসত কাজের মাঝেও তিনি অলসই থাকেন, সেটা হচ্ছে অলস দুপুর। কিন্তু আজকে যেহেতু ঈদের দিন, ঈদের দিন তো আর কোনো কিছু অলস থাকতে পারে না। ঈদের দিন মানেই হচ্ছে একদম উৎসব, ঈদ মানেই উৎসব, ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই হচ্ছে এই কোরবানি, ঈদ মানেই হচ্ছে ত্যাগ। তো সেই ক্ষেত্রে অবশ্যই অলস দুপুরটার অলস নেই, তারপরও একটু ঝিমঝিমানো ভাব তো থাকেই সারা বছর জুড়ে, যেহেতু এই সময়টাতে একটু মানে রেস্ট নেওয়ার একটা সময় থাকে বা লাঞ্চের একটা সময়। তো সেই ক্ষেত্রে আমার হঠাৎ করে মানে এটা মনে পড়লো, ঈদের সময় আপনি একটা জিনিস খেয়াল করবেন, দুপুরটাও কিন্তু দুপুর থাকে না। ঈদের দিন দুপুরটাও কেমন যেন বিকেল সকালের মতো বা সন্ধ্যার মতো অনেক বেশি পরিমাণ জাঁকজমকপূর্ণ হয়ে যায়। যেমন আমার এখনো মনে পড়ে যে আমাদের, যেমন আমার যদি ছোটবেলার কথা বলে, দেখতাম যে না আমার বাবা চাচা সবাই দুপুরবেলা বসে, সবাই তখনও আসলে সবকিছু গোছানো ঠিক হয়নি, মানে একটা বিশাল দায়িত্ব আপনারা সবাই জানেন যারা কোরবানি দিয়েছেন, যে সেই গরু বানানো এবং সেটাকে ঠিক মতো ডিস্ট্রিবিউট করা সবকিছু মিলিয়ে একটা সময় লেগে যায়। তো চোখে কিন্তু সেই জিনিসগুলো ভাসে এখনো ঈদে সেই দুপুরটাতে। আজকে আপনার সঙ্গে কথা বলছি, আজকেও সেই স্মৃতি কিন্তু চোখে ভাসছে, নিশ্চয়ই আপনার চোখেও ভাসছে। যাই হোক, সেই স্মৃতির সঙ্গেই কিন্তু আপনি যখন এই স্লো মিউজিকে গানগুলো শুনবেন বা এই লোফি গানগুলো শুনবেন আপনার আরো ভালো লাগার কথা, আমার তো ভালো লাগছে। তো সঙ্গেই থাকুন, ফিরছি আবার একটু পরেই, শুনতে থাকুন ঢাকা FM 90.4।

গরমে নাজেহাল অবস্থা? আম্বারাইটে আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: United. International sourcing ও শক্তিশালী supply chain এর মাধ্যমে নিশ্চিত করে সারা দেশের নিরবচ্ছিন্ন LPG সরবরাহ.
1: ঈদ মুবারক. ঈদের তিন দিন ঢাকা FM শুনুন ঈদের খুশিতে. ঈদের প্রথম দিন সকাল 10টা থেকে ঈদ মর্নিং ম্যাজিক উইথ পিঙ্কি, দুপুর 1টা থেকে লোফি ঈদ উইথ দীপক, বিকেল 4টা থেকে শুনুন রিদমকে কোরবানি বাসে, সন্ধ্যা 7টায় রিতা থাকছে মিউজিক্যাল শো নিয়ে, আর ভালোবাসার বাংলাদেশ নিয়ে লাভ গুরু ও তান্না তো থাকছেই রাত 11টায়. ঈদের দ্বিতীয় দিন
0: নিশ্চিত করে সারা দেশের নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ.
1: ঈদ মুবারক. ঈদের তিন দিন ঢাকা FM শুনুন ঈদের খুশিতে. ঈদের প্রথম দিন সকাল 10টা থেকে ঈদ মর্নিং ম্যাজিক উইথ পিঙ্কি, দুপুর 1টা থেকে লোফি ঈদ উইথ দীপক, বিকেল 4টা থেকে শুনুন রিদমকে কোরবানি বাসে, সন্ধ্যা 7টায় রিতা থাকছে মিউজিক্যাল শো নিয়ে, আর ভালোবাসার বাংলাদেশ নিয়ে লাভ গুরু ও তান্না তো থাকছেই রাত 11টায়. ঈদের

শাফির সঙ্গে। ঈদের তৃতীয় দিন সকাল 9টা থেকে ঈদ ডায়রিস নিয়ে থাকছে তানহা। দুপুর 12টা থেকে শুনুন ঈদ রিওয়াইন্ড উইথ পিঙ্কি। বিকাল 4টায় ঈদ মুডে থাকছে রিদম। সন্ধ্যা 6টায় শুনুন ক্রেজি ক্রেককে সুপার টিউনসে। আর রাতে থাকছে পূর্ণ দৈর্ঘ্য অডিও সিনেমা হৃদয় পুরে সারখার। ঈদ জমে উঠুক ঢাকা এফএম এর সঙ্গে। ঈদ মুবারক। ঢাকা এফএম 90.4 এ ঈদ আয়োজন লোফি ঈদ নিয়ে আছি আপনার বন্ধু সিফাত, এবং সুন্দর সুন্দর গানগুলো কিন্তু শুনে ফেলছি। আমি নিজেই হারিয়ে যাচ্ছি আসলে গান শুনতে শুনতে। এর মধ্যেই আমি যদিও এসএমএস কল করিনি, তারপরে কিন্তু অনেক বন্ধুরা এসএমএস করেছেন, তাদের অনুভূতি জানাচ্ছেন, অনেক অনেক ধন্যবাদ। এই অলস দুপুরটা অলস থাক, আমরা সেটাকে নিয়ে কিছুক্ষণ আগে অনেকক্ষণ কথা বললাম, কিন্তু অলসতা নিয়ে কোনো কথা এখন আর বলতে চাচ্ছি না। শুধুমাত্র এইটুকু বলতে চাচ্ছি যে এই গানগুলো এই এই সময়টাতে, এবং যদি খুব মাঝরাতে হয় বা রাত্রেবেলা, আপনি দেখবেন একটা অন্যরকম একটা ফিল থাকে। তো আমার কাছে মনে হলো যে এই সময়টাতে যেহেতু সবাই একটু টায়ার্ড হয়ে যায় সকাল থেকে কাজ করতে করতে, তো এই ধরনের গানগুলো ভালো লাগার কথা। এবং আমার ভালো লাগছে এই ব্যাপারটাতে যে আমার অনেক বন্ধুরা এটাতে সাড় দিয়েছেন এবং অনেক বন্ধুরা উপভোগ করছেন এত ব্যস্ততার মাঝে। উপভোগ করার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনার পাশে যারা আছে তাদেরকেও অবশ্যই টিউন করতে বলবেন ঢাকা এফএম 90.4, কারণ ঈদের তিন দিন কিন্তু থাকছে ঈদের বিশেষ আয়োজন নিয়ে ঢাকার, মানে ঢাকা এফএম এর প্লে লিস্ট এবং ঢাকা এফএম এর সকল আয়োজন ঈদের তিন দিনই থাকছে। তো অবশ্যই আপনি জয়েন করবেন, এবং আশেপাশে যারা আছেন তাদের নিয়েও জয়েন করবেন, অ্যাপটা ডাউনলোড করে নিতে বলবেন। আচ্ছা, কথা বলবো না বলে অনেক কথা বলে ফেলছি, কিছুক্ষণ পরে এসে বলে দিব আরো বিস্তারিত কিভাবে অ্যাপ ডাউনলোড করবেন, কোথা থেকে শুনতে পারবেন ইত্যাদি ইত্যাদি আরো যা কিছু আছে। তো শুনতে থাকুন, সঙ্গে থাকুন।

ঈদ মোবারক। পশু কুরবানির পর জবাইকৃত পশুর বর্জ্য, রক্ত, নাড়িভুঁড়ি, গোবর, হাড়, খুর, শিং সঠিক ব্যবস্থাপনা ও জনসচেতনতার অভাবে মারাত্মক পরিবেশ বিপর্যয় সহ জনস্বাস্থ্যের উপর বিরূপ প্রভাব ফেলে। তাই নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলুন, অতিরিক্ত সাবধানতা অবলম্বন করে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলুন। বর্জ্য অপসারণ করার একটি উপায় হল কোরবানির আগেই বাড়ির পাশে কোনো মাঠে কিংবা পরিত্যক্ত জায়গায় একটি গর্ত খুঁড়ে রাখা। কোরবানির পর পশুর বর্জ্য সেখানে ফেলে মাটি চাপা দেয়া। তবে শহরাঞ্চলে গর্ত খোঁড়ার সময় খেয়াল রাখতে হবে যাতে পানি, গ্যাসের পাইপ, বিদ্যুৎ ও টেলিফোনের তার ইত্যাদি কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়। জীবাণু যেন ছড়াতে না পারে সেজন্য পশু জবাইয়ের স্থানে কোরবানির পর পশুর রক্ত জীবাণুনাশক পানি দিয়ে ধুয়ে নিয়ে ব্লিচিং ছিটিয়ে দিতে হবে, যাতে করে দুর্গন্ধ বা জমে থাকা পানিতে মশা ডিম পারতে না পারে। কুরবানির পর আমাদের সচেতনতাই পারে পারিপার্শ্বিক পরিবেশ স্বাস্থ্যকর হিসাবে বজায় রাখতে। পাশাপাশি আমরা যেন শুধুমাত্র পশু কুরবানির মাধ্যমেই ত্যাগ শব্দটি সীমাবদ্ধ না রাখি। আমাদের ত্যাগ যেন সত্য, সুন্দর ও কল্যাণের প্রতীক হয়। তাই সকলের ঈদ হোক আনন্দের, ত্যাগের মহিমায় সকলেই উদ্ভাসিত হই। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

FM 90.4. ঢাকা FM এ জয়েন করেছেন আমার আরো অনেক নতুন বন্ধুরা, স্বাগত জানাচ্ছি এবং ঈদ মুবারক। নিশ্চয়ই ঈদ অনেক সময় সুন্দরভাবে কাটছে। কয়েকজন অবশ্য লিখেছেন যে ভাইয়া ব্যস্ত ছিলাম, এজন্য প্রথম ঘন্টায় কিছুটা দেরিতে যুক্ত হয়েছি, যদিও জানতাম তোমার শো হবে। কোনো সমস্যা নেই, আমি তো নিজেই বুঝি যে না, এটা আসলে খুবই কঠিন যে এই ব্যস্ততার মধ্যে শোনো। তারপরেও আমি বলেছি যে আপনি যদি চান আপনি কিন্তু লাউডে শুনতে পারেন, কারণ প্রতিটা গানই আপনার ভালো লাগবে। খুব বেশি একটা হয় না যে না সবাই বলে এত চিৎকার চেঁচামেচি করছো কেন ইত্যাদি। লোফি গানের ক্ষেত্রে আসলে তেমনটা কিন্তু হয় না, খুব সফট মিউজিকের সাথে হয় এবং খুব বেশি গ্রামাটিক্যাল কোনো কিছু হয় না লোফির। মানে গানের ধরনগুলো যদি দেখেন, ধাঁচগুলো যদি আপনি দেখেন, এটা খুব বেশি পরিমাণ গ্রামাটিক্যালি মিউজিক্যালি গ্রামাটিক্যালি মানে এটাকে বানানো হয় বিষয়টা তেমন না। আবার খুব মানে প্রফেশনাল ইকুইপমেন্ট দিয়েও এই মিউজিকগুলো করা হয় বা এই ভার্সনটা বানানো হয় তেমনটাও কিন্তু নয়। তো লোফির ব্যাপারটাই হচ্ছে যে কোনো গানকে আমরা যেমন কোনো স্মৃতি কাতরতার মধ্যে দিয়ে নিজেকে একদম মানে হারিয়ে যাই এরকম একটা ব্যাপার থাকে, তো গানের ভিতরে সেই জিনিসটা ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। এর মধ্যে নতুনের তরুণদের মধ্যে অনেকে করছেন এটা নিজের শখে নিজের ভালোবাসা থেকে, তো সেক্ষেত্রে শোনানোর দায়িত্বটা তো আমাদেরও। তো চিন্তা করলাম যে দুপুরবেলা আমি একা কেন শুনবো, সকলকে নিয়ে শুনি। আর বলছিলাম যে অ্যাপটার কথা বলে দিব, আমাদের অ্যাপটা আপনি ডাউনলোড করে নিতে পারেন আপনার মোবাইলের প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে, লিখবেন ঢাকা FM 90.4, তাহলেই কিন্তু আপনি আমাদের অ্যাপটা পেয়ে যাবেন লোগো সহ। অ্যাপটা ডাউনলোড করে নেবেন এবং সাথে সাথে রেডিও আম্বার 102.4 FM এর যেই মানে অ্যাপটি আছে সেটাও কিন্তু ডাউনলোড করে নিতে পারেন। সেখানেও কিন্তু আমাদের ঈদ সম্পর্কিত বা এই ঈদের তিন দিন আয়োজন থাকছেই, তো সঙ্গেই থাকবেন। ফিরছি আবার একটু পরেই, সঙ্গেই থাকুন।

0: Ajax United International Sourcing ও শক্তিশালী সাপ্লাই চেইনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশের নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ। Ajax United
1: স্যার আসবো?
2: আসুন।
1: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
1: জি স্যার।
2: সেটা কেন হলো না?
1: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
1: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
1: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. Tagir porakasta takwar mohimannito poth nirdeshona ebong attoshuddhir anonno barta niye bochor ghure bishwo muslimer duare abaro hazir pobitro Idul Adha. Bangladesh shoh bishwo muslimer proti pobitro Idul Adhar shubhechha. দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে দেশবাসীকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানাই, ঈদ মোবারক। কোরবানি শুধু পশু জবাই নয়, বরং লোভ লালসা হিংসা বিদ্বেষ আর মনের পশুত্বকে পরাভূত করার দীক্ষা গ্রহণের মধ্যেই নিহিত রয়েছে কোরবানির মাহাত্ম্য ও তাৎপর্য। আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা করে নিজেকে আল্লাহর কাছে সমর্পণের এই উৎসব আমাদেরকে ত্যাগের মহিমায় উদ্ভাসিত করবে, সত্য সুন্দরের দিকে ধাবিত করবে। এটিই হোক পবিত্র কোরবানির অন্যতম শিক্ষা। প্রিয় দেশবাসী, যাদেরকে আল্লাহ এবছর কোরবানি করার সামর্থ্য দিয়েছেন তাদের প্রতি আমার বিনীত আবেদন, এবছর যাদের পশু কোরবানি দেওয়ার সামর্থ্য হয়নি তাদের সঙ্গে কোরবানির পশুর মাংস ভাগাভাগি করে নিন, এটিও কোরবানির আরেকটি অন্যতম শিক্ষা। প্রিয় দেশবাসী, আপনাদের প্রতি আমার বিনীত আহ্বান, কোরবানির চামড়া যথাযথ প্রক্রিয়ায় সংরক্ষণ করুন। কোরবানির পশুর রক্ত ও বর্জ্য পরিষ্কারের ব্যাপারে পরিচ্ছন্নতা কর্মীদের সহায়তা করুন, দয়া করে যথাসম্ভব নিজেরাও পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিন সম্ভব হলে, যাতে কোরবানির দিনই সংশ্লিষ্ট স্থানগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলা যায়। পবিত্র ঈদে কায়মনো বাক্যে আল্লাহর দরবারে প্রার্থনা, তিনি যেন আমাদের মাতৃভূমি সহ সমগ্র মুসলিম বিশ্ব ও মানব জাতির জন্য শান্তি নিরাপত্তা ও স্থিতিশীলতা দান করেন। একই সঙ্গে আমি বিশ্বজুড়ে শান্তি সম্প্রীতি এবং নিরাপত্তার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রার্থনা করছি। প্রিয় দেশবাসী, আবারও আপনাদেরকে ঈদুল আজহার শুভেচ্ছা জানাই, ঈদ মুবারক।

0: IGS United International Sourcing ও শক্তিশালী সাপ্লাই চেইনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশের নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ। IGS United।
1: হ্যালো, আমি রূপম। সকল লিসেনারদের আমার আন্তরিক শুভেচ্ছা, ঈদের শুভেচ্ছা।

90.4 ঈদের বিশেষ আয়োজন নিয়ে সিফাত আপনার সঙ্গেই আছি। আমাকে জিজ্ঞেস করেছেন অনেক বন্ধুরা যে ভাইয়া তুমি মানে আর কি কি আয়োজন নিয়ে থাকছো। আচ্ছা, আপনার অনেকে হয়তো আচ্ছা ফেসবুক দেখেননি, হয়তো বা প্রমোটার শুনেননি, আমি বলে দিচ্ছি এই যে আজকে আমাকে পেলেন, আপনি আমাকে আগামী দিনও কিন্তু পেয়ে যাচ্ছেন চক্কর বক্কর ঈদ নিয়ে বিকেল 4টা থেকে 7টা পর্যন্ত। তো সেই পর্যন্ত অবশ্যই আপনি আরো বাকি এর মাঝে যে যে আয়োজনগুলো থাকবে সেগুলো অবশ্যই শুনবেন। চক্কর বক্কর ঈদ নিয়ে আমি ঈদের দ্বিতীয় দিন থাকবো বিকেল 4টা থেকে 7টা পর্যন্ত, আবারও বলে দিলাম কিন্তু, ঠিক আছে। আরেকটা ব্যাপার যেটা হয় মানে এই লোফি ঈদের যেই গল্পটা আসলে বলছিলাম, অনেক পুরনো স্মৃতি আসলে মনে পড়ছে, পুরনো বন্ধুদের কথা মনে পড়ছে। দুপুর হলে কিন্তু তখন কিন্তু যে মানে আপনি ভাগাভাগি করতে যাচ্ছেন, বন্ধুদের বাসায় হয়তো বা গেছেন সেই মাংস নিয়ে, সেই স্মৃতিগুলো কিন্তু খুব বেশি পরিমাণ মনে পড়ে। সবাই ব্যস্ত, সব বন্ধু ব্যস্ত, কিন্তু সবাই সবার বাসায় পৌঁছে দিচ্ছে, সব আত্মীয় স্বজন সবার বাসায় পৌঁছে দিচ্ছে, দেখা হচ্ছে, কোলাকুলি করছে, মানে একজন আরেকজনের সঙ্গে ঈদের যে আনন্দটা সেটা ভাগ করে নিচ্ছে, এটা একটা অন্যরকম একটা ব্যাপার কিন্তু থাকে। এবং সেই ব্যাপারটা আজকে খুবই মিস করছি, এই গানগুলো আরো বেশি পরিমাণ মিস করাচ্ছে। বলছিলাম না যে গান আসলে মানুষের স্মৃতি ভ্রমণ করায়। আপনি যতই সময় যাক আপনি দেখবেন যে আজকে যে গানটা আপনি শুনেছেন, যেই গানটা দিয়ে আপনি আপনার এই সময়টাকে ধরে রেখেছেন, আজকে থেকে 10 বছর 15 বছর পর আপনি এই গানটা শুনলে হঠাৎ নিজের আনমনেই আপনি দেখবেন যে এই সময়টাতে আপনি ফিরে আসবেন। গানের এরকম একটা শক্তি কিন্তু আছে। তো এই সেই শক্তিতে আবার ফিরে যাই, আপনি অবশ্যই গান শুনতে থাকুন, সঙ্গে থাকুন ঢাকা FM 90.4।

নাজেহাল অবস্থা? আম্বার আইটি আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: অনেকেই গ্রামে পুকুরের পাড়ে কোরবানির কাজ করেন, ফলে রক্ত ও অন্যান্য বর্জ্য মিশে পানির সঙ্গে। এটা একদমই ঠিক নয়। আবার পুকুরের পানিতে চলে নাড়িভুঁড়ি পরিষ্কারের কাজ। এতে একদিকে পুকুরের পানির জীবাণু যেমন নাড়িভুঁড়িতে মিশে রোগ হতে পারে, তেমনি পুকুরের পানি দূষিত হয়ে দুর্গন্ধ ছড়াতে পারে। নাড়িভুঁড়ি যদি খেতেই চান তাহলে পরিষ্কার পানিতে ধুয়ে খাবেন, আর ময়লা একটি গর্ত করে পুঁতে ফেলবেন এই নাড়িভুঁড়ির বর্জ্য পদার্থ। শহরের বর্জ্য ব্যবস্থাপনা কঠিন হলেও গ্রামে কিন্তু তা সহজ। একটি বড় ধরনের গর্ত করে তাতে সবাই মিলে ময়লা ফেলে এর উপর ব্লিচিং পাউডার ছড়িয়ে দিয়ে মাটি চাপা দিয়ে দিন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।
1: বিদায়ের সময় হয়ে গেছে, বিদায় নিতে হবে সিফাতকে। আর শহরে যারা আসলে গ্রাম থেকে আসেন বা যারা শহরে থেকে যান, আর যদি কোনোভাবে যদি ঈদের সময় যেতে না পারেন, তাদের মধ্যে আসলে অনেক একটা লোনলিনেস কাজ করে এবং একটা একাকিত্ব চলে আসে। ঢাকা FM এর সঙ্গে থাকবেন, আশা করছি আপনার সেই লোনলিনেসটা চলে যাবে এবং আমরা সকলেই সকলের সঙ্গে ঈদের এই আনন্দ ভাগাভাগি করে নিব। এবং ত্যাগটা যেন হয় আমাদের শুধুমাত্র পশুর কোরবানি যেন না হয়, সেই পশুর সঙ্গে যেন আমাদের মনের যে নেতিবাচক ব্যাপারগুলো আছে সেটা যেন আসলে কোরবানি হয়। হ্যাঁ, সেই ব্যাপারটাও একটু বিশেষ নজর রাখবেন। আরেকটা ব্যাপার যেতে যেতে খুব মনে পড়ছে, সেটা হচ্ছে যে বৃষ্টি, মানে এই কুরবানি ঈদের সময় ম্যাক্সিমাম সময় দেখেছি যে পরে বৃষ্টি আসে, এবং এটা একটা বিশেষ রহমত, কারণ এটার কারণে যেই বর্জ্যগুলো আছে বা যেই রাস্তাঘাট যা অপরিষ্কার হয় সেটা কিন্তু অনেকটাই ধুয়ে যায়। তো আজকে এই আপনার সাথে ঢাকা FM 90.4 এ এই আমার বন্ধুদের সঙ্গে এই আড্ডাটি, মানে লোফি ঈদ করতে যে আসলে যেটা বুঝলাম যে অনেক অনেক স্মৃতি আসলে হাতড়ে বেড়ালাম। আশা করছি আপনার জীবনের সুখের স্মৃতিগুলো আপনার মনে পড়েছে, আপনি হয়তো বা অনুভব করেছেন গানগুলোকে। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ যে এত ব্যস্ততার মধ্যেও আমাদের সঙ্গে থাকার জন্য। আশা করছি বাকি সময়গুলো আমাদের সঙ্গে থাকবেন, সকল বিশেষ আয়োজনের সাথে থাকবেন, জানাবেন আপনার মন্তব্য কেমন লাগলো কোন আয়োজন। এবং আরও একটা কথা, আমার প্রতিটা আয়োজনই আমি এটা বলতে চাই, সেটা হচ্ছে যে যারা যারা ঘুরতে গেছেন নিজের সন্তানকে বা আপনার সঙ্গে যারা ছোট যারা আছেন আর কি, আপনার ভাই বোন হতে পারে, আপনার প্রতিবেশী হতে পারে, যারাই আছেন বিশেষ নজর রাখবেন তাদের দিকে এবং তাদের খেয়াল রাখবেন বেশি বেশি করে, নিজের প্রতি যত্ন নেবেন এবং সাবধানতা অবলম্বন করবেন। এবং অনেকে হচ্ছে যে গরু কোরবানির পরে বা কোরবানির পশু কোরবানির পরে সেই ধারালো যেই অস্ত্রগুলো আছে বা ধারালো যেই ছুরি, তারপরে মানে যেগুলো দিয়ে আর কি গরু বানানো হয়, তো সব সমস্ত কিছু আবার দেখা গেছে যে হয়তো বা ব্যস্ততার কারণে আপনি ঠিক মতো জায়গা মতো রাখলেন না, সেটা আবার ছোট কোনো বাচ্চা ধরলো তার কিন্তু অ্যাক্সিডেন্ট হতে পারে। তো সেই ক্ষেত্রে কাজ শেষ করার পরে যথাযথ স্থানে আপনারা সেটা খুব সেফলি রাখবেন, যেখানে বাচ্চারা বা এমন কেউ আসলে যেতে না পারে যাদের দ্বারা এটা ক্ষতি, মানে তারা ক্ষতিগ্রস্ত হতে পারেন। তো এদিকে একটু বিশেষ নজর রাখবেন, আমার সকল বন্ধুদের প্রতি এটা আমার অনুরোধ থাকবে। আর ঈদের সময়টা বাকি সময়গুলো অনেক সুন্দর কাটুক, অনেক ভালো কাটুক, ঢাকা FM এর সঙ্গে কাটুক, আমরা এটা চাই, এটা দোয়া করি। আবারও কথা হচ্ছে আবারও অন্য কোনো আয়োজনে। তো আজকে আবার আজকে বিদায় নিচ্ছি আরও সুন্দর সুন্দর গানগুলো আপনার জন্য রেখে। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো রাখবেন আপনার পরিবেশটাকে। আজকের জন্য সিফাত বলছি টাটা, বাই বাই অ্যান্ড আলবিদা অ্যান্ড ঈদ মুবারক।

0: গরমে নাজেহাল অবস্থা, আম্বারাইটে আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: এক নেশন এক স্টেশন।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন? স্যার
2: সমাজ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: সার্ভিস ইউনাইটেড ইন্টারন্যাশনাল সোর্সিং ও শক্তিশালী সাপ্লাই চেইনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ।
1: শুনছেন ঢাকা FM 90.4।
2: গরমে নাজেহাল অবস্থা, আম্বারাইটে আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666। ঈদ মোবারক। পশু কুরবানির পর জবাইকৃত পশুর বর্জ্য, রক্ত, নাড়িভুঁড়ি, গোবর, হাড়, খুর, শিং সঠিক ব্যবস্থাপনা ও জনসচেতনতার অভাবে মারাত্মক পরিবেশ বিপর্যয় সহ জনস্বাস্থ্যের উপর বিরূপ প্রভাব ফেলে। তাই নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলুন। অতিরিক্ত সাবধানতা অবলম্বন করে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলুন। বর্জ্য অপসারণ করার একটি উপায় হল কোরবানির আগেই বাড়ির পাশে কোনো মাঠে কিংবা পরিত্যক্ত জায়গায় একটি গর্ত খুঁড়ে রাখা। কোরবানির পর পশুর বর্জ্য সেখানে ফেলে মাটি চাপা দেয়া। তবে শহরাঞ্চলে গর্ত খোঁড়ার সময় খেয়াল রাখতে হবে যাতে পানি, গ্যাসের পাইপ, বিদ্যুৎ ও টেলিফোনের তার ইত্যাদি কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়। জীবাণু যেন ছড়াতে না পারে সেজন্য পশু জবাইয়ের স্থানে কোরবানির পর পশুর রক্ত জীবাণুনাশক পানি দিয়ে ধুয়ে নিয়ে ব্লিচিং ছিটিয়ে দিতে হবে, যাতে করে দুর্গন্ধ বা জমে থাকা পানিতে মশা ডিম পারতে না পারে। কুরবানির পর আমাদের সচেতনতাই পারে পারিপার্শ্বিক পরিবেশ স্বাস্থ্যকর হিসাবে বজায় রাখতে। পাশাপাশি আমরা যেন শুধুমাত্র পশু কুরবানির মাধ্যমেই ত্যাগ শব্দটি সীমাবদ্ধ না রাখি। আমাদের ত্যাগ যেন সত্য, সুন্দর ও কল্যাণের প্রতীক হয়। তাই সকলের ঈদ হোক আনন্দের, ত্যাগের মহিমায় সকলেই উদ্ভাসিত হই। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: Agents United, international sourcing ও শক্তিশালী সাপ্লাই চেইনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশের নিরবচ্ছিন্ন LPG সরবরাহ। Agents
1: United। ঈদ মোবারক। ঈদের তিন দিন ঢাকা FM শুনুন ঈদের খুশিতে। ঈদের প্রথম দিন সকাল 10টা থেকে ঈদ মর্নিং ম্যাজিক উইথ পিঙ্কি, দুপুর 1টা থেকে লোফি ঈদ উইথ সিফাত, বিকেল 4টা থেকে শুনুন রিদমকে কোরবানি বাসে, সন্ধ্যা 7টায় রিতা থাকছে মিউজিক্যাল শো নিয়ে, আর ভালোবাসার বাংলাদেশ নিয়ে লাভ গুরু ও তানহা তো থাকছেই রাত 11টায়। ঈদের

0: সরকার অমানিশা শুনুন রনি ও শাফির সঙ্গে ঈদের তৃতীয় দিন সকাল নয়টা থেকে ঈদ ডায়রিস নিয়ে থাকছে তানহা, দুপুর বারোটা থেকে শুনুন ঈদ রিওয়াইন্ড উইথ পিঙ্কি, বিকাল চারটায় ঈদ মুডে থাকছে রিদম, সন্ধ্যা ছয়টায় শুনুন ক্রেজি ক্রেককে সুপার টিউনসে, আর রাতে থাকছে পূর্ণ দৈর্ঘ্য অডিও সিনেমা হৃদয় পুরে সারখার। ঈদ জমে উঠুক ঢাকা এফএম এর সঙ্গে, ঈদ মুবারক। ঢাকা এফএম এর সকল শ্রোতা, শুভানুধাই এবং বিজ্ঞাপন দাতাদের জানাই ঈদ মুবারক।
1: গরুর দাম কত? গরুর দাম এত কেমন দাম না কমে গেছে এবার।

0: Hello listeners, শুনছেন ঢাকা FM 90.4, country's largest FM radio network. আর সেই সাথে সবাইকে জানিয়ে দিচ্ছি that Eid Mubarak. আর এই মুহূর্তে আমাদের সাথে কিন্তু সরাসরি জয়েন করেছেন একজন লিসনার, তো চলুন সবাই মিলে শুনে আসি সে কি বলে।
1: জিয়াফা

0: ডিলার্স ইউনাইটেড ইন্টারন্যাশনাল সোর্সিং ও শক্তিশালী সাপ্লাই চেইনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ।
1: You're listening to Taka FM 90.4.

0: হ্যালো।
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

গরমে নাজেহাল অবস্থা? আম্বার আইটি আইপি ফোনে রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করে জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

মোবারক ঢাকা, সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের পছন্দের অনুষ্ঠান। বন্ধুরা, আজকে তো উইকেন্ড বাজ নিয়ে হাজির হইনি, আজ কিন্তু ঈদের দিন। আজ হাজির হয়ে গেছি আপনাদের ঈদের বিশেষ আয়োজন কুরবানি বাজ নিয়ে। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং সবার ঈদ খুব সুন্দর কেটেছে এবং কাটছে। আমি আপনাদের সবার বন্ধু আরজি রিদম কিন্তু হাজির হয়ে গেলাম আপনাদের ঈদ স্পেশাল শো কুরবানি বাজ নিয়ে। আপনারা শুনছেন আপনাদের প্রিয় স্টেশন ঢাকা FM 90.4। আশা করছি বন্ধুরা, আজকের এই ঈদের দিনটাতে আমাদের অনেক অনেক আড্ডা হবে, অনেক অনেক গল্প হবে, আছি কিন্তু আপনাদের সাথে অনেকক্ষণ। তো আশা করছি আজকের এই দিনটা সবারই সুন্দর কাটছে এবং সবাই হয়তো বা সারাদিন ব্যস্ততার পর এখন হয়তো বা সবাই একটু ফ্রি হয়ে বসছেন বা গোস্ত খেতে খেতে হয়তো বা আমাকে শুনছেন। তো যাই হোক, সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে যুক্ত হয়ে যাওয়ার জন্য। আমি দেখতে পাচ্ছি যে এই ঈদের দিন এত ব্যস্ততার মাঝেও কিন্তু আমার বন্ধু বান্ধব সবাই কিন্তু আমার সাথে যুক্ত হয়ে গেছে এবং অলরেডি কিন্তু মেসেজ করে স্টার্ট করেছে। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবার সাথেই গল্প করব, সবার সাথে আড্ডা দিব। আমরা ঈদ জুড়ে আমাদের কি কি গেল, সারাদিন কি করলাম না করলাম, সবকিছু নিয়ে আমরা গল্প করবো, আড্ডা দিব। তাছাড়া আপনারাও কিন্তু আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারেন এবং জানিয়ে দিতে পারেন যে আপনার এই ঈদের দিনটা কতটা ব্যস্ততার মাঝে গেল বা হচ্ছে কিভাবে কি করলেন আজ সারাদিন, সব নিয়ে কিন্তু আমরা গল্প করব। তো আশা করছি সবাই একদম শেষ পর্যন্ত যুক্ত থাকবেন। আর দর্শক বন্ধুরা, সবাই তো জানেন যে উইকেন্ড বাজ নিয়ে কিন্তু 5টার দিকে হাজির হয়ে যাই, তবে যেহেতু আজকে ঈদের দিন, এত সুন্দর একটা দিন, তাই আর দেরি না করে 4টা বাজেই কিন্তু চলে আসলাম আপনাদের সাথে। তো আশা করছি শেষ পর্যন্ত সবাই যুক্ত থাকবেন এবং সবার সাথেই কথা হবে। তো আমরা ঈদের এই মৌসুমে, ঈদের এই দিনে, এত সুন্দর একটা দিনে আমরা এই সুন্দর বিকালটা একটা গান দিয়ে শুরু করব। তো আশা করছি সবাই গানটা এনজয় করবেন এবং শেষ পর্যন্ত যুক্ত থাকবেন। খুব জলদি আবারও কিন্তু আপনাদের মাঝে ফিরে আসছি, ততক্ষণ পর্যন্ত সবাই আমার সাথে থাকবেন, থাকবেন কিন্তু কুরবানি বাজের সাথে এবং অবশ্যই থাকবেন আপনাদের পছন্দের স্টেশন ঢাকা FM 90.4 এর সাথে।

0: গ্যাস ইউনাইটেড ইন্টারন্যাশনাল সোর্সিং ও শক্তিশালী সাপ্লাই চেনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশের নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ।
1: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চাই পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
2: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
1: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
2: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বলতো কি?
1: আম্বার আইটি।
2: রাইট,
3: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: অনেকেই গ্রামে পুকুরের পাড়ে কোরবানির কাজ করেন, ফলে রক্ত ও অন্যান্য বর্জ্য মিশে পানির সঙ্গে। এটা একদমই ঠিক নয়। আবার পুকুরের পানিতে চলে নাড়িভুঁড়ি পরিষ্কারের কাজ। এতে একদিকে পুকুরের পানির জীবাণু যেমন নাড়িভুঁড়িতে মিশে রোগ হতে পারে, তেমনি পুকুরের পানি দূষিত হয়ে দুর্গন্ধ ছড়াতে পারে। নাড়িভুঁড়ি যদি খেতেই চান তাহলে পরিষ্কার পানিতে ধুয়ে খাবেন, আর ময়লা একটি গর্ত করে পুঁতে ফেলবেন এই নাড়িভুঁড়ির বর্জ্য পদার্থ। শহরের বর্জ্য ব্যবস্থাপনা কঠিন হলেও গ্রামে কিন্তু তা সহজ। একটি বড় ধরনের গর্ত করে তাতে সবাই মিলে ময়লা ফেলে এর উপর ব্লিচিং পাউডার ছড়িয়ে দিয়ে মাটি চাপা দিয়ে দিন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। ত্যাগের পরাকাষ্ঠা, তাকওয়ার মহিমান্বিত পথ নির্দেশনা এবং আত্মশুদ্ধির অনন্য বার্তা নিয়ে বছর ঘুরে বিশ্ব মুসলিমের দুয়ারে আবারও হাজির পবিত্র ঈদুল আজহা। বাংলাদেশ সহ বিশ্ব মুসলিমের প্রতি পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে দেশবাসীকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানাই। ঈদ মোবারক। কোরবানি শুধু পশু জবাই নয়, বরং লোভ লালসা, হিংসা, বিদ্বেষ আর মনের পশুত্বকে পরাভূত করার দীক্ষা গ্রহণের মধ্যেই নিহিত রয়েছে কোরবানির মাহাত্ম্য ও তাৎপর্য। আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা করে নিজেকে আল্লাহর কাছে সমর্পণের এই উৎসব আমাদেরকে ত্যাগের মহিমায় উদ্ভাসিত করবে, সত্য সুন্দরের দিকে ধাবিত করবে। এটিই হোক পবিত্র কোরবানির অন্যতম শিক্ষা। প্রিয় দেশবাসী, যাদেরকে আল্লাহ এবছর কোরবানি করার সামর্থ্য দিয়েছেন তাদের প্রতি আমার বিনীত আবেদন, এবছর যাদের পশু কোরবানি দেবার সামর্থ্য হয়নি তাদের সঙ্গে কোরবানির পশুর মাংস ভাগাভাগি করে নিন, এটিও কোরবানির আরেকটি অন্যতম শিক্ষা। প্রিয় দেশবাসী, আপনাদের প্রতি আমার বিনীত আহ্বান, কোরবানির চামড়া যথাযথ প্রক্রিয়ায় সংরক্ষণ করুন। কোরবানির পশুর রক্ত ও বর্জ্য পরিষ্কারের ব্যাপারে পরিচ্ছন্নতা কর্মীদের সহায়তা করুন দয়া করে। যথাসম্ভব নিজেরাও পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিন সম্ভব হলে, যাতে কোরবানির দিনই সংশ্লিষ্ট স্থানগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলা যায়। পবিত্র ঈদে কায়মনো বাক্যে আল্লাহর দরবারে প্রার্থনা, তিনি যেন আমাদের মাতৃভূমি সহ সমগ্র মুসলিম বিশ্ব ও মানব জাতির জন্য শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা দান করেন। একই সঙ্গে আমি বিশ্ব জুড়ে শান্তি, সম্প্রীতি এবং নিরাপত্তার জন্য মহান আল্লাহ রাব্বুল আলমিনের দরবারে প্রার্থনা করছি। প্রিয় দেশবাসী, আবারও আপনাদেরকে ঈদুল আজহার শুভেচ্ছা জানাই। ঈদ মুবারক।
1: একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: Service United. International sourcing ও শক্তিশালী supply chain এর মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন LPG সরবরাহ।
1: গরমে নাজেহাল অবস্থা, আম্বার আইটি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: ফার্মের পক্ষ থেকে সবাইকে ঈদ উল আজহার শুভেচ্ছা।
1: সবার সাথে 90.4।
2: হ্যালো লিসেনার্স, ওয়েলকাম ব্যাক এগেইন, দিস ইজ আরজে রিদম হেয়ার। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের ঈদ স্পেশাল শো কুরবানি বাজে। আশা করছি সবাই আমার সাথে যুক্ত হয়ে গেছেন এবং সে শুরু থেকে যারা যুক্ত ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। মাত্র যারা আমাকে শুনছেন সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের সবার প্রিয় বন্ধু আরজে রিদম। আপনারা শুনছেন আপনাদের পছন্দের অনুষ্ঠান ঈদ স্পেশাল অনুষ্ঠান কোরবানি বাজ এবং আছেন কিন্তু আপনাদের প্রিয় স্টেশন ঢাকা এফএম 90.4 এর সাথে। আশা করছি বন্ধুরা সবাই যুক্ত হয়ে যাবেন, সবার সাথে অনেক অনেক গল্প হবে, অনেক অনেক আড্ডা হবে। আমাদের এই ঈদ জুড়ে আমাদের যত স্মৃতি আছে, যত ভালো লাগার মোমেন্ট আছে, যত সুন্দর সুন্দর মুহূর্তগুলো আছে, সবগুলো নিয়ে কিন্তু আজ আমরা গল্প করবো, আড্ডা দিব। তাছাড়া আমাদের প্লে লিস্ট জুড়ে তো সুন্দর সুন্দর সব গান আছেই আপনাদের জন্য। বন্ধুরা একদম শুরুর এই মুহূর্তে একটু ছোট করে বলে দিতে চাই যে খুব সহজেই কিন্তু আমার সাথে যুক্ত হয়ে যেতে পারবেন। আমার সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের অফিসিয়াল নাম্বার 01841904904। এই নাম্বারে কিন্তু খুব সহজেই টেক্সট করতে পারেন, মেসেজ করতে পারেন, আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাতে পারেন। তাছাড়া আমাদের ফেসবুক পেজও যুক্ত হয়ে যেতে পারেন। বন্ধু, ফেসবুক পেজে যুক্ত হওয়ার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে facebook.com/ilovedhakafm। তাছাড়া একটি অফিসিয়াল অ্যাপও আছে আমাদের ঢাকা এফএম 90.4, আপনি প্লে স্টোর অথবা অ্যাপেল স্টোরে যদি একটু কষ্ট করে সার্চ করে ফেলেন খুব সহজেই পেয়ে যাবেন। এবং আজকে এই ঈদের দিনে এই স্পেশাল মুহূর্তে কিন্তু আমাদের স্পেশাল শো কুরবানি বাজ শুনতে পারবেন এবং শুনতে পারবেন আপনাদের প্রিয় স্টেশন ঢাকা এফএম 90.4। তো আশা করছি বন্ধুরা একদম শেষ পর্যন্ত সবাই কিন্তু যুক্ত থাকবেন। আজকের এই ঈদের দিনটার কথা যদি বলি, সকাল থেকে ভারী ব্যস্ত ছিলাম আর আমরা তো সবাই জানি যে আসলে পুরুষ মানুষ বা ছেলে মানুষের কিন্তু কুরবানির ঈদে বা ঈদ উল আজহার এই দিনটাতে কিন্তু আসলে ব্যস্ততার মধ্য দিয়েই কাটে। একদম সকাল থেকে শুরু করে গরু কাটাকাটি থেকে শুরু করে একদম হচ্ছে খাওয়া পর্যন্ত, খাওয়াটাও কিন্তু একটা অনেক বড় দায়িত্ব বা অনেক বড় একটা ব্যাপার আমি মনে করি। তো সবকিছু মিলিয়ে কিন্তু আসলে সবাই খুব ব্যস্ত থাকে, আমিও সারাদিন আসলে ব্যস্ততার মধ্যে দিয়েই কিন্তু কেটেছে আমারও। তবে আর পারলাম না, আমার মনে হলো যে না, ঈদের দিন যদি বন্ধুদের সাথে আড্ডা না দিই বা ঢাকা এফএম 90.4 এর এই সিটটাতে বসে যদি আপনাদের সাথে গল্প না করি তাহলে তো আর জমছে না, তাহলে তো আর হচ্ছে না। এই জন্যই কিন্তু বন্ধুরা সব কাজ টাজ সেরে আপনাদের মাঝে চলে এসেছি আড্ডা দেওয়ার জন্য, গল্প করার জন্য। তো অবশ্যই ফোনটা হাতে নিয়ে নিন এবং জানিয়ে দিন আপনার আজকের এই ঈদের দিনটা কেমন গেল, কী কী করলেন আজ সারাদিন এবং কতটুকু গোস্ত খেলেন। যাই হোক বন্ধুরা, সবার সাথে অনেক অনেক গল্প হবে, অনেক অনেক আড্ডা হবে, দেখতে পাচ্ছি অনেকে যুক্ত হয়ে গেছেন। সবাই আমাদের ফেসবুক পেজে চলে আসবেন, ফেসবুক পেজে কিন্তু আমার অলরেডি পোস্ট চলে আসছে, সেখানে কমেন্ট করলে কিন্তু আমি সবার কমেন্ট পড়বো এবং সেখানে কিন্তু আমরা একটা সুন্দর ঈদ আড্ডা জমিয়ে তুলব। তো আশা করছি শেষ পর্যন্ত সবাই যুক্ত থাকবেন। এখন সুন্দর একটা গানে চলে যাব, গান শেষে খুব জলদি আবার আপনাদের মাঝে ফিরে আসছি। তো চলুন এত কথা না বাড়িয়ে এই সুন্দর মুহূর্তে সুন্দর একটা গানে চলে যাই।

0: United. International sourcing ও শক্তিশালী supply chain এর মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন LPG সরবরাহ.
1: ঈদ মুবারক. ঈদের তিন দিন ঢাকা FM শুনুন ঈদের খুশিতে. ঈদের প্রথম দিন সকাল 10টা থেকে ঈদ মর্নিং ম্যাজিক উইথ পিঙ্কি, দুপুর 1টা থেকে লোফি ঈদ উইথ সিফা, বিকেল 4টা থেকে শুনুন রিদমকে কোরবানি বাসে, সন্ধ্যা 7টায় রিতা থাকছে মিউজিক্যাল শো নিয়ে, আর ভালোবাসার বাংলাদেশ নিয়ে লাভ গুরু ও তান্না তো থাকছেই রাত 11টায়. ঈদের

টু হাউস রাত এগারোটায় অমানিশা শুনুন রনি ও শাফির সঙ্গে। ঈদের তৃতীয় দিন সকাল নয়টা থেকে ঈদ ডায়রিস নিয়ে থাকছে তানহা, দুপুর বারোটা থেকে শুনুন ঈদ রিওয়াইন্ড উইথ পিঙ্কি, বিকাল চারটায় ঈদ মুডে থাকছে রিদম, সন্ধ্যা ছয়টায় শুনুন ক্রেজি ক্রেককে সুপার টিউনসে, আর রাতে থাকছে পূর্ণ দৈর্ঘ্য অডিও সিনেমা হৃদয়পুরে সারখার। ঈদ জমে উঠুক ঢাকা এফএম এর সঙ্গে, ঈদ মুবারক। গরমে নাজেহাল অবস্থা, আম্বারাইটি আইপি ফোনে রাখুন ভরসা, 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত, যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

হ্যালো লিসেনার, সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আমি আরজে রিদম কিন্তু আছি আপনাদের সাথে। আজকের এই ঈদের দিনে এরকম সুন্দর একটা মুহূর্তে কিন্তু আমি আপনাদের সাথে আছি। অনেকক্ষণ আছি, অনেক অনেক গল্প হবে, অনেক অনেক আড্ডা হবে। বন্ধুরা, কোরবানির ঈদ মানে যে শুধু কোরবানি, ব্যাপারটা কিন্তু সেরকমটা না। এটা কিন্তু আমি যদি বলি, বা এটা যদি আমি যদি আমার পয়েন্ট অফ ভিউ থেকে বলি, এটা মানে আই থিঙ্ক ইটস এ ফিলিং। হ্যালো লিসেনার, সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আমি আরজে রিদম কিন্তু আছি আপনাদের সাথে। আজকের এই ঈদের দিনে এরকম সুন্দর একটা মুহূর্তে কিন্তু আমি আপনাদের সাথে আছি। অনেকক্ষণ আছি, অনেক অনেক গল্প হবে, অনেক অনেক আড্ডা হবে। বন্ধুরা, কোরবানির ঈদ মানে যে শুধু কোরবানি, ব্যাপারটা কিন্তু সেরকমটা না। এটা কিন্তু আমি যদি বলি, বা এটা যদি আমি যদি আমার পয়েন্ট অফ ভিউ থেকে বলি, এটা মানে আই থিঙ্ক ইটস এ ফিলিং। ছোটবেলায় মানে আমি যদি ছোটবেলার কথা বলি,

একটু হিসাব করি যে একবারে সেই বাবা বা কাকা যারা আছে তাদের সাথে হাটে যাওয়া, হ্যাঁ, গরুর সাথে ছবি তোলা, বা হচ্ছে বাসায় আসার পর যে আশেপাশে বন্ধু বান্ধব থাকে বা এলাকার মধ্যে বন্ধু বান্ধব যারা থাকে তাদেরকে প্রাউডলি বলা যে আমাদের গরুটাই সেরা, এরকম একটা মুহূর্ত কিন্তু ছোটবেলা কেটেছে। তবে আসলে এই আনন্দটা আবার ঠিক ঈদের দিন মানে নামাজের পরপর কিন্তু আসলে সেই আনন্দটা কোথায় জানি হারিয়ে যেত। কেন হারিয়ে যেত বন্ধুরা আমি একটু বলি, সেটা হচ্ছে সকালবেলা একদম সকালের মুহূর্ত থেকে শুরু করে যদি আমি হিসাব করি, ঘুম থেকে উঠে ফজরের পরপর নামাজটা পড়ে তারপর হচ্ছে গরুকে গোসল করানো বা গরুকে আসলে কোরবানির জন্য রেডি করা, তৈরি করা, দেন নামাজ শেষে এসে সেই গরুটাকে হচ্ছে মহান আল্লাহ তাআলার নামে কোরবানি করা, তারপর যে ব্যাপারটা হয় মানে মন খারাপের যে বিষয়টা সেটা হচ্ছে যে কিছুক্ষণ পর যখন আপনি দেখবেন যে আপনার পছন্দের গরুটা নেই বা হচ্ছে যে গরুটাকে ঘিরে এত এত ভালো মোমেন্ট কেটেছে আপনার বা হচ্ছে এত সুন্দর সুন্দর মোমেন্ট কেটেছে, সো এই কোরবানি হয়ে যাওয়ার পর যখন দেখবেন যে রাস্তাঘাট খালি হয়ে গেছে বা আপনার বাসার নিচে সেই আপনার প্রিয় গরুটা বা পছন্দের গরুটা নেই, তখন কিন্তু আসলে মনটা খুব খারাপ হয়ে যায়। আর সত্যি কথা বলতে আমি মানে আমি যদি আমার কথাই বলি, ঈদের দিন আমার সবাই তো সবার কিন্তু মোটামুটি ঈদের দিনটা কাটে হচ্ছে একটু ভালো মন মানসিকতা বা ভালো একটা মুড নিয়ে সবাই কাটে, বাট আমার সত্যি কথা বলতে যখন এই কোরবানি শেষ হয়ে যায় বা মাংস কাটাকাটি শেষ হয়ে যায় তারপর আমার মনটা একদমই খারাপ হয়ে যায়, কারণ হচ্ছে মানে আমি পার্সোনালি কিন্তু একজন গরুপ্রিয় মানুষ আর কোরবানির সময় যে গরুটা কিনি সেই গরুটা কিন্তু মানে আমার একদম একটা ইমোশনের পার্ট হয়ে যায়, সো সেই জায়গা থেকেই কিন্তু আমার সত্যি কথা বলতে আজকেও মনটা খারাপ যে আজকেও কিন্তু আমাদের যে রুহি, হ্যাঁ বন্ধুরা মানে আমরা এবার যে গরুটা কিনেছি সেই গরুটার নাম কিন্তু অবশ্যই রুহি রেখেছিলাম, সো রুহি যেহেতু আমাদের মাঝে আর নেই সে কারণে কিন্তু আমার মনটা একটু খারাপ। তো যাই হোক, এটা আসলে মন খারাপ থাকে, তবে দিন শেষে রাতের বেলা কিন্তু আবার সেই মন খারাপটাই কিন্তু ডিনার হয়ে আবার পেটে ঢুকে যায়, তো এইভাবে আসলে কোরবানির সময়টা কাটে। অবশ্যই যদি আপনাদের এরকম কোনো মোমেন্ট থেকে থাকে বা হচ্ছে এই ঈদে এই কোরবানিতে আপনাদের আপনারা যারা যারা কোরবানি দিয়েছেন বা আপনারা আপনাদের গরু ছাগল যেটাই হোক না কেন আপনাদের কি এরকম কোনো পছন্দের নাম দিয়েছেন কিনা বা কোনো পছন্দের নামে ডেকেছেন কিনা সেই বিষয়টা যদি এরকম থেকে থাকে অবশ্যই আমাদের মেসেজে জানাবেন, কমেন্টে জানাবেন, অবশ্যই সবার মেসেজ পড়ব, কমেন্ট পড়ব এবং আমরা সেই বিষয়গুলো নিয়ে গল্প করব। আসলে সত্যি কথা বলতে গেলে কোরবানি নিয়ে যদি আমি সুন্দর মোমেন্টের কথা বলি তাহলে আসলে বলে শেষ করা যাবে না। তো যাই হোক বন্ধুরা, এখন একটা গানে চলে যাই, গান শেষে খুব জলদি আবারও ফিরে আসবো আপনাদের মাঝে। আর অবশ্যই ফোনটা হাতে নিয়ে আমাকে মেসেজ করে জানিয়ে দিন কোথেকে রিদমের সাথে যুক্ত আছেন, রিদমকে শুনছেন কিনা, কোরবানি বাস শুনছেন কিনা, ঢাকা এফএম 90.4 এর সাথে আছেন কিনা। তো চলুন এত কথা না বাড়িয়ে সোজা গানে চলে যাই, খুব জলদি আবারও ফিরে আসছি আপনাদের মাঝে।

0: শীতে আমি তোমার থেকে দূরে হেঁটে চলে গেছি রোজ।
1: হ্যালো,
2: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
2: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
2: আরে এমনি, হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
3: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমিই প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: Tigers United, international sourcing ও শক্তিশালী সাপ্লাই চেইনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ।
1: Hello listeners, this is RJ Rhythm back again with your ED special show Kurbani Baz. আপনারা শুনছেন আপনাদের প্রিয় স্টেশন ঢাকা FM 90.4। আশা করছি বন্ধুরা এখন পর্যন্ত সবাই যুক্ত আছেন এবং সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে ঈদের এই দিনটাতে, এই সুন্দর একটা দিনে, এত এত ব্যস্ততার মাঝেও সবাই আমার সাথে যুক্ত আছেন। সবাই এখন পর্যন্ত আমাকে লিখছেন, মেসেজ করছেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি কিন্তু সবার মেসেজই দেখছি, তবে আমার যেটা মনে হয় যেহেতু আজকে ঈদের দিন, একটা সুন্দর একটা দিন, আমার মনে হয় আমাদের গল্প করাটাই বেটার হয়। কারণ হচ্ছে এত এত মেসেজ এসেছে, আমি অবশ্যই পড়বো, সবার মেসেজই পড়বো, সবার সাথে গল্প করবো। আসলে সবসময় তো মেসেজ পড়ি, সবসময় তো সবার মেসেজের উত্তর করি, বাট আমার আজকে একটু মনে মানে মন চাচ্ছে যেটা সত্যি কথা, যে ঈদের এই দিনটাতে, এই সুন্দর মুহূর্তটাতে আপনাদের সাথে একটু গল্প করেই কাটাই, বা হচ্ছে আমার ছোটবেলার যে স্মৃতিগুলো আছে সেই স্মৃতিগুলো নিয়ে আসলে একটু কথা বলি। আর এরকম বড় বড় ইভেন্ট যখন আসে আমাদের এই বয়সটাতে বা এই সময়টাতে, ঈদের কথা যদি বলি, আমাদের প্রতি বছর দুইটা ঈদ আসে, এক হচ্ছে রমজানের ঈদ, এক কোরবানির ঈদ। আর আরেকটা কথা একটু বলে রাখি যে রোজার ঈদও কিন্তু আমি আপনাদের সাথে কাটিয়েছি এবং দেখতে দেখতে কিন্তু কোরবানির ঈদ চলে এসেছে, সেই কোরবানির ঈদ জুড়েও কিন্তু আমি আপনাদের সাথে ছিলাম, আছি এবং থাকবো। রিদম কোথাও যাচ্ছে না, সবসময় আছে আপনাদের সাথে। তো যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম, যে আসলে ছোট ছোট মোমেন্টামগুলো কিন্তু আসলে সবসময়ই মনে থেকে যায় বা মনে গেঁথে যায়। আর কোরবানি জুড়ে আসলে ছোটবেলা থেকেই কিন্তু এরকম অনেক অনেক স্মৃতি কিন্তু আমার আছে। দেখা গেছে কোরবানির আগে গরু কিনেছি, সেই গরু ছুটে গেছে, বা গরু হারিয়ে যাওয়া, বা হচ্ছে গরুর গুতা খাওয়া, গরুর সাথে দৌড়াতে গিয়ে মানে পড়ে যাওয়া, নিজের পা ছিলে ফেলা, এরকম অনেক অনেক ব্যাপার কিন্তু আছে। তো এইসব ব্যাপার যদি আপনাদের মধ্যেও থেকে থাকে বা এরকম কোনো সুন্দর মোমেন্ট থেকে থাকে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন, মেসেজ করে জানাতে পারেন। আমি অফলাইন হচ্ছি, অফলাইন হয়ে হয়ে কিন্তু বারবার আমি আপনাদের মেসেজগুলোই পড়ছি, আমি বসে বসে সবার মেসেজই দেখছি। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি দেখতে পাচ্ছি যে সবাই কিন্তু মোটামুটি আমাকে জানাচ্ছি ঈদ মোবারক, ঈদ মোবারক, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আচ্ছা বন্ধুরা, আমার মনে হয় কিছু মেসেজ একটু দেখে আসা উচিত, কারণ হচ্ছে পরে মেসেজ না পড়লে আবার আমার লিসেনার যারা আছে বা আমার ফ্রেন্ড যারা আছে অবশ্যই আবার রাগ অভিমান করে বসে থাকবেন। না, কোনো সমস্যা নেই, আছি আপনাদের সাথে, আপনাদের সবার মেসেজই কিন্তু পড়বো। আমি প্রথমেই দেখতে পাচ্ছি ধানমন্ডি থেকে রাফি কিন্তু আছেন আমাদের সাথে। রিদম ভাই, এবার গরুর হাটে গিয়ে মাথা পুরো নষ্ট হয়ে গেছিল। আচ্ছা, এটা স্বাভাবিক, এটা টোটালি একটা স্বাভাবিক বিষয়। আমরা ছেলে মানুষ বা পুরুষ মানুষ যারা আছি আমরা সবাই জানি যে কোরবানির সময় হাটে যাওয়াটা কিন্তু আসলে মানে এটা কিন্তু খুবই মাথা নষ্ট করার মানে সিচুয়েশন ক্রিয়েট করে এটা সবসময়। এটা কারণ ছেলে মানুষের লাইফটাই এমন, গরুর হাটে যাবেন, একজন ব্যাপারীর সাথে তর্কাতর্কি করবেন, দামাদামি করবেন, দেখবেন যে এক পর্যায়ে মাথা এমনিতেই নষ্ট হয়ে যায়। আচ্ছা, তারপর তানিয়া কিন্তু আছে মিরপুর থেকে আমাদের সাথে। ও আচ্ছা, তানিয়া তার গরুর নাম কিন্তু আমাদের সাথে শেয়ার করেছে। ওয়াও, আমাদের গরুর নাম ছিল বাচ্চা, এখন সেটা লাঞ্চ হয়ে গেছে। ও হ্যাঁ, আমিও যেটা বললাম আর কি, যে ওই সারাদিন মন খারাপ থাকে, দিন শেষে কিন্তু ঘুরে ফিরে সেই পছন্দের ওই সেই ইমোশনের গরুটা কিন্তু রাতেবেলা ডিনার হয়ে যায়। যাই হোক, বাচ্চার নামটা কিন্তু বেশ সুন্দর ছিল। আচ্ছা, তারপর সাব্বির আছে নারায়ণগঞ্জ থেকে, দেখতে পাচ্ছি কোথায় হাটে। আচ্ছা, সাব্বির নারায়ণগঞ্জ থেকে লিখেছে সে এবার গরুই নাকি পায়নি। এরকম ব্যাপারটা আসলে আমরা প্রত্যেকবারই খেয়াল করি যে কোরবানির সময় কিন্তু আমরা একদম শেষ মুহূর্তে এসে দেখি যে কোরবানির যে হাটগুলো আছে সেই হাটগুলোতে কিন্তু একটা গরুর টান পড়ে যায় বা হচ্ছে গরুর একটা শর্টেজ দেখা যায়। আনফর্চুনেটলি সাব্বির ভাই বোধহয় সেম কেসটাতেই পড়েছে, আই ডোন্ট নো। তারপর সাব্বির ভাই একটু বিস্তারিত জানাবেন আমাকে কষ্ট করে এই বিষয়টাতে। আচ্ছা, উত্তরা থেকে আমাদের সাথে যুক্ত আছেন কে, ইশরাত আছেন আমাদের সাথে। ঈদ মানি ফ্যামিলি হ্যাপিনেস, হ্যাঁ এটা তো ট্রু। আমি এর আগেও বলেছি বা আমি রমজানের ঈদেও কিন্তু এই বিষয়টা নিয়ে অনেক অনেক গল্প করেছিলাম আপনাদের সাথে, যে একটা ঈদের মৌসুম বা ঈদের দিন মানেই কিন্তু হচ্ছে ফ্যামিলির সাথে কাটানো, বা যত আত্মীয় স্বজন আছে, যত ঘনিষ্ঠ পার্সন আছে সবাইকে কিন্তু খুব কাছে পাওয়া যায় এবং হচ্ছে তাদের সাথে দুই একটা দিন সময় কিন্তু কাটানো যায়। সো এটা আসলেই একটা ভালো লাগার মতো মুহূর্ত। আচ্ছা, তারপর দেখতে পাচ্ছি কেরানীগঞ্জ থেকেও যুক্ত আছেন আমাদের সাথে আজকে মেহেদি। কোথায়, আমাদের বাসায় কুরবানি মানে ফুল অপারেশন। এটা প্রত্যেকটা ফ্যামিলি, কুরবানির ঈদে আসলে প্রত্যেকটা ফ্যামিলিতে সেম অবস্থাই হয়। মানে এই ঈদের দিন জুড়ে যে আয়োজনটা করা হয় এটা শুধু অপারেশন না, মানে অপারেশনের থেকেও ভয়াবহ কিছু। এটা মানে মনে হয় যেমন দুইটা দেশে যুদ্ধ লাগলে যে একটা অবস্থা হয়ে যায়, ঠিক এক একটা মানে প্রত্যেকটা পরিবারের ভেতরেই কিন্তু কুরবানির সময় বা হচ্ছে ঈদের সময় কিন্তু এরকম একটা ব্যাপার হয়ে দাঁড়ায় আর কি। তারপর দেখতে পাচ্ছি সাভার থেকে আছেন, কোথায় আরিফ আছেন আমাদের সাথে। হার্টের নেগোসিয়েশন ছিল যুদ্ধের মতো। আচ্ছা হ্যাঁ, এটাই ওই একটা গরু দামাদামি করে নিয়ে আসাটা, এটা আমার আমার মনে হয় না যে যুদ্ধের থেকে কম কিছু। যাই হোক বন্ধুরা, অনেকেই কিন্তু যুক্ত আছেন, সবার সাথেই কথা হবে, সবার সাথে আড্ডা হবে, আপনাদের মজার যেই মুহূর্তগুলো আছে বা সুন্দর মোমেন্টগুলো আছে সেগুলো কিন্তু আমাকে অবশ্যই জানাতে পারেন, আমাদের নাম্বারে পাঠিয়ে দিতে পারেন, আমাদের হোয়াটসঅ্যাপে টেক্সট করতে পারেন, ফেসবুক পোস্টে কমেন্ট করতে পারেন, সবার সাথেই কথা হবে, আড্ডা হবে। এখন একটা গানে চলে যাই বন্ধুরা, গান শেষে খুব জলদি আবার ফিরে আসছি আপনাদের মাঝে, আশা করছি সবাই গোস্ত খেতে খেতে একদম শেষ পর্যন্ত আমার সাথে যুক্ত থাকবেন।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বারআইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বারআইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বারআইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: আজ হার শুভেচ্ছা।
1: ঢাকা FM 90.4
0: সারা দেশে
1: সবার সাথে।

0: Sports United. International sourcing ও শক্তিশালী supply chain এর মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন LPG সরবরাহ।
1: গরমে নাজেহাল অবস্থা, আম্বার আইটি আইপি ফোনে রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করে জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666। ঈদ মুবারক। পশু কুরবানির পর জবাইকৃত পশুর বর্জ্য, রক্ত, নাড়িভুঁড়ি, গোবর, হাড়, খুর, শিং সঠিক ব্যবস্থাপনা ও জনসচেতনতার অভাবে মারাত্মক পরিবেশ বিপর্যয় সহ জনস্বাস্থ্যের উপর বিরূপ প্রভাব ফেলে। তাই নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলুন। অতিরিক্ত সাবধানতা অবলম্বন করে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলুন। বর্জ্য অপসারণ করার একটি উপায় হল কোরবানির আগেই বাড়ির পাশে কোনো মাঠে কিংবা পরিত্যক্ত জায়গায় একটি গর্ত খুঁড়ে রাখা। কোরবানির পর পশুর বর্জ্য সেখানে ফেলে মাটি চাপা দেয়া। তবে শহরাঞ্চলে গর্ত খোঁড়ার সময় খেয়াল রাখতে হবে যাতে পানি, গ্যাসের পাইপ, বিদ্যুৎ ও টেলিফোনের তার ইত্যাদি কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়। জীবাণু যেন ছড়াতে না পারে সেজন্য পশু জবাইয়ের স্থানে কোরবানির পর পশুর রক্ত জীবাণুনাশক পানি দিয়ে ধুয়ে নিয়ে ব্লিচিং ছিটিয়ে দিতে হবে, যাতে করে দুর্গন্ধ বা জমে থাকা পানিতে মশা ডিম পারতে না পারে। কুরবানির পর আমাদের সচেতনতাই পারে পারিপার্শ্বিক পরিবেশ স্বাস্থ্যকর হিসাবে বজায় রাখতে। পাশাপাশি আমরা যেন শুধুমাত্র পশু কুরবানির মাধ্যমেই ত্যাগ শব্দটি সীমাবদ্ধ না রাখি। আমাদের ত্যাগ যেন সত্য, সুন্দর ও কল্যাণের প্রতীক হয়। তাই সকলের ঈদ হোক আনন্দের, ত্যাগের মহিমায় সকলেই উদ্ভাসিত হই। জনসচেতনতায় ঢাকা FM 90.4।
2: চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ।
3: শুনুন ভালোবাসার বাংলাদেশ গুরু এহতেশামের সঙ্গে বৃহস্পতিবার রাত 11টায় ঢাকা FM 90.4 এ। এক নেশন এক স্টেশন।
4: হ্যালো লিসেনার, সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের বন্ধু আরজে রিদম। আপনারা শুনছেন আপনাদের ঈদ স্পেশাল শো কুরবানিবাজ। আছেন কিন্তু আপনাদের পছন্দের স্টেশন ঢাকা FM 90.4 এর সাথে। আশা করছি বন্ধুরা এখন পর্যন্ত সবাই যুক্ত আছেন, আর মাত্র যারা আমাকে শুনছেন বা সেই শুরু থেকে যারা যুক্ত ছিলেন, সবার উদ্দেশ্যে আরো একবার আমি একটু বলতে চাই সবাইকে ঈদ মুবারক। বন্ধুরা আশা করছি সবারই ঈদের দিনটা খুব ভালো কাটছে, সুন্দর কাটছে। আলহামদুলিল্লাহ আমার সারাটা দিনও খুব ভালো কেটেছে, যদিও একটু ব্যস্ততা ছিল, এটাই স্বাভাবিক। আসলে কোরবানির দিন একটু ব্যস্ততার মধ্য দিয়েই কাটে। অনেকের, আমার যেটা ধারণা যে অনেকের হয়তো এখন পর্যন্ত কাজ শেষ হয়নি, কারণ আমরা জানি যে কোরবানির যে ব্যাপারটা সেটা কিন্তু মোটামুটি 3 দিন জুড়ে চলে। এবং হচ্ছে গরু কাটাকাটির যে ব্যাপারটা, এটা যদি ঈদের দিনের কথা বলি, একদম রাত পর্যন্ত কিন্তু সেই ব্যাপারটা চলে। তো যারা এত ব্যস্ততার মাঝে যুক্ত আছেন আমার সাথে, সবাইকে আসলেই অনেক অনেক ধন্যবাদ যে সবাই এত ব্যস্ততার মধ্য দিয়েও রিদমের সাথে যুক্ত হয়ে গেছেন, বা এরকম একটা ঈদ স্পেশাল অনুষ্ঠানে সবাই যুক্ত আছেন। অনেকেই লিখছেন, অনেকেই মেসেজ করছেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আরও একবার একটু বলতে চাই যে খুব সহজেই কিন্তু বন্ধুরা আমার সাথে যুক্ত হতে পারবেন। আমার সাথে যুক্ত হওয়ার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের অফিসিয়াল নাম্বার 01841904904, এই নাম্বারে টেক্সট করতে পারেন, আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ ড্রপ করতে পারেন, আপনার সুন্দর মোমেন্টগুলো শেয়ার করতে পারেন। তাছাড়া আমাদের ফেসবুক পেজও কিন্তু যুক্ত হতে পারেন। ফেসবুক পেজে কিন্তু অলরেডি আমার পোস্ট চলে এসেছে, যেহেতু আপনারা জানেন বরাবরের মতোই আমরা কিন্তু যখন চলে আসি তখন কিন্তু ফেসবুকে জানিয়ে আসি যে রিদম কিন্তু চলে আসছে, সবাই যুক্ত হয়ে যান। সো সবাই কিন্তু আমাদের পোস্টেও কমেন্ট করতে পারেন, সবার পোস্টের কমেন্টই পড়ব। আর হচ্ছে আমাদের একটি অফিসিয়াল অ্যাপও আছে ঢাকা FM 90.4, যেটা আপনি প্লে স্টোর অথবা অ্যাপ স্টোরে সার্চ করলেই পেয়ে যাচ্ছেন। সো সেই অ্যাপটিও যদি ডাউনলোড করে ফেলেন খুব সহজে, কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বসে ঢাকা FM 90.4 এর আজকের এই ঈদ স্পেশাল অনুষ্ঠানটি শুনতে পারবেন। তো আশা করছি বন্ধুরা এখনই ফোনটা হাতে নিয়ে নিন এবং যুক্ত হয়ে যান রিদমের সাথে, যুক্ত হয়ে যান কুরবানিবাজের সাথে। বন্ধুরা কেমন কাটলো আজকের এই সারাটা দিন? মোটামুটি আমার মনে হয়তো অনেকে এখনো কাটাকাটি করছেন, আর আমি যখন আসছিলাম আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য আমি কিন্তু দেখেছি রাস্তাঘাটে মোটামুটি এখনো বেশ কিছু জায়গায়, বেশ কিছু বলতে কি মানে মোটামুটি সব জায়গাতেই কিন্তু এখন পর্যন্ত কাটাকাটি চলছে। হয়তো এটা শেষ হয়ে যাবে সন্ধ্যার পরপর, কিন্তু মোটামুটি শেষ হয়ে যাবে। তাছাড়া আগামীকাল বা পরশুদিনও কিছু কিছু জায়গা হয়তো বা কোরবানি হবে, আমরা সবাই জানি। তো অবশ্যই একটু জানিয়ে দিন যে আজকে আপনাদের সারাটা দিন কেমন কেটেছে, আপনার কাজ শেষ হলো কিনা, গোস্ত কেমন খাচ্ছেন, কোন কোন রেসিপি এখন পর্যন্ত খাওয়া হয়ে গেল, এই বিষয়গুলো নিয়ে কিন্তু অবশ্যই জানাতে পারেন। আচ্ছা, আর আরেকটা বিষয় যদি একটু বলি, সেটা হচ্ছে আমাদের কোরবানি ঈদের একটা বিশেষ মুহূর্ত, মানে যেটা আমি যদি আজকে সকালের কথাই যদি বলি, মানে আমরা যখন গরু ফালানো হয় বা গরু কাটাকাটি শুরু করা হয় কোরবানির পরপর, তারপর কিন্তু ওখান থেকে কিছু মাংস প্রথমেই হচ্ছে বাসায় চলে যায়, এবং বাসায় যারা থাকেন মা খালা কাকা কাকি যারা আছে তারা কিন্তু, মানে মহিলা পার্টি যারা আছে তারা কিন্তু খুব, মানে কি বলে এটাকে, যে খুব একটা প্রিপারেশন নিয়ে কিন্তু তারা সকাল থেকে শুরু করে দেয় মশলা বাটা, তারপর হচ্ছে সেই নতুন গোস্তটাকে রান্না করে সাথে একটা চালের গুঁড়ার রুটি বা হচ্ছে সাদা রুটি দেয়। আর এই মোমেন্টটা বা এই খাবারটা আমার মনে হয় না যে আসলে এর মতো মজাদার বা শান্তির খাবার এই ওয়ার্ল্ডে আর এক্সিস্ট করে। পার্সোনালি এটা আমার কিন্তু একটা উইক পয়েন্ট, তো অবশ্যই এটা জানিয়ে দিন যে আর কার কার পছন্দ আমার মতো এই ব্যাপারটা। আমার যেটা মনে হয় যে আমার মতো এই ব্যাপারটা সবারই কিন্তু পছন্দ হওয়ার কথা, কারণ ঈদের দিন আসলে এই ব্যাপারটা ছাড়া একটা ঈদ কোরবানির ঈদ জমে বলে আমার মনে হয় না। আর আরেকটা বিষয় হচ্ছে অবশ্যই সবাই আমাকে একটু জানাবেন যে কে কোথায় এবার ঈদ করছেন, ঢাকা শহরে কারা ঈদ করছেন বা ঢাকার বাইরে কারা ঈদ করছেন, অবশ্যই জানিয়ে দিবেন। আর আরেকটা বিষয় একটু বলতে চাই যে সেটা হচ্ছে যেহেতু আমরা কিন্তু মোটামুটি দিন গড়িয়ে গেছে এবং দেখতে দেখতে কিন্তু কিছুক্ষণ পর সন্ধ্যা, তারপর রাত হয়ে যাবে এবং ঈদের দিনটা শেষ হয়ে যাবে, সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো যে যত যাই হোক অবশ্যই কিন্তু এই শহরটা আমার, এই শহরটা আপনাদের, বাংলাদেশের অন্য যে কোনো প্রান্তেই থাকেন না কেন, এই গ্রাম হতে পারে আমার, এই গ্রাম হতে পারে আপনার, তো অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্নতা যে ব্যাপারটা আছে সেই ব্যাপারটা কিন্তু মাথায় রাখবেন। কোরবানি হবে, কোরবানি হচ্ছে আল্লাহ তাআলার নামে, তারপর হচ্ছে সেই গোস্তটা হচ্ছে আমরা সবাই খাবো, সবার সাথে আমরা শেয়ার করব, সবার সাথে আমরা ভাগাভাগি করব, তবে এই বিষয়টা অবশ্যই মাথায় রাখতে হবে যাতে দিন শেষে যেই রক্তটা আছে বা যেই বর্জ্য পদার্থগুলো আছে, যেই ডাস্টগুলো আছে, যে ময়লাগুলো আছে, সেগুলোকে একটা নির্দিষ্ট এরিয়াতে ফেলে আসা বা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, ব্লিচিং পাউডার ইউজ করা। আশা করছি বন্ধুরা এগুলো আসলে বলার কিছু নেই, কারণ আমি জানি আমার প্রত্যেকটা বন্ধুবান্ধব কিন্তু এইসব বিষয়ে খুব এক্সপার্ট এবং তারা কিন্তু সবসময়ই সব মানে স্মার্টলি চলাফেরা করে, তারপর একটু বলে দিলাম আর কি। এই তো, আর হচ্ছে অবশ্যই জানিয়ে দিন যে আজকে রাতের, মানে রাতের প্ল্যান কি, গোস্ত দিয়ে কি কি খাচ্ছেন, কি কি হচ্ছে আপনার পাশে, কি কি রান্না হচ্ছে, কোন মানে স্মেলটা নাকে ভেসে বেড়াচ্ছে, সেই বিষয়গুলো শুনবো জানবো। একটা গানে চলে যাই, আসলে আজকে অনেক কথা হচ্ছে কারণ ঈদের দিন, আমি শুরুতেই বলেছি যেহেতু আজকে ঈদের দিন আজকে আমরা জমিয়ে গল্প করবো, জমিয়ে আড্ডা দিব, তারপরও বেশি হয়ে গেল আমার মনে হয়, এখন একটা গানে চলে যাওয়া উচিত। তো চলুন একটা গান শুনতে থাকি, আশা করছি একদম শেষ পর্যন্ত সবাই আমার সাথে যুক্ত থাকবেন, কোরবানি বাজের সাথে এবং যুক্ত থাকবেন ঢাকা FM 90.4 এর সাথে।

ইউনাইটেড ইন্টারন্যাশনাল সোর্সিং ও শক্তিশালী সাপ্লাই চেনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশের নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ।

0: Service United. International sourcing ও শক্তিশালী supply chain এর মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন LPG সরবরাহ.
1: গরমে নাজেহাল অবস্থা, আম্বারাইটে আইপি ফোনেই রাখুন ভরসা. 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান. প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন. অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত. যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ. বিস্তারিত জানতে কল করুন 09611999666.
2: ঢাকা FM এর সকল শ্রোতা শুভানুধাই এবং বিজ্ঞাপন দাতাদের জানাই ঈদ মোবারক.
3: গরুর দাম কত? গরুর দাম এত কেমন দাম না কমে গেছে এবার?
4: বিভিন্ন জেলা থেকে

লিসেনার শুনছেন ঢাকা FM 90.4 কান্ট্রিজ লার্জেস্ট FM রেডিও নেটওয়ার্ক, আর সেই সাথে সবাইকে জানিয়ে দিচ্ছি দ্যাট ঈদ মোবারক। আর এই মুহূর্তে আমাদের সাথে কিন্তু সরাসরি জয়েন করেছেন একজন লিসেনার, তো চলুন সবাই মিলে শুনে আসি সে কি বলে।

লিসেনার্স, আমি কিন্তু আছি এখন পর্যন্ত আপনাদের সাথে, আপনাদের সবার প্রিয় বন্ধু আরজে হৃদম। আপনারা শুনছেন আপনাদের প্রিয় স্টেশন ঢাকা এফএম 90.4। আর আজকে ঈদের এই স্পেশাল মোমেন্টে আপনাদের স্পেশাল শো কোরবানি বাজ নিয়ে কিন্তু আমি আছি আপনাদের সাথে, সেই বিকাল 4টা থেকেই আছি একদম শেষ পর্যন্ত সবার সাথে। আশা করছি সবাই শেষ পর্যন্ত যুক্ত থাকবেন, সবার সাথে অনেক অনেক গল্প হবে, অনেক অনেক আড্ডা হবে। আর বলছিলাম কিন্তু মানে আমি একটু পর আসছি এবং হচ্ছে আমাদের যে সুন্দর সুন্দর মোমেন্টগুলো আছে বা যে স্মৃতিগুলো আছে সেইসব বিষয় নিয়ে কিন্তু আসলে গল্প করছিলাম, সেইসব বিষয় নিয়ে কথা বলছিলাম। বন্ধুরা, আরও একবার একটু বলে দিতে চাই, মাত্র যারা আমাকে শুনছেন বা নতুন করে শুনছেন, খুব ইজিলি আমার সাথে যুক্ত হতে পারবেন। আমার সাথে যুক্ত হওয়ার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের অফিসিয়াল নাম্বার 01841904904, এই নাম্বারে টেক্সট করতে পারেন, হোয়াটসঅ্যাপ করতে পারেন। তাছাড়া আমাদের ফেসবুক পেজে কিন্তু একটা পোস্ট চলে এসেছে, সো আমাদের ফেসবুক পেজ facebook.com/ILoveDhakaFM, সেখানে আমাদের পোস্টে কিন্তু চলে আসতে পারেন, আমি সবার কমেন্ট কিন্তু সেখান থেকে পড়ছি। এবং হচ্ছে আমি মোটামুটি অনেকেই জানেন যে এখন আমি কিন্তু হচ্ছে মেসেজ থেকে অবশ্যই পড়ি, তারপরও মোটামুটি এখন আমি সবার মেসেজ কিন্তু আসলে পড়ার চেষ্টা করি হচ্ছে আমাদের ফেসবুক পোস্টের যে কমেন্ট আছে সেখান থেকে। সো যারা আমাকে মেসেজ করছেন বা যারা আমাকে লিখছেন যে মেসেজ কেন পড়ছি না বা মেসেজের কেন রিপ্লাই করছি না, সবাই একটু কষ্ট করে আমাদের ফেসবুক পেজে চলে আসেন, ফেসবুক পোস্টে চলে আসেন, এবং আশা করছি সেখানে কিন্তু আপনি আপনার মতবাদ জানাতে পারেন বা আপনার লেখাটা কিন্তু লিখতে পারেন। বন্ধুরা, অনেক বিষয় নিয়ে কিন্তু আমরা গল্প করেছি, তবে আরও একটা বিষয় নিয়ে একটু কথা বলতে চাই, সেটা হচ্ছে এই যে ঈদের দিন, এই কোরবানির ঈদের কথা যদি বলি, যে সারাদিন যে ব্যস্ততার একটা ব্যাপার থাকে যে বিষয়টা নিয়ে একটু আগে আমরা কথা বলছিলাম, তবে ব্যস্ততা শেষে দিন শেষে যখন দেখবেন যে মানে সন্ধ্যার পর খাওয়া দাওয়া করে তারপর যখন রাতের একটা মুহূর্ত আসে আর সাথে ধরেন আপনার হচ্ছে ফুল ফ্যামিলি আছে বা আপনার অন্যান্য আত্মীয়, আশা করছি সেখানে কিন্তু আপনি আপনার মতবাদ জানাতে পারেন বা আপনার লেখাটা কিন্তু লিখতে পারেন। বন্ধুরা, অনেক বিষয় নিয়ে কিন্তু আমরা গল্প করেছি, তবে আরও একটা বিষয় নিয়ে একটু কথা বলতে চাই, সেটা হচ্ছে এই যে ঈদের দিন, এই কোরবানির ঈদের কথা যদি বলি, যে সারাদিন যে ব্যস্ততার একটা ব্যাপার থাকে যে বিষয়টা নিয়ে একটু আগে আমরা কথা বলছিলাম, তবে ব্যস্ততা শেষে দিন শেষে যখন দেখবেন যে মানে সন্ধ্যার পর খাওয়া দাওয়া করে তারপর যখন রাতের একটা মুহূর্ত আসে আর সাথে ধরেন আপনার হচ্ছে ফুল ফ্যামিলি আছে বা আপনার অন্যান্য আত্মীয় স্বজন যারা আছে বা আপনার সিবলিংস যারা আছে, কাজিন বলেন

দিন বলেন বা হচ্ছে মানে সবাই মোটামুটি যারা থাকে আর কি, আর বিশেষ করে হয়তো বা আমার আমার কিন্তু দাদা দাদু নানা নানু এরকম কেউ নেই, তবে অনেকেই আছেন যাদের কিনা ঈদের এই মোমেন্টটা বা ঈদের এই স্পেশাল দিনটা কিন্তু আসলে ফ্যামিলির সাথে কাটে, দাদা দাদু নানা নানু তাদের সবার সাথে কিন্তু কাটে। তো এই যে রাতটা থাকে, এই রাতটা কিন্তু আসলে আমার যেটা মনে হয় যে ইটস আ ব্লেসিং আই থিঙ্ক, কজ এরকম রাত আসলে সবার ভাগ্যে হয় না। আর আমি জানি না যে আসলে এই ব্যাপারটাকে আমি কিভাবে আপনাদের মাঝে তুলে ধরবো বা এই ব্যাপারটা যে কতটা সুন্দর সেটা আমি কিভাবে বুঝাবো আসলে আমার জানা নেই। তবে এই রাতের আসলে কোনো বর্ণনা হয় না, তবে এই রাতটা কিন্তু একটা ম্যাজিক্যাল রাত বলা যায়। সারা রাত জুড়ে ধরেন ফ্যামিলির মানুষজন যারা আছে সবার সাথে গল্প করা, সবার সাথে আড্ডা দেওয়া, হ্যাঁ, তারপর হচ্ছে ওই যে গরু কাটাকাটির সময় যে যত খুনসুটি আছে সেইসব বিষয় নিয়ে একটা যে কাওয়াজ বলেন বা হচ্ছে মানে গল্প করা, সব মিলে কিন্তু আসলে খুবই ভালো একটা মোমেন্ট কাটে। আর তার কিছুক্ষণ পরপরে যখন হচ্ছে মা খালারা আসতে করে সেই আড্ডার মাঝখানে যখন মজাদার সব রেসিপি নিয়ে হাজির হয়ে যায় বা হচ্ছে ওই যে আবারও ঠিক সকালের মতো গরম গরম রুটি গরম গরম তরকারি নিয়ে হাজির হয়ে যায়, এই মুহূর্তটা আসলে কি বলবো আর। যাই হোক বন্ধুরা, যদি আপনারও এরকম কোনো সুন্দর স্মৃতি থেকে থাকে বা সুন্দর মোমেন্ট থেকে থাকে অবশ্যই আমাদের সাথে শেয়ার করবেন, আর আশা করছি অবশ্যই আজকের রাতটাও কিন্তু সবার ঠিক একইভাবে কাটবে। আমি অপেক্ষায় আছি কখন হয়তোবা বাসায় যাব, বাসায় গিয়ে হয়তোবা পরিবার পরিজনের সাথে এরকম আড্ডায় মেতে উঠব, গল্প করব, এই তো এই আর কি। আর হচ্ছে আমি কিন্তু আছি আপনাদের সাথে, আপনারা সবাই জানেন যে ঈদের আগ মুহূর্তেও কিন্তু আমি ছিলাম এবং এই যে আজকে ঈদের দিন আজকেও কিন্তু আমি আছি আপনাদের সাথে, আবার ঠিক শনিবারও কিন্তু আমি আপনাদের মাঝে হাজির হয়ে যাব আপনাদের জন্য আরও একটা ঈদ স্পেশাল শো নিয়ে যেটার নাম হচ্ছে ঈদ মুড। তো আশা করছি বন্ধুরা সেই দিনও সবাই আমার সাথে যুক্ত হয়ে যাবেন, মানে আমি রোজার ঈদেও ট্রাই করেছি আপনাদের সাথে ঈদ করার জন্য এবং দেখতে দেখতে কিন্তু কোরবানির ঈদটাও আপনাদের সাথে করা হয়ে গেল। তো যাই হোক, অবশ্যই সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমি দেখতে পাচ্ছি অনেকেই যুক্ত আছেন বন্ধুরা, চলুন কিছু মেসেজ একটু দেখে আসি এখন, কারণ হচ্ছে সেই শুরু থেকেই কিন্তু অনেকেই যুক্ত ছিলেন আমার সাথে, আবার সবাই আমাকে ঈদ মোবারক জানাচ্ছে, সবাই আমাকে ভালো মন্দ জিজ্ঞেস করছে। সবার উদ্দেশ্যে আরও একবার একটু বলে দিতে চাই যে সবাইকে কিন্তু হাম্বা মোবারক, আচ্ছা দুঃখিত বন্ধুরা ঈদ মোবারক। অনেকে যুক্ত আছেন, চলুন কিছু মেসেজ একটু দেখি আমাদের সাথে কে কে আছেন এখন পর্যন্ত। আয়েশা আছেন যাত্রাবাড়ি থেকে, ঈদ মোবারক ঈদ মোবারক। তারপর রাজশাহী থেকে তাসনিম কিন্তু যুক্ত হয়ে গেছেন আমাদের সাথে, ঈদ মোবারক রিদম ভাই, ঈদ মোবারক তাসনিম আপনাকে। আচ্ছা তাসনিম আরো একটা বিষয় লিখেছে যে ছোটবেলা গরু দেখে ভয় পেতাম, আসলে এই যে ব্যাপারটা, আর বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে, আমি কিন্তু কোরবানির সময় আমি মেয়েদেরকে করতেছি না, মানে এই ব্যাপারটা আমরা খেয়াল করি আর কি, যে গরু দেখলে কিন্তু মেয়েরা খুব ভয় পায় বা হচ্ছে যে চিল্লান দিয়ে ওঠার যে একটা ব্যাপার, এই ব্যাপারগুলো কিন্তু আসলে খুবই ভালো লাগে এবং মানে আমি পার্সোনালি খুব এনজয় করি। যাই হোক, আমি আসলে এখানে কাউকে ওভাবে পোক করছি না, কেউ আবার পার্সোনালি নেবেন না। আচ্ছা তারপর রিয়াদ আছেন খুলনা থেকে আমাদের সাথে, আচ্ছা কোথায় রিদম ভাই আপনার দাওয়াত, কবে আসবেন? আচ্ছা রিয়াদ, দেখি আমি শো শেষ করে চলে আসছি, অবশ্যই রান্নাবাড়া করে রাখেন, এসে হয়তোবা আপনার গরুর গোস্ত খাবো ইনশাল্লাহ। তারপর বরিশাল থেকেও কিন্তু যুক্ত আছেন আমাদের সাথে, ফাতেমা আছেন, রান্নাঘর ছিল যুদ্ধক্ষেত্র, আপনার রান্নাঘর ছিল যুদ্ধক্ষেত্র। আর আমাদের মানে আমার, আমি যদি আমার কথা বলি, আজকে সকালবেলা গরু কাটাকাটির সময় আমার আব্বুর সাথে কিন্তু ছিল আমার একটা যুদ্ধক্ষেত্র আর কি, কারণ হচ্ছে আমি যখনই আব্বুর দিকে তাকাই তখনই দেখি গরম চোখ দিয়ে এভাবে তাকিয়ে আছে। আর আরেকটা বিষয় কি, কোরবানির সময় বা হচ্ছে ঈদের দিন, এই কোরবানির ঈদের দিন সকালবেলা বাপ কাকাদের মুড কিন্তু থাকে একদম অন টপ, তাদের দেখবেন আপনি যদি তাদের সামনে গিয়ে যদি ঈদ মোবারকও বলেন দেখবেন এমনভাবে তাকাবে বা এমনভাবে ইয়ে করবে মনে হবে আপনাকে এখনই খেয়ে ফেলবে মেরে ফেলবে, কারণ আসলে যে সকালের মুহূর্তটা এতটা ব্যস্ততার মধ্যে থাকে, তো সবাই মোটামুটি একটু চওড়া মেজাজে থাকে, আর বিশেষ করে আমাদের বাপ কাকা যারা আছে, যদি কেউ শুনে থাকেন বা কি বলবো। আর আমি আমি আরও একটা কথা একটু বলতে চাই, যে আমি জানি যে আমার পরিবারের লোকজন কিন্তু আমাকে শুনে বা আমার অনুষ্ঠান শুনে, তো আপনারা যদি শুনে থাকেন আমি বলছি যে হ্যাঁ আমার কিন্তু প্রত্যেকটা সিকোয়েন্স এখন পর্যন্ত মনে আছে। যাই হোক, এগুলো ব্যাক করবো আমি, সময় হলেই ব্যাক করবো। তারপর ইমন আছে ঢাকা থেকে, আরেকটু মাংস দেন ভাই। হ্যাঁ ঠিক আছে ইমন ভাই, আরেকটু মাংস দিব না, আপনার হচ্ছে আমার বাসে দাওয়াত রইল, ঢাকা কোথায় থাকেন আমাকে জানিয়ে দিবেন, আমার বাসে চলে আসবেন, আমরা ভরপুর মাংস খাবো একসাথে। টঙ্গী থেকে শারমিন আছে, সবচেয়ে সুন্দর মোমেন্ট ছিল সবাই একসাথে খাওয়া, ওই সব ব্যস্ততার পরে যখন দেখবেন যে রান্নাবাড়া কমপ্লিট হয়েছে এবং ওই যারা যারা একসাথে কাজ করেছেন বা বিভিন্ন কাজে ব্যস্ত ছিলেন, কেউ হয়তো বা রানের মাংস কাটছে, কেউ হয়তো বা ছোট ছোট করে মাংস টুকরো করছে, কেউ হয়তো বা হাড্ডি কোবাচ্ছে, কেউ হয়তো বা সেই মাংসটাকে বাসায় নিয়ে যাচ্ছে, মানে এক একজন এক একটা দায়িত্বে থাকে, তারপর যখন সব শেষে একসাথে টেবিলে

হচ্ছে সবাই খেতে বসে বা যে খাওয়ার মোমেন্টটা, এটা হচ্ছে আমার মনে হয় আরো একটা সুন্দরতম দৃশ্য। তো যাই হোক, খুব খুশি হলাম আপনার কমেন্টটা দেখে, আসলে আমার অনেক কথা মনে পড়ে গেল। আচ্ছা, তারপর দেখতে পাচ্ছি বগুড়া থেকে কিন্তু নাইম আছেন আমাদের সাথে, কোথায়? ঈদ মুবারক। ঈদ মুবারক ভাই আপনাকেও। সোহেল রংপুর থেকে ঈদ মুবারক জানিয়েছে, আপনাকেও ঈদ মুবারক। রুবিনা সিলেট থেকে আছে, ঈদ মুবারক, ঈদ মুবারক। আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ থেকে আলভি আছে, কোথায়? ঈদ মানেই রিদম ভাই। না, ঈদ মানে রিদম ভাই ব্যাপারটা আসলে তা না, ঈদ মানেই আনন্দ। আর সেই আনন্দটাই হচ্ছে আপনাদের মাঝে একটু তুলে ধরার চেষ্টা করি আমি, আপনাদের বন্ধু আর যে হৃদম, এই আর কি। তারপর মাহিয়া আছে নারায়ণগঞ্জ থেকে, দেখতে পাচ্ছি ইমরান আছে ঢাকা থেকে, সাবিনা আছেন খুলনা থেকে। সবাইকে ঈদ মুবারক, সবাইকে ঈদ মুবারক। যাই হোক, আমরা আরো গল্প করবো, আরো আরো কথা বলবো। এখন একটা গানে চলে যাই, গান শেষে খুব জলদি আবার ফিরে আসি আপনাদের মাঝে। আশা করছি একদম শেষ মুহূর্ত পর্যন্ত সবাই আমার সাথে যুক্ত থাকবেন। তো চলুন, এত কথা না বাড়ি, এখন আমরা সোজা গানে চলে যাই।

0: সাউন্ড চেক, এখন সময় সন্ধ্যা ছটা।
1: হ্যালো লিসেনার্স, সবাই আছেন তো আমার সাথে, নাকি গরুর গোস্ত খেয়ে পেটের ভরে চিত হয়ে শুয়ে আছেন? যাই হোক বন্ধুরা, সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের পছন্দের স্টেশন ঢাকা এফএম 90.4। আমি আরজে রিদম, কিন্তু ছিলাম আপনাদের সাথে সেই বিকাল চারটা থেকেই। আজকে ঈদের একটা দিন, খুব সুন্দর একটা দিন, এবং এই বিশেষ দিনেই কিন্তু আপনাদের মাঝে স্পেশাল একটা অনুষ্ঠান কুরবানি বাজনিয়ে আছি আপনাদের সাথে। আশা করছি একদম শেষ পর্যন্ত সবাই যুক্ত থাকবেন, আরও কিছুক্ষণ আছি আপনাদের সাথে, আরও গল্প হবে, আরও আড্ডা হবে। আর যদি বলি, আমার অনেক অনেক বন্ধু কিন্তু আমার সাথে যুক্ত আছে, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। মাত্র যারা শুনছেন আমাকে, সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি, আর আশা করছি ফোনটা হাতে নিয়ে সবাই আমার সাথে যুক্ত হয়ে যাবেন এবং আমাকে মেসেজ করে কিন্তু জানাতে পারেন যে আপনার ঈদের দিনটা কেমন কেটেছে, কেমন গেল, গোস্ত কেমন খেলেন, কি কি খেলেন। আমি এখন পর্যন্ত আসলে ওভাবে খেতে পারিনি, কারণ হচ্ছে মোটামুটি কাজটা সেরে ওইভাবে ঠিক গুজগাজ করতে পারিনি। এর মধ্যে ভাবলাম যে না, আমার বন্ধু বান্ধবের সাথে আড্ডা দেওয়া উচিত, তাই আমি হচ্ছে ওই অর্ধেক কাজ ফেলেই কিন্তু চলে এসেছি আপনাদের সাথে গল্প করার জন্য, আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য। এরকম একটা সুন্দর দিন, এরকম একটা বিশেষ দিন আমি যদি আপনাদের ছাড়া কাটাই, তাহলে আমার মনে হয় আমার ঈদটাই কিন্তু মাটি হয়ে যাবে। এই জন্য কিন্তু চলে এসেছি, আর আছি কিন্তু অনেকক্ষণ, আশা করছি শেষ পর্যন্ত সবাই আমার সাথে যুক্ত থাকবেন। বন্ধুরা অনেকেই যুক্ত ছিলেন আমার সাথে, আমি কিছু মেসেজ একটু দেখে আসি। মাহফুজ আছেন কিন্তু আমাদের সাথে, তারপর দেখতে পাচ্ছি রিয়া আছেন আমাদের সাথে, সাজিদ আছেন, তারপর দেখতে পাচ্ছি আফরিনও কিন্তু যুক্ত হয়ে গেছে আমাদের সাথে। অনেক অনেক ধন্যবাদ আফরিন আজকের দিনটাতেও আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। তারপর দেখতে পাচ্ছি তমা আছেন আমাদের সাথে। আচ্ছা, এটা কোন জায়গার তমা? আমাদের তো আবার ঢাকা এফএম 90.4 কিন্তু আমাদের আবার বিশেষ করে পার্সোনালি আমার সাথে কিন্তু কানেক্টেড চারজন তমা আছে, এক একজন এক এক জায়গা থেকে। রংপুরের তমা, সিলেটের তমা, নারায়ণগঞ্জের তমা, কোন তমা একটু জানিয়ে দিবেন কষ্ট করে। তারপর দেখতে পাচ্ছি তাসফিয়া আছেন টঙ্গী থেকে, রিফাত আছেন আমাদের সাথে, ঈদ মোবারক, ঈদ মোবারক। আচ্ছা, যারা আমাকে ঈদ মোবারক জানাচ্ছেন, সবার উদ্দেশ্যে আরো একবার একটু বলতে চাই, সবাইকে ঈদ মোবারক। তারপর রায়হান কিন্তু আছেন আমাদের সাথে, সাবরিনা আছেন, লাস্ট মোমেন্ট মেমোরি, একটা হার্ট ব্রেকের ইমোজি দিয়েছে। আসলে লাস্ট মোমেন্টের এরকম ব্যাপারটা কিন্তু এরকমই হয়, মানে দেখবেন যে এই যে একটা এক্সাইটমেন্ট, ঈদের আগ জুড়ে যে আমাদের একটা এক্সাইটমেন্ট থাকে, এবং দেখতে দেখতে যে ধরেন আজকে একটা ঈদের দিন চলে এসেছে, তবে ওই যে খারাপ লাগার মোমেন্ট, আমি শুরুতেই বলেছি যে খারাপ লাগার মোমেন্ট হচ্ছে সেইটা, যে এই যে এতদিন এত এক্সাইটেড ছিলেন, বা হচ্ছে আজকে সকাল পর্যন্ত আপনার পছন্দের গরুটা আপনার সামনে ছিল, তারপর সেই জিনিসটা কোরবানি হয়ে গেছে, এবং বিকেলের টাইমটাতে বা সন্ধ্যার মুহূর্তে যখন দেখবেন যে আপনার এলাকাটা খালি হয়ে গেছে, বা আপনার পছন্দের গরুটা নাই, বা যে গরুটার সাথে আসলে আপনি ইমোশনালি কানেক্টেড হয়ে গেছিলেন, সেই গরুটা এখন আর ডাকছে না, বা সেই গরুটা আপনার দিকে তাকাচ্ছে না। আমার মানে সত্যি কথা বলতে বন্ধুরা, এই যে আমি যে এখন কথাটা বলছি, আমার কাছে কিন্তু এখনো খুব খারাপ লাগছে, এবং আমার মানে চোখে কিন্তু ভাসছে অলরেডি যে আমাদের যে গরু ছিল, বা যে গরুটা আসলে আমরা কোরবানি করেছি, এই মুহূর্তগুলো একটু খারাপ লাগার মতোই। যাই হোক, সমস্যা নেই, যখন আবার ওই লাঞ্চ বা ডিনারে সেটা পেটে ঢুকে যায়, তখন আবার এত কিছু মনে থাকে না। তানজিল আছেন ময়মনসিংহ থেকে, ঈশিতা আছেন আমাদের সাথে, তারপর রুবাইয়া কিন্তু যুক্ত হয়ে গেছে। রুবাইয়া কেমন আছেন আপনি? রুবাইয়া ঈদ মোবারক জানিয়েছে, আপনাকে ঈদ মোবারক। তারপর দেখতে পাচ্ছি তৌহিদুল আছেন বনশ্রী থেকে, তৌহিদুল কি অবস্থা? মারিয়া আছেন, তা বন্ধুরা সবাইকে অনেক অনেক ধন্যবাদ। হোয়াটসঅ্যাপে কিন্তু দেখতে পাচ্ছি আমাদের সাথে অনেকেই আছেন, সামান্তা শাহানুর আছেন দেখতে পাচ্ছি, অমৃত দাদা কিন্তু যুক্ত হয়ে গেছে কলকাতা ইন্ডিয়া থেকে। তারপর দেখতে পাচ্ছি নাসির আছেন আমাদের সাথে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে যুক্ত থাকার জন্য। তো বন্ধুরা অবশ্যই ফোনটা হাতে নিয়ে জানিয়ে দিন আপনার ঈদের দিনটা কেমন কাটলো, কেমন কাটছে, এবং আপনার প্ল্যান কি। একটা গানে চলে যাব, গান শেষে খুব জলদি আবার ফিরে আসছি আপনাদের মাঝে। তো অবশ্যই আশা করছি শেষ পর্যন্ত সবাই যুক্ত থাকবেন আমার সাথে, যুক্ত থাকবেন ঢাকা এফএম 90.4 এর সাথে।

আপনার শুনছেন ঢাকা এফএম 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বারআইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বারআইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা এফএম 90.4।

0: ইয়াস ইউনাইটেড ইন্টারন্যাশনাল সোর্সিং ও শক্তিশালী সাপ্লাই চেইনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশের নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ।
1: ঈদ মুবারক। ঈদের তিন দিন ঢাকা এফএম শুনুন ঈদের খুশিতে। ঈদের প্রথম দিন সকাল দশটা থেকে ঈদ মর্নিং ম্যাজিক উইথ পিঙ্কি, দুপুর একটা থেকে লোফি ঈদ উইথ টিপাত, বিকেল চারটা থেকে শুনুন রিদমকে কোরবানি বাসে, সন্ধ্যা সাতটায় রিতা থাকছে মিউজিক্যাল শো নিয়ে, আর ভালোবাসার বাংলাদেশ নিয়ে লাভ গুরু ও তান্না তো থাকছেই রাত এগারোটায়। ঈদের

0: 11টায় অমানিশা শুনুন রনি ও শাফির সঙ্গে। ঈদের তৃতীয় দিন সকাল 9টা থেকে ঈদ ডায়রিস নিয়ে থাকছে তানহা। দুপুর 12টা থেকে শুনুন ঈদ রিওয়াইন্ড উইথ পিঙ্কি। বিকাল 4টায় ঈদ মুডে থাকছে রিদম। সন্ধ্যা 6টায় শুনুন ক্রেজি ক্রেককে সুপার টিউনসে। আর রাতে থাকছে পূর্ণ দৈর্ঘ্য অডিও সিনেমা হৃদয় পুরে সারখার। ঈদ জমে উঠুক ঢাকা এফএম এর সঙ্গে। ঈদ মুবারক।
1: মজা লাগে, লাগবই তো কানে যে ঢাকা এফএম।

0: FM 90.4.
1: বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। ত্যাগের পরাকাষ্ঠা, তাকওয়ার মহিমান্বিত পথ নির্দেশনা এবং আত্মশুদ্ধির অনন্য বার্তা নিয়ে বছর ঘুরে বিশ্ব মুসলিমের দুয়ারে আবারও হাজির পবিত্র ঈদুল আজহা। বাংলাদেশ সহ বিশ্ব মুসলিমের প্রতি পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে দেশবাসীকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানাই। ঈদ মোবারক। কোরবানি শুধু পশু জবাই নয়, বরং লোভ লালসা, হিংসা, বিদ্বেষ আর মনের পশুত্বকে পরাভূত করার দীক্ষা গ্রহণের মধ্যেই নিহিত রয়েছে কোরবানির মাহাত্ম্য ও তাৎপর্য। আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা করে নিজেকে আল্লাহর কাছে সমর্পণের এই উৎসব আমাদেরকে ত্যাগের মহিমায় উদ্ভাসিত করবে, সত্য সুন্দরের দিকে ধাবিত করবে। এটিই হোক পবিত্র কোরবানির অন্যতম শিক্ষা। প্রিয় দেশবাসী, যাদেরকে আল্লাহ এবছর কোরবানি করার সামর্থ্য দিয়েছেন তাদের প্রতি আমার বিনীত আবেদন, এবছর যাদের পশু কোরবানি দেবার সামর্থ্য হয়নি তাদের সঙ্গে কোরবানির পশুর মাংস ভাগাভাগি করে নিন। এটিও কোরবানির আরেকটি অন্যতম শিক্ষা। প্রিয় দেশবাসী, আপনাদের প্রতি আমার বিনীত আহ্বান, কোরবানির চামড়া যথাযথ প্রক্রিয়ায় সংরক্ষণ করুন। কোরবানির পশুর রক্ত ও বর্জ্য পরিষ্কারের ব্যাপারে পরিচ্ছন্নতা কর্মীদের সহায়তা করুন দয়া করে। যথাসম্ভব নিজেরাও পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিন সম্ভব হলে, যাতে কোরবানির দিনই সংশ্লিষ্ট স্থানগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলা যায়। পবিত্র ঈদে কায়মন বাক্যে আল্লাহর দরবারে প্রার্থনা, তিনি যেন আমাদের মাতৃভূমি সহ সমগ্র মুসলিম বিশ্ব ও মানব জাতির জন্য শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা দান করেন। একই সঙ্গে আমি বিশ্ব জুড়ে শান্তি, সম্প্রীতি এবং নিরাপত্তার জন্য মহান আল্লাহ রাব্বুল আলমিনের দরবারে প্রার্থনা করছি। প্রিয় দেশবাসী, আবারও আপনাদেরকে ঈদুল আজহার শুভেচ্ছা জানাই। ঈদ মোবারক।

0: গ্যাস ইউনাইটেড ইন্টারন্যাশনাল সোর্সিং ও শক্তিশালী সাপ্লাই চেনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ।
1: গরমে নাজেহাল অবস্থা, আম্বারাইটে আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
2: অনেকেই গ্রামে পুকুরের পাড়ে কোরবানির কাজ করেন, ফলে রক্ত ও অন্যান্য বর্জ্য মিশে পানির সঙ্গে। এটা একদমই ঠিক নয়। আবার পুকুরের পানিতে চলে নাড়িভুঁড়ি পরিষ্কারের কাজ। এতে একদিকে পুকুরের পানির জীবাণু যেমন নাড়িভুঁড়িতে মিশে রোগ হতে পারে, তেমনি পুকুরের পানি দূষিত হয়ে দুর্গন্ধ ছড়াতে পারে। নাড়িভুঁড়ি যদি খেতেই চান তাহলে পরিষ্কার পানিতে ধুয়ে খাবেন, আর ময়লা একটি গর্ত করে পুঁতে ফেলবেন এই নাড়িভুঁড়ির বর্জ্য পদার্থ। শহরের বর্জ্য ব্যবস্থাপনা কঠিন হলেও গ্রামে কিন্তু তা সহজ। একটি বড় ধরনের গর্ত করে তাতে সবাই মিলে ময়লা ফেলে এর উপর ব্লিচিং পাউডার ছড়িয়ে দিয়ে মাটি চাপা দিয়ে দিন। জনসচেতনতায় ঢাকা FM
3: 90.4। Hello listeners, this is RJ Rhythm back again with your কি শো, এটা উইকেন্ড শো তো না, কারণ উইকেন্ড তো আসলে আর উইকেন্ড আছে ঈদের দিন, ঈদের স্পেশাল শো কুরবানি বাজ। আশা করছি সবাই যুক্ত আছেন, আপনারা শুনছেন আপনাদের প্রিয় স্টেশন ঢাকা FM 90.4। যারা সেই শুরু থেকে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, মাত্র যারা আমাকে শুনছেন সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি ঈদের এই সুন্দর দিনে, এই সুন্দর মোমেন্টে। আর সবাইকে আরও একবার একটু বলতে চাই, ঈদ মুবারক। তো বন্ধুরা, আশা করছি আজকের এই দিনটা সবার ভালো কেটেছে, সুন্দর কেটেছে। অনেক বিষয় নিয়ে কিন্তু গল্প করেছিলাম, অনেকেই যুক্ত আছেন আমার সাথে। আরও একটা, এখনও একটা ব্যাপার আপনাদের সাথে আরও একবার একটু বলতে চাই, যেটা একটু আগে একবার বলেছি, যে আমাদের ঈদ আনন্দের একটা মুহূর্ত, আনন্দের একটা দিন, ভালো লাগার একটা দিন। অবশ্যই সবাই এনজয় করব, আমরা সবাই গোস্ত খাবো, মাংস খাবো, আমরা মজা করবো, আত্মীয় স্বজনের সাথে ঘোরাফেরা করবো, সবই করবো, ফাইন। বাট আর যে রিদম আপনাদের সবাইকে একটা রিকোয়েস্ট করবে, সেটা হচ্ছে সবাই কিন্তু প্রথম যে ব্যাপারটা খেয়াল রাখবেন সেটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা। হ্যাঁ বন্ধুরা, ঈদের এই দিনটাতে কিন্তু আমরা মোটামুটি জানি যে ঢাকা শহর বলি, গ্রাম দেশ বলি, যেখানে কথাই বলি না কেন, যে গরু কাটাকাটির পর পর কিন্তু আশেপাশে ময়লা আবর্জনা জমে যাওয়ার কিন্তু একটা ব্যাপার ঘটে যায়। তো আশা করছি সবাই এই ব্যাপারটা মাথায় নিবেন এবং হচ্ছে কাজ শেষ হওয়ার পর সেই বর্জ্য পদার্থগুলো অবশ্যই কিন্তু একটা নির্দিষ্ট এলাকাতে বা একটা নির্দিষ্ট স্থানে ফেলার ব্যবস্থা করবেন। সিটি কর্পোরেশনের লোক যারা আছে বা ময়লা পরিষ্কার করার লোক যারা আছে তাদেরকে বলে অবশ্যই সেই ময়লাগুলো পরিষ্কার করার ব্যবস্থা করবেন। এবং হচ্ছে যেসব স্থানে রক্ত পড়ে আছে বা হচ্ছে অন্যান্য ময়লা পড়ে আছে, যাতে সেই দুর্গন্ধটা না ছড়ায় বা হচ্ছে জীবাণু না ছড়ায়, তার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা কিন্তু হচ্ছে ব্লিচিং পাউডার। হ্যাঁ বন্ধুরা, ব্লিচিং পাউডার কিন্তু ভালোভাবে ছিটিয়ে দিতে হবে, যাতে করে আপনার জন্য করে অন্যজনের যাতে কোনো সমস্যা না হয় বা অন্য একটা মানুষের রাস্তাঘাটে চলাফেরা করতে যাতে কোনো সমস্যা না হয়। আমি যদি ঢাকা শহরের কথা একটু বলি, যেহেতু এটা আমাদের সিটি কর্পোরেশনের আন্ডারে, আমরা সবাই জানি যে আমরা কিন্তু মোটামুটি চেষ্টা করি যে প্রত্যেকটা বিল্ডিংয়ের যে পাইপ আছে বা পাইপের ব্যবস্থা করে বা পানির ব্যবস্থা করে রক্তের মধ্যে যে পানি ছিটিয়ে দেয়া, তারপর ব্লিচিং পাউডার দেওয়া, তারপর হচ্ছে সিটি কর্পোরেশনের লোকদেরকে কল করে বা তাদের সাথে পার্সোনালি কন্ট্যাক্ট করে ময়লাগুলো পরিষ্কার করানো, এই ব্যাপারগুলো অবশ্যই মাথায় রাখতে হবে। বিকজ আমি জানি যে আমাকে যারা শুনছেন বা আমার সাথে যারা কানেক্টেড আছেন, আমরা সবাই কিন্তু অনেক বেশি স্মার্ট এবং স্মার্টলি চলতে হবে। আর স্মার্টের একটা ডেফিনেশন কিন্তু পরে হচ্ছে কোরবানির দিন, এই ব্যাপারটা। সো অবশ্যই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে যাতে করে অন্য একটা মানুষের সমস্যা না হয়। গ্রামদেশে যারা ঈদ করছেন তাদের উদ্দেশ্যে একটু বলবো যে গ্রামদেশে, হ্যাঁ অবশ্যই গ্রামদেশে কিন্তু খোলা মাঠ আছে, বড় বড় জায়গা যেখানে কোনো সমস্যা নাই হতে পারে, তবে তারপরও যারা কোরবানি দিয়েছেন অবশ্যই চেষ্টা করবেন একটা গর্ত করে সেখানে সব ময়লা যেগুলো আছে সেই ময়লাগুলো ফেলে সেটাকে মাটি চাপা দিয়ে দেওয়া। সো অবশ্যই আশা করছি সবাই আমার এই রিকোয়েস্টটা রাখবেন, আর যে রিদম সবাইকে রিকোয়েস্ট করছে এই ব্যাপারটা মাথায় নেওয়ার জন্য, এবং সবাইকে অগ্রিম ধন্যবাদ জানাচ্ছি। আশা করছি সবাই আমার কথাটা রাখবেন, সবাই আমার কথাটা মাথায় নেবেন। তো যাই হোক বন্ধুরা, অবশ্যই আমাকে জানাতে থাকেন যে আজকের ঈদের দিনটা কেমন কাটছে। অনেক তো মানে বড়দের মতো একটু বেশি ভাব দেখিয়ে হয়তো কথা বলে ফেললাম। এখন একটু আবার মজায় ফিরে আসি। আজকে রাতে মোটামুটি কিন্তু অনেকেই বারবিকিউ করবে, কারণ হচ্ছে এই সারাদিনের যে ব্যস্ততার পর তারপর পরিবার পরিজনের সাথে যাওয়া, একটা সময় কাটানোর একটা সময় আসে, যে ব্যাপারটা নিয়ে একটু আগে বলছিলাম। সো বারবিকিউ হবে, কে কোথায় বারবিকিউ করছেন, কিভাবে করছেন অবশ্যই আমাকে কমেন্ট করে মেসেজ করে জানাবেন। আর হচ্ছে আমি আজকে রাতে কোথায় চলে আসবো সেটা একটু জানিয়ে দিবেন। আমি কি এখন রংপুর চলে আসবো, না সিলেট চলে আসবো, নাকি আমি চিটাগাং চলে আসবো, নাকি ঢাকার কোনো ফ্রেন্ডের বাসায় চলে আসবো বারবিকিউর জন্য, বন্ধুরা অবশ্যই জানিয়ে দিন। দাওয়াতটা খুঁজেই নিলাম, না দাওয়াত খুঁজে নিয়েছি বললেও আসলে ভুল হবে, কারণ আমি দেখতে পাচ্ছি অলরেডি কিন্তু মেসেজে আমাকে অনেকেই দাওয়াত দিচ্ছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমি চলে আসবো আর আপনাদের সবাইকেও আমি দাওয়াত জানিয়ে রাখলাম, সবাই অবশ্যই আমার বাসায় চলে আসবেন, দিদমের বাসায় চলে আসবেন, আমরা একসাথে গোস্ত খাবো, আমরা আড্ডা দিব, গল্প করবো সামনাসামনি। আচ্ছা অনেকেই যুক্ত আছেন আমার সাথে, চলুন কিছু মেসেজ একটু দেখি বন্ধুরা। আমার সাথে কিন্তু শাকিল আছেন, মারিয়া আছেন আমার সাথে, নাসির আছেন, তারপর দেখতে পাচ্ছি ফারহান কবির যুক্ত আছেন আমাদের সাথে মিরপুর থেকে, ঈদ মুবারক। সাব্বির আহমেদ আছেন আমাদের সাথে, ঈদ মুবারক ভাইয়া। তাসনিয়া আছেন, ঈদ মুবারক। ইমতিয়াজ রিদম ভাই চলে আসেন, হ্যাঁ চলে আসবো ইমতিয়াজ ভাই, খুব জলদি চলে আসছি কেরানীগঞ্জ থেকে। তারপর জিনাত আছেন নারায়ণগঞ্জ থেকে, কোথায় রিদম ভাই কখন আসবেন? আচ্ছা আসবো, হ্যাঁ খুব জলদি। আমি শোটা শেষ করি, আপনাদের থেকে আমি বাকি বন্ধু বান্ধবদের থেকে বিদায় নিই, তারপর চলে আসছি ফুট করে আপনার সাথে একসাথে বসে বসে গোস্ত খাবো আর গল্প করবো। আচ্ছা তারপর দেখতে পাচ্ছি জিনিয়াও কিন্তু আছেন আমাদের সাথে, জিনিয়া আশা করছি আজকের এই দিনটা আপনার ভালো কেটেছে, এবং যদি কোনো মোমেন্ট থেকে থাকে অবশ্যই আমাকে মেসেজ করে জানাবেন জিনিয়া। তারপর মারিয়া আছেন আমার সাথে। যাই হোক বন্ধুরা, সবাইকে কিন্তু অনেক অনেক ধন্যবাদ যে এত ব্যস্ততার মাঝেও আমার সাথে যুক্ত আছেন। দেখতে দেখতে আমরা একদম শেষ পর্যায়ে যদিও চলে এসেছি, আছি আর কিছুক্ষণ, আবারও আসবো আপনাদের মাঝে, একটা গানে চলে যাই, গান শেষ করে খুব জলদি আবার ফিরে আসছি আপনাদের সাথে বিদায় মুহূর্তে। তো আশা করছি আজকের ঈদের দিনটা সবার ভালো কেটেছে, ভালো কাটছে এবং ভালো কাটবে, এবং অবশ্যই সবাই শেষ পর্যন্ত আমার সাথে যুক্ত থাকবেন, ঢাকা FM 90.4 এর সাথেই থাকবেন।

0: You're listening to Dhaka FM 90.4.
1: Hello.
2: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
2: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
2: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
3: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতে সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: ডিএস ইউনাইটেড ইন্টারন্যাশনাল সোর্সিং ও শক্তিশালী সাপ্লাই চেইনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ।
1: স্যার আসবো?
2: আসুন।
1: জি স্যার, স্যার ডেকেছেন। স্যার
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
1: জি স্যার।
2: সেটা কেন হলো না?
1: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
1: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
1: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: Tigers United International Sourcing ও শক্তিশালী সাপ্লাই চেইনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন LPG সরবরাহ। Tigers United
1: গরমে নাজেহাল অবস্থা, আমার এই টিআইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

লিসেনার্স, একদম শেষ মুহূর্তে সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের বন্ধু আর যে হৃদম, আপনারা শুনছিলেন আপনাদের ঈদ স্পেশাল শো কুরবানি বাস এবং ছিলেন পছন্দের স্টেশন ঢাকা FM 90.4 এর সাথে। আজকের এই ঈদের দিনে, ঈদের মুহূর্তে এত সুন্দর একটা মোমেন্টে সবাই আমার সাথে যুক্ত আছেন। আশা করছি সবার সারাটা দিন খুব ভালো কেটেছে, সবার কাজ মোটামুটি শেষ হয়ে গেছে এবং সবাই হয়তো বা গোস্ত খাওয়া নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন। যাই হোক, আর কাউকে এখন বিরক্ত করবো না, সবাই গোস্ত খেতে থাকেন। সেই শুরু থেকে যারা আমার সাথে ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর যাওয়ার আগ মুহূর্তে আরও একবার একটু বলে দিতে চাই যে প্লিজ অবশ্যই কিন্তু সবাই পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারটা মাথায় রাখবেন, যাতে করে অন্য একটা মানুষের বা আপনার পাড়া প্রতিবেশী, আপনার নেইবার, আপনাদের আত্মীয় স্বজন কারো যাতে চলাফেরাতে কোনো সমস্যা না হয়। কজ আমরা কিন্তু অনেক সময় ফেস করে থাকি, দেখা যায় বিভিন্ন রাস্তার মোড়ে অলিতে গলিতে ময়লা ফেলে রাখা হয়েছে বা সেখানেই রক্ত পড়ে আছে, সেখানেই হয়তো বা গরুর যেই বর্জ্য পদার্থগুলো আছে সেগুলো পড়ে আছে, তারপর হচ্ছে ব্লিচিং পাউডার ছিটানো হয় না, এরকম সিচুয়েশন কিন্তু দেখতে পারি। সো আমি রিকোয়েস্ট করছি সবাইকে, অবশ্যই সবাই পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, কারণ এই শহরটা আপনার, এই দেশটা কিন্তু আপনার। সো সবাই প্লিজ এই ব্যাপারটা মাথায় রাখবেন। আর আশা করছি আজকের সারাটা দিন সবার ভালো কেটেছে, আমারও আলহামদুলিল্লাহ বেশ ভালো কেটেছে, গোস্ত খেয়েছি ভরপুর। সবাই গোস্ত খেতে থাকেন, তবে গোস্ত কিন্তু আবার বেশি খাওয়া যাবে না, অবশ্যই যেহেতু এটা একটা গরমের সিজন, সবাই একটু হিসাব করেই খাওয়া দাওয়া করবেন, যাতে করে হচ্ছে পরবর্তীতে আবার ওই ডায়াবেটিক্স বা হচ্ছে ব্লাড প্রেশার এগুলোতে আবার যাতে সমস্যা না হয়, অবশ্যই সবাই হিসাব করে খাওয়া দাওয়া করবেন। আর খুব জলদি চলে আসছি যে কোনো একজন বন্ধুর বাসায়, একসাথে বসে আমরা গোস্ত খাবার গল্প করব। তো দেখি কার বাসায় যাওয়া যায়। আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি, আমিও চলে যাই বাসায়, গিয়ে হচ্ছে আবার একটু বারবিকিউ বা হচ্ছে অন্যান্য যে প্ল্যান আছে সেগুলো নিয়ে একটু প্ল্যান করতে হবে। আবারও কিন্তু শনিবারে চলে আসছি আপনাদের মাঝে ঈদ মুড নিয়ে, তো আশা করছি শনিবারও সবার সাথে কথা হবে, আড্ডা হবে। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হচ্ছে আচ্ছা, যাওয়ার আগে আমি আরও একবার একটু সবার উদ্দেশ্যে বলতে চাই।

সবাইকে একসাথে বলবো ঈদ মুবারক। তো বন্ধুরা আজকে এখানেই বিদায় জানাচ্ছি, সবাইকে টাটা, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে সবাই গোস্ত খাবেন, কমিয়ে খাবেন, সবাইকে টাটা, বাই বাই।

0: ঈদ মুবারক, কেমন আছেন সবাই? ঈদুল আজহার চেহারাটা কিন্তু একটু ভিন্ন হয়, তাই না? আর ঢাকা এফএম এর চেহারা সবসময় একই থাকে, কারণ কি বলেন তো, ঈদ আসলে মিউজিক্যাল একটা আয়োজন থাকবে, এটা একদমই কমন, যার কারণে চেহারাটা একই থাকে। এবং কোরবানির ঈদ আসলে কিন্তু ঘটনা একই হয়, কিন্তু গল্পগুলো ভিন্ন হয়। কারো গরু ছুটে গেছে, কারো হয়তো বা কোরবানিটাই হলো না, ঈদের পরের দিন গিয়ে গরু কিনতে হয়েছে, বা এমনও হয়েছে বাজেট যেটা আছে সেটা ফেল করেছে, তারপর তার একটু বাড়িয়ে ছাড়িয়ে অনেক ধরনের ঘটনা হয়। ইটস ভেরি কমন সিনারিও, মানে স্পেশালি অন ঈদ উল আজহা। তবে আমাদের এখানে একদমই কমন যেটা, সেটা হচ্ছে আমাদের মিউজিক্যাল শো, তবে গেস্টরা কমন না। শরণকে তাকে একটু চেনা জানা লাগতেই পারে, আমি প্রতিবার বলি যতবার শরণ আসে, ঈদ মুবারক। শরণ একটু ভাবে আছো, একটু ইদানিং সাইজি হয়ে গেছে, তো আমি এসেই বললাম যে লালনজি কেমন আছেন, কেমন চলছে, কি গান হবে আজকে, তাহলে নিয়ে কথা হচ্ছে। আর মাঝখানে যিনি বসে আছেন আমাদের মধ্যমণি, আজকের আমাদের ঈদ মিউজিক্যাল শো এ ঈদুল আজহায়, তিনি হচ্ছেন আমাদের বৃষ্টি আপু। বৃষ্টির কাছ থেকে আমরা শুনবো, আপু কেমন আছেন?
1: আলহামদুলিল্লাহ ভালো আছি।
0: এবার কি বৃষ্টি ঝরাবেন?
1: হ্যাঁ, বৃষ্টি ঝরাবো।
0: মানে ঈদের মধ্যে একটা, মানে কোরবানি ঈদের মধ্যে বৃষ্টি ঝরাটা একদমই কম্পালসারি, তা না হলে দেখা যায় যে শহরটা কেমন জানে হয়ে যায়, একটু বৃষ্টি দরকার হয়, শহরের একটা ক্লিনলিনেস এর ব্যাপার থাকে। তো বৃষ্টি যেহেতু কনফার্ম, বৃষ্টি হবে, তো বৃষ্টি ইনশাল্লাহ হচ্ছে। আর আমরা গানে যাবার আগে আপনাকে বলে দিই, আমাদের এই ঈদ মিউজিক্যাল আয়োজন আপনি কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন থ্রু হোয়াটসঅ্যাপ অ্যান্ড ফেসবুক 01841904904, হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার। আর ফেসবুকের ঠিকানা হচ্ছে facebook.com/ILoveDhakaFM। যে যেখান থেকে শুনছেন এবং দেখছেন ঢাকা এফএম 90.4 এর এই মিউজিক্যাল আয়োজন, প্লিজ শেয়ার করে দিবেন। আপনারা শেয়ার করে দেওয়াটা আমাদের জন্য অনেক কিছু, আমাদেরকে আরো এক ধাপ চলার উৎসাহ আপনি যোগালেন এবং আমাদের সাথে আপনিও পথ চললেন। আজকে আমরা কি গান দিয়ে শুরু করব?
1: আমি প্রথমে বাহির বলে দূরে থাকুক গানটি করতে যাচ্ছি, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার মুভির একটা গান, ন্যান্সির গাওয়া, হাবিব ওয়াহিদের সুর করা এবং লিখেছেন হচ্ছে মার্জুক রাসেল। এই গানটিতে আমি শুরু করতে চাচ্ছি আর কি।
0: খুবই রোমান্টিক একটা গান কিন্তু বৃষ্টি শুরু করছেন। একবার ভাবেন, বৃষ্টি গান গাইছে এবং সেই সাথে বৃষ্টিও জড়ছে, স্টুডিও তো দেখাতে পাচ্ছে না, তো কিন্তু ব্যাপারটা ওরকম হলো মন্দ হতো না। নেক্সট ইনশাল্লাহ আমরা ট্রাই করবো ঢাকা ফেম যদি এরকম একটা ইফেক্টের ব্যবস্থা করা যায়। চলেন আমরা গান শুনছি।

0: থ্যাংক ইউ।
1: বাহ, চমৎকার গান শুনলাম, এবং এই দ্বিধা শুনে আপনার মনের কোনো জমানো দ্বিধাও যদি জেগে যায়, তাহলে দ্বিধাদ্বন্দ্ব বাদ দিয়ে যেটা ভাবছেন সেটা চুপ করে করে ফেলুন, কারণ বলা তো যায় না আজ নয়তো বা কাল কিংবা খানিক বাদে আপনার সেই সুযোগটা থাকবে কিনা। সো লেটস ডু ইট, ওকে? আর আপনি যে কাজটা করতে পারেন, আমাদেরকে লিখতে পারেন, বৃষ্টি এত চমৎকার গান শোনাচ্ছেন আমাদের, আপনি কিন্তু আমাদেরকে হোয়াটসঅ্যাপও করতে পারেন, কমেন্টও করতে পারেন। আরো একবার মনে করিয়ে দিই, facebook.com/ILoveDhaka এতে হচ্ছে ফেসবুকের ঠিকানা, আর 01841904904 হচ্ছে হোয়াটসঅ্যাপের নাম্বার। বৃষ্টির কাছে কিছু প্রশ্ন থাকলো যে আপনার গান গাওয়াটা কবে থেকে শুরু?
0: একদম হাতে খড়িটা যেটা বলবো সেটা একদম 4 বছর বয়স থেকে শুরু করেছি।
1: বাহ, ছেলেবেলা থেকেই গানের প্রতি ভালোবাসাটা, কিন্তু আপনার ভিতরে?
0: আচ্ছা, বাবার থেকে এসেছে আর কি।
1: আঙ্কেল কি করেন?
0: বাবা এখন রিটায়ার্ড,
1: জি,
0: কিন্তু এখনো গান করে। সাহিত্য চর্চা সবসময় আমাদের পরিবারের মধ্যে হয় আর কি,
1: মানে ফ্যামিলি থেকে এই ভালোবাসাটা আপনি পেয়েছেন এবং গানের প্রতি ভালো লাগাটা পেয়েছেন। আর গানটা তো প্রফেশনালি করছেন নাকি ভালোবাসা থেকে করছেন?
0: প্রথমে অবশ্যই ভালোবাসা থেকে, তারপরে প্রফেশন।
1: বাহ, খুবই চমৎকার। আমাদের এখানে না একটা ব্যাপার আছে, ধরেন মেয়ে দেখতে গেল কেউ বা ছেলে দেখতে আসলো কেউ, জিজ্ঞেস করলো মা তুমি কি করো? গান করি। আচ্ছা, এর বাইরে কি করো? মানে গানটাকে আমরা এখনো প্রফেশনালিজমের জায়গাটা থেকে দেখতে পাচ্ছি না বা দেখতে চাই না, যে আমরা অনেকে ভাবি যে এই জায়গাটা কাজ করে আসলে ডাক্তার, ইঞ্জিনিয়ার, সরকারি চাকুরে বা শিক্ষক বা অন্য কোনো পেশার কারো কাছে ছেলেকে, মানে ছেলে বিয়ে করবে সেই পেশার, বা ছেলে ছেলের কাছে কোনো মেয়ে দেবে, এটা আমরা ভাবি। গান করে সেখানে দেওয়াটা আসলে কেমন জানি মনে হয় না, তখন মনে করে খাবে কি, খাওয়াবে কি, এই ব্যাপারটা আসে। কিন্তু চেঞ্জ হচ্ছে সব, এটা হচ্ছে 2026, আমরা কিন্তু অনেকটা দূর চলে এসেছি। হ্যাঁ, সাজাতে হবে, ঢেলে অনেক কিছুই করতে হবে, কিন্তু তারপরও আপনার এই ছোট্ট ছোট্ট পদক্ষেপগুলোই কিন্তু একদিন একটা বড় কিছু হবে। আর এই যে বৃষ্টি বললেন যে ছেলেবেলা 4 বছর বয়স থেকে তিনি গান করছেন, আপনি তো গানটাকে প্রফেশনালিজম হিসেবে নিতেই পারেন, কারণ আমরা এখন শিখছি এবং আমরা যারা জানেন না বা যাদের জানার একটু ঘাটতি আছে তাদেরকেও বোঝানোর চেষ্টা করছি, শেখানোর কথা বলবো না, বোঝানোর চেষ্টা করছি যে আন্টি বা আঙ্কেল মেয়েকে দেন, ছেলে গান করে বলে কিন্তু খারাপ না, ওটাও একটা প্রফেশন, এবং বরঞ্চ আমার কাছে মনে হয় প্রফেশনটা বেশ ইউনিক, রাইট? এবং এখানে একঘেয়েমিতা নাই, কারণ আপনি ডাক্তার, ইঞ্জিনিয়ার বা নর্মাল সরকারি চাকুরে বা বেসরকারিতে চাকরি করেন, তাদের কিন্তু একঘেয়েমি লাইফ হয়ে যায়, বা ব্যাংকার যদি আমি বলি, কিন্তু এই জায়গাটা না এরকম না, প্রতি ক্ষণে ক্ষণে চেঞ্জেস, প্রতি ক্ষণে ক্ষণে চেঞ্জেস, এবং শিল্পী নিজেও সেটা ফিল করেন যে এই চেঞ্জটা তার জন্য কতটা ইউনিকনেসের কাজ করে। বল, আমি অনেক কথা বলছি, নেক্সট আমরা কোন গান যাবো? স্বর্ণ কিন্তু কখনো কথা বলে না, মাঝে মাঝে বলে, কখনো কখনো বলে না। স্বর্ণের ঈদ কেমন কাটলো? ছোট ছোট উত্তর, ছোট ছোট উত্তরই নিব। আমরা এখন কোন গানটা শুনবো বৃষ্টি?
0: আমি আরেকটা ছোট্ট করে মেসেজ দিতে চাই,
1: প্লিজ।
0: মিউজিক কিন্তু ভালোবাসা।
1: হ্যাঁ,
0: আমি আমার বাবার পরে আমার লাভ হচ্ছে মিউজিক। সো লাভ থেকে কিন্তু খুব মানে সহজে দূরে যাওয়া যায় না।
1: আর আপনি একটা কোনো কিছু ভালো না বাসলে সেখানে রেসপেক্ট আসবে না, এবং আপনি রেসপেক্ট এবং ভালোবাসা না থাকলে সে কাজটা আপনি গুছিয়ে করার মতো যে এনকারেজমেন্টটা দরকার সেটা আসবে না। অতএব ফার্স্ট এবং ফরমোস্ট যেটা হচ্ছে ভালোবাসাটা আপনার কাজের প্রতি থাকতে হবে, এবার সেটা আপনি যেটাই করেন না কেন, আপনি সুসুতো দিয়ে কোনো কিছু বুনতে পারেন, আপনি রান্নাবান্না করতে পারেন, কিংবা আপনার মনে হলো বাড়ির আঙিনা আপনি গাছ দিয়ে সাজাবেন, শুধু নিজেরটা না অন্যের বাড়িটাও সাজিয়ে দিবেন, সেটাও ভালোবাসা থেকেই আসতে হবে। আর গানটা অবশ্যই ভালোবাসা থেকে আসতে হবে, শুধু গান না, যে কোনো জিনিস আপনি ভালোবাসা থেকে না দেখলে সেটা হবে না, অতএব ভালোবাসা থাকতে হবে। কোন গানে যাবো?
0: আচ্ছা, এবার আমি গাচ্ছি কবিতা পড়ার প্রহর এসেছে রাতের নির্জনে,
1: খুবই বিখ্যাত একটা গান,
0: সামিনা চৌধুরীর খুব সুন্দর একটি গান। গানটি লিখেছেন কাউসার আহমেদ চৌধুরী এবং টিউন মিউজিক দিয়েছেন লাকি আখান্দ।
1: আমরা যাচ্ছি সেই গান শুনছি, এবং গান শুনতে শুনতে আপনি হারিয়ে যেন না প্লিজ, ঠিক আছে? চুলায় আপনার গোশতের গোশত বসানো আছে, সেটা একটু দেখে দেখে আসুন, ফাঁকে ফাঁকে গানটাও শুনুন এবং কমেন্ট করুন। facebook.com/ILoveDhakaFM 01814904 08149049049 আমি যদি ভুল করি পরে এসে আবার বলে দিচ্ছি, ঠিক আছে? ওকে, গানে যাচ্ছি।

0: চমৎকার চমৎকার গান কিন্তু আমরা শুনছি, বেশ রোমান্টিক গান শুনছি, এবং এই গান শুনতে শুনতে আপনি হারিয়ে যেতেই পারেন। তবে ঠিকানা জানাই আছে, যে নাম্বারটা আমি তখন বলেছিলাম যে ভুল হতে পারে, ভুল আমি কনফার্ম করেছি, সেটা হচ্ছে 01841904904 হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার। আপনাদের ঠিকানা তো জানিয়ে দিলাম, আপনার হারিয়ে গেলে ওই ঠিকানা ধরে চলে আসবেন। আর facebook.com/ilovedhakafm হচ্ছে ফেসবুকের ঠিকানা। আচ্ছা, কোরবানিতে কিন্তু একটা ব্যাপার আছে, মানে গোশত শর্ত সব কাটা হয়ে যায়, ভুঁড়ি কিন্তু চুরি হয়ে যায়। আপনার গরুর ভুঁড়ির কি অবস্থা বলেন তো? সেটা কি আপনি নিজে পরিষ্কার করছেন নাকি গেছে ফক্কা, জানাবেন আমাদেরকে কমেন্টে। কেমন বৃষ্টি, আপনি কি এই অকেশনে কি এরকম কাজ করা হয়?
1: হ্যাঁ, কাজ করা হয়।
0: ভুঁড়ি পরিষ্কার করেছেন?
1: হ্যাঁ, আমি ঘরের কাজ করতে অনেক পছন্দ করি।
0: ভুঁড়িকে একলাই পরিষ্কার করেন?
1: হ্যাঁ, একলা। হ্যাঁ, একলা করেছি।
0: একটু গুছিয়ে সময় নিয়ে করতে হয়, বাকি কথা তো বাকিটা ইতিহাস, আমরা সবাই জানি কি কি হয়, কিন্তু খাওয়ার সময় কিন্তু সময় লাগে না?
1: হ্যাঁ, একটু অনেক সময় লাগে আর কি।
0: হ্যাঁ, এটা একটু
1: লেগে যায় আর কি।
0: হ্যাঁ, আমরা নেক্সট গানে যাচ্ছি, এবং আপনিও আপনার ভুঁড়িটা প্রসেস করতে করতে, এটা তো অলরেডি পরিষ্কার হয়ে গেছে, প্রসেস করতে করতে আমাদেরকে শুনুন। আমরা এখন কোন গানে যাব?
1: আমরা এখন না বলো না মুভির, এটা সামিনা চৌধুরীর গাওয়া গান, নদী চাই চলতে।
0: ও হ্যাঁ, আমার খুবই পছন্দের একটা গান,
1: সুর করা।
0: হ্যাঁ
1: ঠিক আছে, গানটিতে
0: শিমলা অভিনয় করেছিল গানটায়।
1: জি, শিমলা ছিল আর রিয়াজ ছিল। ঠিক আছে, গানটিতে আসি।
0: ওকে, যাচ্ছি।

0: বৃষ্টির মিষ্টি গন্ঠে আমরা মিষ্টি মিষ্টি গান শুনছি। বৃষ্টির কি কোনো মৌলিক গান আছে?
1: জি, মৌলিক গান আছে একটা।
0: আমরা কি শুনতে পারি?
1: এখন প্রিপারেশন না নাই।
0: ওকে,
1: তবে আমি চেষ্টা করতে পারি আর কি।
0: উই ডোন্ট মাইন্ড, উই রিয়েলি ডোন্ট মাইন্ড, উইল বি হ্যাপি অ্যান্ড অনার্ড। এবং আরো একটা কথা, আপনি কিন্তু আমাদেরকে প্লিজ কমেন্ট করবেন এবং বৃষ্টির গানগুলো কেমন লাগছে সেটাও জানাবেন, এবং ভিডিওটা দেখতে দেখতে একটা টুক করে শেয়ার করে দিবেন। আর ফেসবুক মাত্র যারা জয়েন করলেন বা মাত্র যিনি জয়েন করলেন, facebook.com/ilovedhakafm এই পেজে প্লিজ শেয়ার করে দিবেন। আর যদি মনে হয় যে আপনি শেয়ার করার মতো পজিশনে নাই, একটু বেশি ব্যস্ত আছেন, অ্যান্ড ইফ ইউ হ্যাভ এন কোয়েশ্চেন, ইউ ক্যান শুট ইট অন 01841904904 এই নাম্বারটাতে। যদিও আমরা একটা আবদার করেছি বৃষ্টির কাছে, বৃষ্টি খুব মিষ্টি করে বলেছে শি উইল ট্রাই। আমরা অনার্ড, আমরা একটা বৃষ্টির মৌলিক গান শোনার চেষ্টা করব। এটাকে আমরা এখন শুনবো নাকি পরে শুনবো? পরে শুনবো,
1: পরে।
0: শরণ কিন্তু বলেছে, শরণ মানে ধুপধাপ করো, যে কি নোট হয় না, কি নোটের মধ্যে সে টুক করে বলে দিয়ে টুক করে চলে যায়। ঠিক আছে, আমরা এখন কোন গানটা শুনবো?
1: আচ্ছা, এখন আমি করছি যাই কি ছেঁড়া বুকের পাঁজর, এস আই টুটুলের করা গান। এটা উনি হচ্ছে টিউন করেছে, উনি মিউজিক করেছেন।
0: জি,
1: এই গানটি করছি।
0: ওকে, গান শুনতে শুনতে আপনার বুকের পাঁজর ছিঁড়ে গেলে আমাদের কিছু করার নেই, কারণ এখানে কোনো ক্ষয়ক্ষতি নেই। বুকের পাঁজর ছিঁড়লেও ছিঁড়তে পারে, স্মৃতি রোমন্থন বলে একটা কথা আছে, কিন্তু এখানে কোনো রক্তারক্তি হবে না, তাই না? জাস্ট কমেন্ট হবে এবং হোয়াটসঅ্যাপে মেসেজ হবে, দ্যাটস অল। লেটস এনজয় দ্য ট্র্যাক।

0: আমরা পরের গানগুলো ব্যাক টু ব্যাক শুনে ফেলি নাকি? ওকে, আর আপনি যিনি গান শুনছেন এবং দেখছেন এই মুহূর্তে facebook.com/ILoveDhakaFM এই হচ্ছে পেজের ঠিকানা, সেখানে গিয়ে ভিডিওটার নিচে আপনি কিন্তু কমেন্ট করতে পারেন, সাথে টুক করে শেয়ার করে দিতে পারেন। আর হোয়াটসঅ্যাপ এর নাম্বার হচ্ছে 01841904904 হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার। আর আমাদের মধ্যে একটা কমন ব্যাপার আছে, ধরেন আমার কোনো পারফরমেন্স আপনার ভালো লাগলো না, আপনার হয়তো বা অন্য কারো পারফরমেন্স ভালো লাগলো, বা আমার কোনো কথা আপনার ভালো লাগলো না, বা আমার কোনো কিছু আপনার ভালো লাগলো না, সেটা নাই লাগতে পারে, আমরা নোবডি ইজ পারফেক্ট, রাইট? কিন্তু আমরা যেটা করি, ধরেন আপনি যদি সেই মানুষটাকে বলেন যে ঠিক আছে আপনার এই পারফরমেন্সটা আমার কাছে মনে হচ্ছে এটা এইভাবে না হয়ে যদি ওভাবে হতো, দ্যাট কুড বি আ সাজেশন, রাইট? আপনি এটা করতে পারেন, কিন্তু আমরা কি করি, অন্যের কানে গিয়ে নিজেরা মানে পরনিন্দা করতে থাকি, দ্যাটস ব্যাড। আপনি যেটা বলতে পারেন, ওকে তুমি যে জায়গাটায় গেছো এটা তোমার জন্য পারফেক্ট না, তোমার জন্য আরেকটা জায়গা বরাদ্দ আছে, ইউ ক্যান গো দেয়ার, আপনি এটা সাজেশনের স্বরে বলতে পারেন। বাট ইটস নট লাইক যে আপনি গিয়ে কর্তৃপক্ষকে বা অন্য কাউকে বললেন দেখেন কি হচ্ছে, আল্লাহ কি হচ্ছে না হচ্ছে, এগুলি না বলে আপনার গুড কমেন্ট, গুড সাজেশন একটা সিঙ্গারের জন্য, একটা পারফর্মারের জন্য অনেক বড় একটা উৎসাহের জায়গা হয়, এবং তিনি ভাবেন যে তিনি নিজেই তখন নিজেকে বোঝাতে চেষ্টা করেন আমাকে আরো সামনে এগোতে হবে, নিজেকে আরো ডেভেলপ করতে হবে। সো ডু দ্যাট থিং, ওকে? ওই যে ননির পুতুলের মধ্যে বারবার কমপ্লেন না গিয়ে এটা সাজেশন করবেন, ওকে? যে ধরেন আপনার কোনো কিছু হয়তো বা কারো কোনো কিছু বা রং প্লেসে লোকটা চলে এসছে, অথবা তিনি হয়তো জানা ছিল না, ইউ কুড সাজেস্ট হিম অর হার দ্যাট এটা এভাবে না করে ওভাবে হলো, তো বাবা আপনার জায়গাটা ওইখানে এটা করেন। আমরা যদি এটা প্র্যাকটিস করি, আমার কাছে মনে হয় যে এই ধরনের কমপ্লেনিংটা চলে আসবে, এবং আমরা যে নিজেকে জাহির করার জন্য যে বিভিন্ন কমেন্ট করি না, স্পেশালি নেগেটিভ কমেন্ট, এটা আমরা করা বন্ধ করবো, কারণ ওখানে আমি নিজের পরিচয় দিচ্ছি, যাকে বলছি তাকে পরিচয় দিচ্ছি না। তো ওইটা যদি আমরা প্র্যাকটিস করি, আমরা নিজের পরিচয় খুব ভালোভাবে দিতে পারবো। ওয়েল, নিজেরা সেটা প্র্যাকটিস করতে থাকি, এবং গানে যাবো আবারও, বৃষ্টির আরো দু একটা গান আমরা শুনবো, দেন সবাইকে আবারও ঈদ মোবারক জানিয়ে সবাইকে সবার রান্নাঘরে পাঠিয়ে দেব, ঠিক আছে? খেয়াল রাখেন আপনার গোস্ত যেন পুড়ে না যায়, ঠিক আছে? ওকে, গানে যাচ্ছি।
1: আচ্ছা, এবার আমি আমার অনেক পছন্দের একটি গান করছি, লাকি আখন্দের সুর করা, লেখা এবং ওনার নিজের গাওয়া, আমায় টেকো না।
0: লাভলি, আই বিলিভ যে গানের লিস্ট আপনার ভালো লাগছে, কারণ প্রত্যেকটা গানই খুবই সুন্দর, খুবই রোম্যান্টিক, এবং বৃষ্টি খুব আদর করে গাইছে। যারা গান করেন প্রত্যেকে ভালোবেসে এবং আদর করে গানটা করেন, যার কারণে আমাদের কাছে শুনতে ভালো লাগে। যাচ্ছি গানে।

0: বৃষ্টির লিস্টে আর কি গান আছে?
1: আমার লিস্টে তো এখনো বেশ কিছু গান আছে।
0: মানে আমরা এখন আর কয়টা গান করব?
1: কয়টা গান শুনতে চান?
0: ওপাশ থেকে ক্যামেরা উল্টো পাশ থেকে কিন্তু সিগন্যাল আসছে যে একটা।
1: আচ্ছা ঠিক আছে,
0: আমরা এই গানটা শুনতে শুনতে বিদায় নিব। তবে বিদায়ের আগে বৃষ্টির কাছ থেকে আমরা কিছু শুনবো। বৃষ্টি, আপনি নিজেকে নিয়ে বলেন যে আপনার পরিকল্পনা বা আপনার গান নিয়ে পরিকল্পনা, নিজেকে আপনি কত দূর দেখতে চান বা কত দূর নিয়ে যেতে চান?
1: ইচ্ছা তো আছে, কিন্তু চেষ্টা করে যাচ্ছি। চেষ্টার কোনো শেষ নেই, শিখার কোনো শেষ
0: নেই,
1: বাকিটা আল্লাহর উপরে।
0: অবশ্যই
1: দোয়া করবেন আমার জন্য।
0: অবশ্যই সবাই বৃষ্টির জন্য দোয়া করবেন এবং বৃষ্টির যে চেষ্টা সেটা যেন বিফলে না যায়। অবশ্যই চেষ্টার কোনো কিছুই বিফলে যায় না। ছেলেবেলা থেকে শুরু করে আপনি একদম পৃথিবী ছেড়ে যাওয়া পর্যন্ত যতই কাজ করেন না কেন, আপনার প্রত্যেকটা অভিজ্ঞতা আপনার জীবনে কোথাও না কোথাও লেগেছে। সেটা যদি আপনি একবার বসে ক্যালকুলেশন করেন না, আপনি নিজেই মিলাতে পারবেন। সো নাথিং উইল বি গো ইন ভেইন, ওকে, এভরিথিং উইল বি ওয়ার্ক। অতএব চেষ্টা চালিয়ে যান, সেটা যেটাই হোক, ঠিক আছে? ওকে, সবাইকে আবারও ঈদ মুবারক এবং সবাইকে অসংখ্য ধন্যবাদ। গান শুনতে শুনতে আপনি আপনার রান্নাঘরে ফিরে যান এবং যদি মনে হয় যে ঢাকা এফএম কে কিছু পাঠিয়ে দিবেন, উই ডোন্ট মাইন্ড। ওকে, আর একবার বলে দিই, 01841904904 হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার এবং facebook.com/ILoveDhakaFM হচ্ছে ফেসবুকের ঠিকানা। ঢাকা এফএম এ কিন্তু মিউজিক্যাল আয়োজন ছাড়াও আরো অনেক চমৎকার চমৎকার আয়োজন আছে ঈদকে ঘিরে এবং এটা প্রতি বছর হয়। এইবারও এর কোনো ব্যতিক্রম হয়নি। সো যখনই আপনি সময় পাবেন, ফেসবুকে তো প্রোগ্রামগুলো রয়ে যায়, তো আপনি সেখানে একটু ঢু মেরে দেখলে পারবেন আর একটু ভালোবেসে আমাদের এই আয়োজনগুলো শেয়ারও করে দিবেন। ওকে ওকে, স্মরণ ঈদ মুবারক হয়তো বা জানাবে না, ব্যস্ত আছে।
1: ঈদ মুবারক, সবাই হাসি খুশি দিয়ে ঈদটাকে কাটান এই আশা করি।
0: এবং লম্বা ছুটি আছে কিন্তু,
1: থাকলে কিন্তু একটু পর পর দেখেন কি। তো এবার যে গানটি আমি করছি, আমায় দেখো না, সরি,
0: এটা আমরা শুনে ফেলেছি, কোনো প্রবলেম,
1: এটা শুনে ফেলেছি। এবার করছি এমন পরিচয়,
0: নুন দিয়েছেন তো আপনার তরকারিতে, দেখেন আগে
1: আসলে,
0: ঠিক আছে? আর আমরা গান শুনতে শুনতে কিন্তু বিদায় নিচ্ছি। ওকে ওকে, শরণ রেডি হচ্ছে।

0: যেতে যেতে আপনার কাছে সবিনয় নিবেদন, আমাদের এই প্রোগ্রামটা আপনি যখন দেখবেন facebook.com/ILoveDhakaFM প্লিজ শেয়ার করে দিবেন, ওকে? আর চমৎকার কিছু কমেন্ট করবেন। নেগেটিভ কমেন্ট করছেন মানে কিন্তু আপনি সেটা দেখছেন, তো ওটা করার সময় শেয়ার করে দিবেন, ওকে?
1: একদম।
0: সবাইকে আমার ঈদ মোবারক।

0: গ্যাস ইউনাইটেড ইন্টারন্যাশনাল সোর্সিং ও শক্তিশালী সাপ্লাই চেইনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ।
1: গরমে নাজেহাল অবস্থা, আম্বারাইটে আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: এস ইউনাইটেড ইন্টারন্যাশনাল সোর্সিং ও শক্তিশালী সাপ্লাই চেইনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশের নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ।
1: ঢাকা FM 90.4
2: সারা দেশে সবার সাথে।

0: mind you born for.
1: আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বারআইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বারআইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা এফএম 90.4।

0: গ্যাস ইউনাইটেড ইন্টারন্যাশনাল সোর্সিং ও শক্তিশালী সাপ্লাই চেনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশের নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ।
1: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চাই পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
2: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
1: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
2: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বল তো কি?
1: আম্বার আইডি।
2: রাইট,
3: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: আমার নাম কুমার বিশ্বজিৎ, আপনাদের ঈদের অনেক অনেক শুভেচ্ছা, ঈদ মোবারক, আপনারা অনেক ভালো থাকবেন, আপনাদের ঈদ অনেক ভালো কাটুক।
5: ঢাকা FM এর সকল শ্রোতা, শুভানুধাই এবং বিজ্ঞাপন দাতাদের জানাই ঈদ মোবারক।
6: গরুর দাম কত? গরুর দাম এত কেমন দাম না কমে গেছে এবার।

listeners, শুনছেন ঢাকা FM 90.4, country's largest FM radio network. আর সেই সাথে সবাইকে জানিয়ে দিচ্ছি that Eid Mubarak. আর এই মুহূর্তে আমাদের সাথে কিন্তু সরাসরি জয়েন করেছেন একজন লিসনার, তো চলুন সবাই মিলে শুনে আসি সে কি বলে।

আপনার শুনছেন ঢাকা এফএম 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আমার আইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আমার আইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা এফএম 90.4।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমিই প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: Nation, X Station.
1: Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. Tagir porakasta takwar mohimannito pot nirdeshona ebong attoshuddhir anonno barta niye bochor ghure bishwo muslimer duare abaro hazir pobitro idul azha bangladesh shoh bishwo muslimer proti pobitro idul azhar shubhechha dol mot dhormo borno nirbisheshe deshbashike পবিত্র ঈদের শুভেচ্ছা জানাই, ঈদ মোবারক। কোরবানি শুধু পশু জবাই নয়, বরং লোভ লালসা, হিংসা বিদ্বেষ আর মনের পশুত্বকে পরাভূত করার দীক্ষা গ্রহণের মধ্যেই নিহিত রয়েছে কোরবানির মাহাত্ম্য ও তাৎপর্য। আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা করে নিজেকে আল্লাহর কাছে সমর্পণের এই উৎসব আমাদেরকে ত্যাগের মহিমায় উদ্ভাসিত করবে, সত্য সুন্দরের দিকে ধাবিত করবে। এটিই হোক পবিত্র কোরবানির অন্যতম শিক্ষা। প্রিয় দেশবাসী, যাদেরকে আল্লাহ এবছর কোরবানি করার সামর্থ্য দিয়েছেন তাদের প্রতি আমার বিনীত আবেদন, এবছর যাদের পশু কোরবানি দেওয়ার সামর্থ্য হয়নি তাদের সঙ্গে কোরবানির পশুর মাংস ভাগাভাগি করে নিন। এটিও কোরবানির আরেকটি অন্যতম শিক্ষা। প্রিয় দেশবাসী, আপনাদের প্রতি আমার বিনীত আহ্বান, কোরবানির চামড়া যথাযথ প্রক্রিয়ায় সংরক্ষণ করুন। কোরবানির পশুর রক্ত ও বর্জ্য পরিষ্কারের ব্যাপারে পরিচ্ছন্নতা কর্মীদের সহায়তা করুন দয়া করে। যথাসম্ভব নিজেরাও পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিন সম্ভব হলে, যাতে কোরবানির দিনই সংশ্লিষ্ট স্থানগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলা যায়। পবিত্র ঈদে কায়মনো বাক্যে আল্লাহর দরবারে প্রার্থনা, তিনি যেন আমাদের মাতৃভূমি সহ সমগ্র মুসলিম বিশ্ব ও মানব জাতির জন্য শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা দান করেন। একই সঙ্গে আমি বিশ্ব জুড়ে শান্তি, সম্প্রীতি এবং নিরাপত্তার জন্য মহান আল্লাহ রাব্বুল আলমিনের দরবারে প্রার্থনা করছি। প্রিয় দেশবাসী, আবারও আপনাদেরকে ঈদুল আজহার শুভেচ্ছা জানাই, ঈদ মুবারক।

গরমে নাজেহাল অবস্থা, আম্বারাইটি আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: এখন শুনবেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারিত সংবাদ।
1: আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। রাত 8:30 বাংলাদেশ বেতার, খবর পড়ছি শফিকুল ইসলাম। শুরুতেই শিরোনাম। ত্যাগের মহিমায় সারা দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ উল আজহা। দেশবাসী সহ মুসলিম উম্মার প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শুভেচ্ছা। রাজধানীতে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত। জাতীয় ঈদগাহে সর্বস্তরের মুসল্লির সঙ্গে নামাজ আদায় করেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। বাইতুল মোকাররমে এবারও 5টি জামাত। সকলের সহযোগিতায় কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তোলার প্রত্যাশা তারেক রহমানের। ঈদের দিনে বাবা মা ভাই ও বিডিআর বিদ্রোহে নিহত সেনা কর্মকর্তাদের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী। বৈষম্য ভুলে সাম্যের বাংলাদেশ গড়ার আহ্বান জানালেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্ধারিত 12 ঘণ্টার আগেই রাজধানীর কোরবানির বর্জ্য অপসারণ সম্ভব হবে, আশা প্রকাশ স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী। শিশু মৃত্যুর ঘটনায় তদন্তের প্রেক্ষিতে আদ্দিন হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে জানালেন স্বাস্থ্যমন্ত্রী। এবং ভারতে জওয়াহরলাল নেহরু স্টেডিয়ামে সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে এখন মালদ্বীপের মোকাবেলা করছে বাংলাদেশ। শুনছিলেন শিরোনাম।
2: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা এমএফএস অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
1: এখন শুনুন বিস্তারিত। যথাযথ উৎসাহ উদ্দীপনা, ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং ত্যাগের মহিমায় আজ সারা দেশ উদযাপিত হচ্ছে মুসলমানদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল আজহা। হিজরি বর্ষপঞ্জী অনুযায়ী 10ই জিলহজ পবিত্র ঈদ উল আজহা উদযাপিত হয়ে থাকে। প্রায় 4000 বছর আগে এই দিনে হজরত ইব্রাহিম আলহিসাল্লাম আল্লাহর নির্দেশে তাঁর প্রিয় পুত্র হজরত ইসমাইল আলহিসাল্লামকে কোরবানি করার প্রস্তুতি নিয়েছিলেন। মহান আল্লাহ তাঁর আনুগত্য ও ত্যাগের এই পরীক্ষায় সন্তুষ্ট হয়ে ইসমাইল আলাইহিসসালামের পরিবর্তে একটি পশু কোরবানির ব্যবস্থা করেন। সেই ঘটনা স্মরণে ইসলামে কোরবানির বিধান চালু হয়। বিধায় ঈদ উল আজহা কোরবানির ঈদ নামে পরিচিত। পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণীতে দেশবাসী সহ মুসলিম উম্মাকে শুভেচ্ছা জানিয়েছেন। এছাড়া বিএনপি, বাংলাদেশ জামায়াত ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ সহ মুসলিম উম্মাকে পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা জানিয়ে ভিডিও বার্তা দিয়েছেন। ভিডিও বার্তায় তিনি বলেন,
3: ত্যাগের পরাকাষ্ঠা, তাকওয়ার মহিমান্বিত পথ নির্দেশনা এবং আত্মশুদ্ধির অনন্য বার্তা নিয়ে বছর ঘুরে বিশ্ব মুসলিমের দুয়ারে আবারও হাজির পবিত্র ঈদ উল আজহা। বাংলাদেশ সহ বিশ্ব মুসলিমের প্রতি পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা। দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে দেশবাসীকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানাই। ঈদ মোবারক। কোরবানি শুধু পশু জবাই নয়, বরং লোভ লালসা, হিংসা, বিদ্বেষ আর মনের পশুত্বকে পরাবৃত করার দীক্ষা গ্রহণের মধ্যেই নিহিত রয়েছে কোরবানির মাহাত্ম ও তাৎপর্য। আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা করে নিজেকে আল্লাহর কাছে সমর্পণের এই উৎসব আমাদেরকে ত্যাগের মহিমায় উদ্ভাসিত করবে, সত্য সুন্দরের দিকে ধাবিত করবে। এটাই হোক পবিত্র কোরবানির অন্যতম শিক্ষা।
1: রাজধানীতে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় জাতীয় ঈদগাহে সকাল 7:30। বাইতুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আব্দুল মালিক এতে ইমামতি করেন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান এখানে ঈদের নামাজ আদায় করেন। আরো শুনুন প্রতিবেদনে।
4: ঈদ উল আজহার সকালে রাজধানী ঢাকা জুড়ে শুরু হয় ঈদের জামাত। সকাল থেকে নগরের বিভিন্ন মসজিদ, ঈদগাহ ও খোলা মাঠে মুসল্লিদের ঢল নামে। বৃষ্টির কিছুটা শঙ্কা থাকলেও ধর্মপ্রাণ মানুষদের উপস্থিতিতে ঈদের আনন্দে মুখর হয়ে ওঠে রাজধানী। ছ জাতীয় ঈদগাহ ময়দানে ঈদুল আজহার প্রধান জামাতে অংশ নিয়ে নামাজ আদায় করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ছাড়াও প্রধান বিচারপতি, মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ, ঢাকাস্থ বিভিন্ন মুসলিম দেশের কূটনীতিক, ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তা, বিশিষ্ট নাগরিক সহ সর্বস্তরের মুসল্লিরা ঈদের নামাজ আদায় করেন। জামাত শুরু হওয়ার আগেই পরিবারের সদস্যদের নিয়ে নতুন পোশাকে মুসল্লিরা ঈদগাহমুখী হন। ছোট শিশুদের কোলাহল, তাকবীর ধ্বনি আর শুভেচ্ছা বিনিময়ে তৈরি হয় এক অন্যরকম উৎসবের আবহ।
5: যাত্রাবাড়ি থেকে আসছি, দুই বাচ্চা এবং ওয়াইফ নিয়ে আসছি। এখানে প্রতি বছরই আসা হয় ফ্যামিলি নিয়ে, এবারে ওই আগের মতোই আসলাম। এটা তো আসলে আমাদের জন্য ত্যাগের ঈদ, আনন্দের ঈদ, সম্প্রীতির ঈদ, সৌহার্দের ঈদ, সবার জন্য ভালোবাসার ঈদ। তো এই বিষয়টাই বাচ্চাদেরকে একটি ঈদের ঈদের জামাত পোষণ নামাজের মাধ্যমে এটাই ওদেরকে শিখতে দিতে চেষ্টা করতেছে।
6: ঈদের নিউজে দেখেছি ঈদগাহ মাঠে আমাদের প্রধানমন্ত্রী আসবে, বাচ্চারা বলতেছে যে বাবা আমরা প্রধানমন্ত্রীর সাথে নামাজ পড়বো। এর জন্য আমার বাসা কাজলাতে, আমি ওদের সকালবেলা 7টা বাজে ঈদগাহ মাঠে নিয়ে আসছি এবং প্রধানমন্ত্রীর সাথে নামাজ পড়ে ওরা খুব আনন্দিত।
4: জামাত শেষে দেশ, জাতি এবং মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। একই সঙ্গে বিশ্বের বিভিন্ন দেশে নির্যাতিত মুসলমানদের জন্য দোয়া করা হয়।
7: মুসলিম ভাইদেরকে জুলুম থেকে হেফাজত, হে আল্লাহ পুরো মুসলিম উম্মতকে হেফাজত করে, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
4: ঈদের নামাজ শেষে মুসল্লিরা বাংলাদেশ বেতারকে বলেন,
8: আমাকে আলোচনার কাছে এতটুকু চেয়েছি যে আমরা এই সম্প্রতি বাংলাদেশকে একটু সুন্দর এবং সর্ববর্ণ নির্বিশেষে একটু সম্প্রীতি বাংলাদেশে।
4: নারীরাও জাতীয় ঈদগাহে ঈদের নামাজে অংশ নেন। নামাজ শেষে তারা জানান,
9: আমি এবং আমার বাচ্চা সবাই ফার্স্ট ক্লাসে আসছি, তো নামাজ পড়তে পেরে অনেক ভালো লাগছে। তারপর আরো বেশি ভালো লাগছে যে আমাদের সঙ্গে ম্যাডাম ডক্টর জুবাইদা রহমান নামাজ পড়ছে, একসঙ্গে নামাজ পড়তে পেরে আমাদের অনেক ভালো লেগেছে।
4: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে ঈদুল ফিতরের 5টি জামাত অনুষ্ঠিত হয়। প্রতিটি জামায়াতে মুসল্লিদের উপচে পড়া ভিড় ছিল। এছাড়াও জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ঈদের জামাত অনুষ্ঠিত হয় সকাল 7:30। এতে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল সহ সংসদ সচিবালয়ের কর্মকর্তা কর্মচারী সহ সর্বস্তরের মুসল্লিরা অংশগ্রহণ করেন। এছাড়া রাজধানীর বিভিন্ন মসজিদ, খানকা শরীফে নামাজের জামাত অনুষ্ঠিত হয়। প্রতিটি জামাতে নামাজ শেষে মোনাজাত করা হয়। মোনাজাতে প্রত্যেকের কোরবানি ও এবাদত যেন আল্লাহ কবুল করেন সেজন্য আল্লাহর কাছে ফরিয়াদ জানানো হয়। আল ইমরান সীমান্ত, বাংলাদেশ বেতার।
1: এদিকে জাতীয় ঈদগাহে ঈদের নামাজ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জাতীয় ঐক্য ও সমৃদ্ধির লক্ষ্যে সবাইকে এগিয়ে নিয়ে যেতে চায় সরকার।
10: বাংলাদেশের এই জাতীয় ঐক্যের জন্য, সমৃদ্ধির জন্য এবং আমরা সবাই যাতে ঐক্যবদ্ধভাবে এই জাতির কল্যাণে সবাইকে নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি, কারণ আমাদের স্লোগান একটা, সবার আগে বাংলাদেশ। আমরা করব কাজ, গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ, এই নীতিতে বিশ্বাস করে আমরা সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে চাই এবং মহান আল্লাহ দরবারে আমরা সেজন্য দোয়া করেছি।
1: প্রধানমন্ত্রী তারেক রহমান প্রত্যাশা ব্যক্ত করে বলেছেন, সকলের সহযোগিতা পেলে সরকার কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে সক্ষম হবে। তিনি আজ দুপুরে ঢাকা সেনানিবাসে অফিসার ও সৈনিকদের প্রীতি ভোজ অনুষ্ঠানে এই প্রত্যাশা ব্যক্ত করেন। বাংলাদেশ সেনাবাহিনীর মৃত্যুঞ্জয়ী 25 ইস্ট বেঙ্গল রেজিমেন্টে এই প্রীতিভোজের আয়োজন করে। প্রধানমন্ত্রী বলেন, সৈনিক সহ সাধারণ মানুষ দেশকে যেভাবে কল্পনা করে, সরকার চেষ্টা করছে পর্যায়ক্রমে দেশটাকে সেভাবে গড়ে তুলতে।
11: আমাদের সবারই নির্দিষ্ট কর্তব্য আছে এবং এই নির্দিষ্ট কর্তব্য যদি আমরা যার যার অবস্থান থেকে সঠিকভাবে পালন করতে সক্ষম হই, সঠিকভাবে পালন করি, অবশ্যই ইনশাআল্লাহ আমরা আমাদের যে কাঙ্ক্ষিত দেশ, সেই দেশটিকে আমরা ধীরে ধীরে গড়ে তুলতে সক্ষম হব। আজকে এই ঈদের দিনে আসুন আল্লাহর কাছে আমরা প্রার্থনা করি, আল্লাহর কাছে আমরা রহমত চাই, আল্লাহ যাতে আমাদের সকলকে আমাদের উপরে যে দায়িত্ব আছে সেই দায়িত্ব উনি পালন করার তৌফিক আমাদেরকে দেন এবং একসাথে আমাদের এই দায়িত্ব পালনের মধ্যে দিয়ে আমরা যাতে আমাদের পরিবার, আমরা যাতে আমাদের স্বজন, আমরা যাতে সমগ্রভাবে সমগ্র সারা দেশের মানুষকে নিরাপদ রাখতে পারি এবং আমরা আমাদের সেই প্রত্যাশিত বাংলাদেশকে ধীরে ধীরে গড়ে তুলতে পারি।
1: বক্তব্যের শুরুতে তিনি ঢাকা সেনানিবাসে তাঁর শৈশবকালের স্মৃতি নিবন্ধন করেন। প্রধানমন্ত্রী সেনাবাহিনীর অফিসার, সৈনিক এবং তাদের সন্তানদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। পরে তারেক রহমান 25 মৃত্যুঞ্জয়ী ভবনের সামনে একটি গাছের চারা রোপণ করেন এবং পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। এ সময় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এ কে এম শামসুল ইসলাম উপস্থিত ছিলেন। ঈদ উল আজহার নামাজ শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর শেরেবাংলা নগরে পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মাতা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেন এবং তাদের রুহের মাগফিরাত কামনা করে ফাতিহা পাঠ ও মোনাজাতে অংশ নেন। এ সময় সঙ্গে ছিলেন তাঁর সহধর্মিনী ডাক্তার জুবাইদা রহমান। এছাড়া প্রধানমন্ত্রীর দলের নেতাদের সঙ্গে নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে প্রধানমন্ত্রী ও তাঁর সহধর্মিনী ডাক্তার জুবাইদা রহমান বনানী কবরস্থানে ছোট ভাই আরাফাত রহমান কোকুর কবর জিয়ারত করেন এবং তাঁর রুহের মাগফিরাত কামনায় ফাতিহা পাঠ করেন। এছাড়া বনানী কবরস্থানে তারেক রহমান ও তাঁর সহধর্মিনীকে সঙ্গে নিয়ে শ্বশুর নৌবাহিনী সাবেক প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান এবং বিডিআর বিদ্রোহে নিহত সেনা কর্মকর্তাদের কবর জিয়ারত করেন। তারা নিহতদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন। এ সময় অন্যান্যের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ ও সমাজকল্যাণমন্ত্রী ডাক্তার এজেডএম জাহিদ হোসেন উপস্থিত ছিলেন। এদিকে ঢাকার বাইরে বিভাগীয় শহর ও জেলায় ঈদ উল আজহার জামাত অনুষ্ঠিত হয়। এ সকল জামাতে নামাজ শেষে দেশ জাতি এবং মুসলিম উম্মার শান্তি সমৃদ্ধি এবং উন্নয়ন কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। আরো শুনুন প্রতিবেদনে।
12: সারা দেশে ধর্মীয় ভাব গাম্ভীর্য, উৎসব মুখর পরিবেশ এবং ত্যাগের মহিমায় উদযাপিত হয়েছে পবিত্র ঈদ উল আজহা। রাজধানী ঢাকা সহ দেশের বিভাগীয় শহর, জেলা ও উপজেলা পর্যায়ে ঈদগাহ ও মসজিদে লাখো ধর্মপ্রাণ মুসল্লি ঈদের জামাতে অংশ নেন। কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ও দিনাজপুরের ঐতিহাসিক গৌরের শহীদ ময়দানে অনুষ্ঠিত হয় ঈদ উল আজহার বৃহৎ জামাত। বিশ্ব ঐতিহ্যের অংশ বাগেরহাটের সাতগম্বুজ মসজিদেও অনুষ্ঠিত হয়েছে ঈদের প্রধান জামাত। ভোর থেকেই সেখানে জড়ো হন বিভিন্ন এলাকা থেকে আসা মুসল্লিরা। তিনটি জামাতে অংশ নেন কয়েক হাজার ধর্মপ্রাণ মুসল্লি। ঠাকুরগাঁও কেন্দ্রীয় ঈদগাহে পবিত্র ঈদ উল আজহার নামাজ আদায় করেন এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন,
13: আসুন আমরা সবাই ভেদাভেদ ভুলে গিয়ে দেশের স্বার্থে, মুসলমানদের স্বার্থে, জনগণের স্বার্থে আমরা ঐক্যবদ্ধ হই। বিশ্বের সকল মুসলমান যেন ভালো থাকেন, শান্তিতে থাকেন, যুদ্ধ বিগ্রহের মধ্য দিয়ে তারা যেন ক্ষতি না হয় আল্লাহ তাআলার কাছে এই দোয়া করি।
12: বরিশালে বৃষ্টির পূর্বাভাস থাকলেও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় প্রধান ঈদ জামাত। বরিশালের গোর নদীর দক্ষিণ সারিকাল মধ্যপাড়া দারুল জান্নাত নূর ঈদগাহ মাঠে ঈদ উল আজহার নামাজ আদায় করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরউদ্দিন স্বপন। এ সময় তিনি বলেন,
14: এই উৎসবের মধ্য দিয়ে ত্যাগের মহিমাকে সামনে তুলে ধরা হয়। সর্বশক্তিমানের জন্য কিভাবে মানুষকে সর্বোচ্চ ত্যাগ করার জন্য মানসিক প্রস্তুতি থাকতে হয়, প্রতি বছর ঈদ উল আজহার মধ্য দিয়ে সেই মূল্যবোধকেই জাগ্রত করা হয়।
12: বন্দরনগরী চট্টগ্রামের কাট্টলী দারুসালাম জামে মসজিদে ঈদের নামাজ আদায় করেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। নামাজ শেষে স্থানীয়দের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময়ের সময় তিনি বলেন,
15: কোরবানির ঈদ উপলক্ষে দ্রব্যমূল্য কমেছে, সাধারণত কোরবানির সময় দাম বাড়ে, এবার কিন্তু কমেছে। সুতরাং আমরা এই ধারাটা অব্যাহত রাখতে চাই, সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার জন্য চেষ্টা করছি আমরা, যাতে বাংলাদেশের অর্থনীতির সুফল তো সাধারণ মানুষ পেতে হবে।
12: খুলনায় ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে পবিত্র ঈদ উল আজহা। নগরীর টাউন জামে মসজিদে অনুষ্ঠিত হয় প্রধান ঈদ জামাত। এতে অংশ নেন জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। কুমিল্লায় কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এই জামাতে ঈদের নামাজ আদায় করেন কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ। উৎসব মুখর পরিবেশে সিলেটে পালিত হয়েছে ঈদ উল আজহা। জেলার 2706টি ঈদগাহ ও মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। নগরীর ঐতিহ্যবাহী শাহী ঈদগাহ ময়দানে ঈদ জামাতে অংশ নেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। রাজশাহীতে হজরত শাহ মখদুম রাদিয়াল্লাহু আনহু কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সকাল 7:30টায় অনুষ্ঠিত হয় প্রধান জামাত। এতে কয়েক হাজার মুসল্লি অংশ নেন। ময়মনসিংহে বৈরী আবহাওয়ার মধ্যেও আঞ্জুমান ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয় প্রধান ঈদ জামাত। দেশের সব জামাতে দেশ জাতি এবং মুসলিম উম্মার শান্তি সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বেতার।
1: ঈদের নামাজের পর রাজধানী সহ সারা দেশে ধর্মপ্রাণ মুসল্লিরা পশু কোরবানি করেন। এছাড়াও আগামীকাল ও শনিবার অনেকে পশু কোরবানি করবেন। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
2: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
16: খবরের বাকি অংশ পড়ছে সৈয়দা হামিদা শেলি। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ঈদ উল আজহার মহান আদর্শ ও মূল্যবোধে অনুপ্রাণিত হয়ে একটি ন্যায়ভিত্তিক গণতান্ত্রিক অসাম্প্রদায়িক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে একযোগে কাজ করার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন। ঈদ উল আজহা উপলক্ষে দেওয়া এক ভিডিও শুভেচ্ছা বার্তায় তিনি আজ এই আহ্বান জানান।
17: আসসালামু আলাইকুম। পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে আমি প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলমানকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ। আজকের পবিত্র দিনে আমি সমাজের সচ্ছল ও বিত্তবান মানুষের প্রতি আহ্বান জানাই, আপনারা কুরবানির আনন্দ বঞ্চিত ও দরিদ্র মানুষ, এতিম, অভাবগ্রস্ত আত্মীয় স্বজন এবং প্রতিবেশীদের সঙ্গে আন্তরিকভাবে ভাগাভাগি করে নিন, তাদের ন্যায্য হক আদায়ে এগিয়ে আসুন ও মানব কল্যাণে আত্মনিয়োগ করুন। দেশবাসীর প্রতি আমার বিশেষ অনুরোধ, কুরবানির বর্জ্য দ্রুত ও যথাযথভাবে অপসারণ এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সর্বাত্মক সহযোগিতা করুন। পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় সবাই সচেতন থাকুন।
16: পরে দুপুরে রাষ্ট্রপতি বঙ্গভবনে সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। বঙ্গভবনে দরবার হলে আয়োজিত সংবর্ধনায় মন্ত্রিসভার সদস্যবৃন্দ, প্রধান নির্বাচন কমিশনার, বিচারপতিগণ, মন্ত্রিপরিষদ সচিব, সশস্ত্র বাহিনীর প্রধানগণ, বিভিন্ন দেশের রাষ্ট্রদূতগণ, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, পুলিশ মহাপরিদর্শক এবং রাষ্ট্রপতির কার্যালয়ের সচিবগণ উপস্থিত ছিলেন। রাজধানীতে সরকারের নির্ধারিত 12 ঘণ্টার আগেই দুই সিটি কর্পোরেশনে কোরবানির পশুর বর্জ্য অপসারণ কার্যক্রম শেষ করা সম্ভব হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি আজ রাজধানীর মিরপুর 12 নম্বরে বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম পরিদর্শনে গিয়ে এই কথা জানান। প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সারা দেশে সিটি কর্পোরেশন, পৌরসভা ও উপজেলা পর্যায়ে আজ দুপুর 2টা থেকে কোরবানির বর্জ্য সংগ্রহের কাজ শুরু হয়েছে। নির্ধারিত 12 ঘণ্টার মধ্যে এসব বর্জ্য অপসারণ করা হবে। আর শুনুন প্রতিবেদনে।
18: ঈদের দিন দুপুর গড়াতেই রাজধানীর বিভিন্ন এলাকায় দেখা যায় পরিচ্ছন্নতা কর্মীদের ব্যস্ততা। কোথাও ট্রাকে করে বর্জ্য সংগ্রহ, কোথাও আবার চলছে দ্রুত কীটনাশক ছিটানোর কাজ। ঈদের দিন কলাবাগান সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন STS থেকে মাতোয়াইল ভাগারে বর্জ্য পরিবহনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে অপসারণ কার্যক্রমের উদ্বোধন করতে গিয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম প্রতিশ্রুতি অনুযায়ী 8 ঘণ্টার মধ্যেই কোরবানির পশু বর্জ্য অপসারণ করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন। তিনি বলেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্ধারিত সময়ের মধ্যে কোরবানির বর্জ্য অপসারণে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে।
19: আমরা টার্গেট দিয়েছি প্রতিদিনের 8 ঘণ্টার মধ্যে আমরা বর্জ্য অপসারণ করব। প্রথম দিনের আমাদের মোট বর্জ্য অপসারণের টার্গেট 15,935 টন।
18: অন্যদিকে সরকার ঘোষিত 12 ঘণ্টার মধ্যেই বর্জ্য অপসারণ কার্যক্রম শেষ করা সম্ভব হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম খান। এদিন STS থেকে আমিনবাজার স্যানিটারি ল্যান্ডফিলে কোরবানির পশু বর্জ্য স্থানান্তরের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, কোরবানির বর্জ্য ব্যবস্থাপনায় DNCC-র 72 ঘণ্টার একটি সমন্বিত অ্যাকশন প্ল্যান রয়েছে। ঈদের দ্বিতীয় ও তৃতীয় দিনেও বর্জ্য অপসারণ কার্যক্রম চলবে।
20: 12 ঘণ্টার মধ্যে যে বর্জ্য অপসারণের ঘোষণা দেওয়া হয়েছে, আমরা আশা করছি প্রথম দিনে তার আগেই আমরা শেষ করতে পারব। পরবর্তী দিন এবং তৃতীয় দিন 72 ঘণ্টার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বর্জ্যকে অপসারণ করার জন্য একটা অ্যাকশন প্ল্যান করা হয়েছে, সেই প্ল্যান অনুযায়ী আমরা কাজ করছি।
18: দুই সিটি কর্পোরেশনের সমন্বিত এই কার্যক্রমকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। রাজধানীতে সরকার নির্ধারিত 12 ঘণ্টার আগেই দুই সিটি কর্পোরেশনে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম শেষ করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
21: আমাদের যেহেতু 12 ঘণ্টা সময় রয়েছে রাত 2 পর্যন্ত, আমরা ইনশাআল্লাহ বিশ্বাস করি যেহেতু ওয়েদার ভালো আছে, আমরা রাত 2 অনেক আগেই পরিষ্কার কার্যক্রম উত্তর সিটি এবং দক্ষিণ সিটি সমাপ্ত করতে পারবে। এর বাইরেও আগামী 2 দিন আমরা পরিষ্কার পরিচ্ছন্ন অব্যাহত রাখব, যেহেতু অনেকে কোরবানি আগামীকাল এবং পরশু দিবেন।
18: কোরবানির পর রাজধানী জুড়ে যেন দুর্গন্ধ বা জনভোগান্তি তৈরি না হয় সে লক্ষ্যেই সমন্বিতভাবে কাজ করছে দুই সিটি কর্পোরেশন। নগরবাসীর সহযোগিতা অব্যাহত থাকলে নির্ধারিত সময়ের মধ্যেই বর্জ্য অপসারণ সম্পূর্ণ হবে বলে আশা সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বেতার।
16: স্বাস্থ্য পরিবার কল্যাণমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন জানিয়েছেন, তদন্ত রিপোর্টের প্রেক্ষিতে আদ্দিন হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি আজ নরসিংদীর মনোহরদী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে ঈদের নামাজ আদায় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এই কথা জানান। ইতোমধ্যেই হামে আক্রান্ত মৃত্যুর সংখ্যা কমতে শুরু করেছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাম পরিস্থিতি মোকাবেলায় সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং বিএনপির সিনিয়র যুগ্ম সচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী রাজধানী পল্লবীতে নিহত শিশু রামিসা আক্তারের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানিয়েছেন। রুহুল কবির রিজভী প্রধানমন্ত্রী তারিক রহমানের পক্ষ থেকে আজ ঈদের দিনে রামিসার পরিবারে খোঁজ নিতে যান। এ সময় তিনি এই ঘটনায় অভিযুক্ত সোহেল রানার সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের আশ্বাস দেন। পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী তারেক রহমান ও বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন। আজ তারেক রহমানকে পাঠানো এক বার্তায় তিনি দুই প্রতিবেশী দেশের জনগণের মধ্যে সহযোগিতা জোরদারের বিষয়ে নয়াদিল্লির অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
0: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
16: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের রামিসার পরিবারে খোঁজ নিতে যান। এ সময় তিনি এই ঘটনায় অভিযুক্ত সোহেল রানার সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের আশ্বাস দেন। পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী তারেক রহমান ও বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন। আজ তারেক রহমানকে পাঠানো এক বার্তায় তিনি দুই প্রতিবেশী দেশের জনগণের মধ্যে সহযোগিতা জোরদারের বিষয়ে নয়াদিল্লির অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
0: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
16: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত।

0: বিশ্বের যে কোনো প্রান্ত থেকে
1: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
2: এবারে আন্তর্জাতিক সংবাদ। ইরানের দক্ষিণাঞ্চলে নতুন করে মার্কিন হামলার প্রেক্ষিতে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর আইআরজিসি জানিয়েছে তারা ওই অঞ্চলের একটি মার্কিন বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে। আইআরজিসি ওই ঘাঁটির অবস্থান সম্পর্কে কিছুই জানায়নি, তবে কুয়েত বলেছে তারা শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করেছে এবং দেশটিতে মার্কিন ঘাঁটি রয়েছে। মার্কিন সামরিক বাহিনী জানায় ইরান কুয়েতের দিকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল যা তারা সফলভাবে প্রতিহত করেছে, তবে ক্ষেপণাস্ত্রটি তাদের সামরিক ঘাঁটি লক্ষ্য করে ছোড়া হয়েছিল কিনা তা নিশ্চিত করা হয়নি। খেলার খবর। ফুটবল। ভারতের জওহরলাল নেহরু স্টেডিয়ামে সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ এখন মালদ্বীপের মোকাবেলা করছে। এর আগে একই ভেন্যুতে দিনে প্রথম ম্যাচে ভুটান 4-0 গোলে শ্রীলঙ্কা নারী দলকে পরাজিত করে। সবশেষে আবহাওয়া। আজ রাত একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে যশোর, কুষ্টিয়া, খুলনা, ফরিদপুর, মাদারীপুর, বরিশাল ও নোয়াখালী অঞ্চলের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এইসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। ত্যাগের মহিমায় সারা দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ উল আজহা। দেশবাসী সহ মুসলিম উম্মার প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শুভেচ্ছা। রাজধানীতে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত জাতীয় ঈদগাহে সর্বস্তরের মুসল্লির সঙ্গে নামাজ আদায় করেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। বাইতুল মোকাররমে এবারও 5টি জামাত। সকলের সহযোগিতায় কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তোলার প্রত্যাশা তারেক রহমানের। ঈদের দিনে বাবা মা, ভাই ও বিটিআর বিদ্রোহে নিহত সেনা কর্মকর্তাদের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী। বৈষম্য ভুলে সাম্যের বাংলাদেশ গড়ার আহ্বান জানালেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্ধারিত 12 ঘণ্টার আগেই রাজধানীর কোরবানির বর্জ্য অপসারণ সম্ভব হবে, আশা প্রকাশ স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রীর। শিশু মৃত্যুর ঘটনায় তদন্তের প্রেক্ষিতে আদ্দিন হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে জানালেন স্বাস্থ্যমন্ত্রী। এবং ভারতের জওহরলাল নেহরু স্টেডিয়ামে সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে এখন মালদ্বীপের মোকাবেলা করছে বাংলাদেশ। খবর শেষ হলো।
3: এতক্ষণ শুনলেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারকৃত সংবাদ।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: গরমে নাজেহাল অবস্থা, আমার একটি আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ।
2: শুনুন ভালোবাসার বাংলাদেশ গুরু এহতেশামের সঙ্গে বৃহস্পতিবার রাত 11টায় ঢাকা FM 90.4।

0: গরমে নাজেহাল অবস্থা, আম্বারাইটে আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: ঈদ মুবারক। ঈদের তিন দিন ঢাকা এফএম শুনুন ঈদের খুশিতে। ঈদের প্রথম দিন সকাল 10 থেকে ঈদ মর্নিং ম্যাজিক উইথ পিঙ্কি, দুপুর 1 থেকে লোফি ঈদ উইথ সিফা, বিকেল 4 থেকে শুনুন রিদমকে কোরবানি বাসে, সন্ধ্যা 7 রিতা থাকছে মিউজিক্যাল শো নিয়ে, আর ভালোবাসার বাংলাদেশ নিয়ে লাভ গুরু ও তান্না তো থাকছেই রাত 11।

হাউস রাত 11টায় অমানিশা শুনুন রনি ও শাফির সঙ্গে। ঈদের তৃতীয় দিন সকাল 9টা থেকে ঈদ ডায়রিস নিয়ে থাকছে তানহা। দুপুর 12টা থেকে শুনুন ঈদ রিওয়াইন্ড উইথ পিঙ্কি। বিকাল 4টায় ঈদ মুডে থাকছে রিদম। সন্ধ্যা 6টায় শুনুন ক্রেজি ক্রেককে সুপার টিউনসে। আর রাতে থাকছে পূর্ণ দৈর্ঘ্য অডিও সিনেমা হৃদয়পুরে সারখার। ঈদ জমে উঠুক ঢাকা এফএম এর সঙ্গে। ঈদ মুবারক।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: খুব খারাপ, ইয়ারফোনটা খুঁজে পাচ্ছি না। এত বড় জার্নিতে রেডিও ছাড়া কি করে থাকবো?
4: বন্ধু, তোর ভালোবাসা ঢাকা FM এর অ্যাপটা ডাউনলোড করে নে জাস্ট, দেন নো নিড ইয়ারফোন।
5: Haka FM 90.4 app. Just download, install and enjoy.

0: গরমে নাজেহাল অবস্থা, আমবারাইটি আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामुअलैकुम त्यागेर पराकाष्ठा ताकुआर महिमान्वित पथ निर्देशना एवं आत्मशुद्धिर अनन्य बार्ता निये बचर घुरे विश्व मुस्लिमेर दुआरे आबारो हाजिर पवित्र ईदुल आजहा बांग्लादेश सह विश्व मुस्लिमेर प्रति पवित्र ईदुल आजहार शुभेच्छा दल मत धर्म बर्ण निर्विशेषे देशबासीके पवित्र ईदर शुभेच्छा जानाई ईद मुबारक कुरबानी शुधु पशु जबाई नय बरं लोभ लालसा हिंसा विद्वेष और मनेर पशुत्वके पराभूत करार दीक्षा ग्रहणेर मध्ये निहित रयेछे कुरबानीर महत्व ओ तात्पर्य आल्लार श्रेष्ठत्व घोषणा करे निजेके आल्लार काछे समर्पणेर এই উৎসব আমাদেরকে ত্যাগের মহিমায় উদ্ভাসিত করবে সত্য সুন্দরের দিকে ধাবিত করবে এটিই হোক পবিত্র কোরবানির অন্যতম শিক্ষা প্রিয় দেশবাসী যাদেরকে আল্লাহ এবছর কোরবানি করার সামর্থ্য দিয়েছেন তাদের প্রতি আমার বিনীত আবেদন এবছর যাদের পশু কোরবানি দেওয়ার সামর্থ্য হয়নি তাদের সঙ্গে কোরবানির পশুর মাংস ভাগাভাগি করে নিন এটিও কোরবানির আরেকটি অন্যতম শিক্ষা প্রিয় দেশবাসী আপনাদের প্রতি আমার বিনীত আহ্বান কোরবানির চামড়া যথাযথ প্রক্রিয়ায় সংরক্ষণ করুন কোরবানির পশুর রক্ত ও বর্জ্য পরিষ্কারের ব্যাপারে পরিচ্ছন্নতা কর্মীদের সহায়তা করুন দয়া করে যথাসম্ভব নিজেরাও পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিন সম্ভব হলে যাতে কোরবানির দিনই সংশ্লিষ্ট স্থানগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলা যায় পবিত্র ঈদে কায় মনোবাক্যে আল্লাহর দরবারে প্রার্থনা তিনি যেন আমাদের মাতৃভূমিসহ সমগ্র মুসলিম বিশ্ব ও মানব জাতির জন্য শান্তি নিরাপত্তা ও স্থিতিশীলতা দান করেন একই সঙ্গে আমি বিশ্ব জুড়ে শান্তি সম্প্রীতি এবং নিরাপত্তার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রার্থনা করছি প্রিয় দেশবাসী আবারও আপনাদেরকে ঈদুল আজহার শুভেচ্ছা জানাই ঈদ মুবারক
1: হ্যালো
2: হ্যাঁ বলো
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে
2: আচ্ছা নেটে কল দাও তো
1: আহা এখানে কি হলো
2: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না
3: অবশ্যই বলবেন তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে আরো থাকছে প্রতি সেকেন্ড পালস আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আম্বার আইটি দ্য সার্ভিস ইউ উইশ ফর
4: হ্যালো আমি সন্দীপন আপনাকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা ঈদকে অনেক অনেক আনন্দ দিয়ে ভরিয়ে

0: চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ।
1: শুনুন ভালোবাসার বাংলাদেশ গুরু এহতেশামের সঙ্গে বৃহস্পতিবার রাত 11টায় ঢাকা FM 90.4 এ।

0: FM এর সকল শ্রোতা শুভানুধাই এবং বিজ্ঞাপন দাতাদের জানাই ঈদ মোবারক।
1: গরুর দাম কত? গরুর দাম এত কেমন দাম না কমে গেছে এইবার।

Hello listeners, Chungcheong Talk FM 90.4, country's largest FM radio network. আর সেই সাথে সবাইকে জানিয়ে দিচ্ছি that Eid Mubarak. আর এই মুহূর্তে আমাদের সাথে কিন্তু সরাসরি জয়েন করেছেন একজন লিসনার, তো চলুন সবাই মিলে শুনে আসি সে কি বলে।

0: আমি তাহলে অ্যাকশন বলবো, অ্যাকশন বলি, রেডি ওয়ান, ওই যে লাইকিতে যেভাবে কথা বলা হয় এবং দুঃখী দুঃখী যেটা অভিনয় এটা সবকিছু মিলায় নতুন আরো কিছু ডায়লগ ঢাকা ফেমে এসে, রেডি ওয়ান টু থ্রি অ্যাকশন।
1: আসসালামু আলাইকুম, আমি না আসলে নাই তারপর আমি চলে আসছি আপনাদের মাঝে ঢাকা এফএম রেডিওতে, যেখানে আমাদের সাথে আছে আমাদের গুরু ভাই, আরো আছে না বললে নাই যে আসলে ওনারা হলো যে মেয়ে বলতে আসলে
0: না বললে নাই
1: তার তানহা,
0: আবার না বললে না নাম বললে কেন ভাই, আর কবিতা না বললে না নাম বললি কেন, নাম বললি কেন ভাই, ওকে তারপর
1: যে আসলে আমার কথাগুলা শুনে হয়তো অনেকে মজা নিতে পারে, অনেকে হাসতে পারে, আবার অনেকে
0: বুঝবেও যে কি বলতে
1: পারে, খারাপ লাগতেও পারে, এবং যাদের উদ্দেশ্যে বলতেছি তাদের গায়ে নাম আঁকলে চুন
0: না বললে না,
1: না বললে না,
0: একে না ধরলে না।
1: তো আসলে তানহা বিশ্বাস কর তানহা, আমি এমন ছিলাম না, তোমাকে দেখার পর থেকে আমার দুই নয়নে ঘুম আসে না, যখন আমি ঘুমাতে যাই তখন শুধু তোমার চেহারাটা দেখি।
2: ভালোবাসার বাংলাদেশ, ঈদ মুবারক সবাইকে, আশা করি আজকে ঈদের দিন আপনাদের অনেক বেশি ভালো কেটেছে, যদিও সবাই অনেক বেশি ব্যস্ত ছিলেন সকাল থেকে, প্রচুর দৌড়ঝাঁপ হয়েছে, কোরবানি যেহেতু অবশ্যই ব্যস্ততার মধ্যেই কেটেছে, তো এখন হয়তো একটু ফ্রি সময় পেয়েছেন, এবং যেহেতু আজকে বৃহস্পতিবার এবং রাত ১১টা মানে ভালোবাসার বাংলাদেশ, এটা তো খুবই স্বাভাবিক, এবং ঈদ উপলক্ষে আমরা তো স্পেশালভাবে আপনাদের কাছে হাজির হয়েছি। তো আমি চলে এসেছি, আমি আজে তানহা আপনাদের সামনে চলে এসেছি আমাদের প্রিয় অনুষ্ঠান ভালোবাসার বাংলাদেশ নিয়ে, এবং আমার সাথে আছেন গুরু, আর আমাদের সাথে একজন স্পেশাল গেস্টও আছেন, তার জীবনের গল্প আমরা শুনবো। তবে তার আগে আপনারা কিন্তু লাইভ দেখতে পাচ্ছেন এখন আমাদেরকে, এবং আমাদেরকে ইউটিউবেও কিন্তু লাইভ দেখতে পাচ্ছেন, তো ফেসবুক অ্যাড্রেস facebook.com/ilovethakaafm, বেশি বেশি করে লাইভটা শেয়ার করে দিবেন, আর ইউটিউবেও আমাদেরকে দেখতে পারবেন ঢাকা এফ এম 90.4 সার্চ করলি। এছাড়াও SMS এবং হোয়াটসঅ্যাপ নম্বর 01841904904 এই নম্বরে মেসেজ করতে পারেন। তো আমরা চলে যাব এখন গুরুর কাছে। গুরু, ঈদ মোবারক।
0: ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। বাট ঈদটা আমার একটু একটু অন্যরকম গেছে, স্পেশালি আমি শেষ দিনে গিয়ে গরু বা ছাগল কেনার চেষ্টা করি, কিনতে গিয়ে যে চালান কাটতেছে ওর সাথে জড়ায় গেছিলাম গ্যাঞ্জামে, যত বয়স হচ্ছে তত মনে হয় আমার বুদ্ধি লোপ পাচ্ছে, আমার এটা কোনোভাবেই উচিত হয়নি, আমাকে মানে কথা বলতে বলতে বাজে পরিস্থিতিতে চলে গেছে, তুই আমাকে চিনস, তুই আমাকে চিনস, মানে চেনাচিনি শেষ হচ্ছে এমন একটা অবস্থা, পরবর্তীতে চেনাচিনের মধ্যে ছিল ওটার সম্পর্কে গড়ায়নি, দেন এই নিয়ে একটু কাহিনি হয়েছিল, তারপরে আবার গরুর একটা ঝাঁটা খাইছি, এই যে এখানে যে ক্র্যাচ পড়ছে এই কারণে, বাট দিস অল অ্যাবাউট, এটা হচ্ছে পার্ট অফ ঈদুল আজহা, সো সবাই অনেক ভালো আছে, ডেফিনেটলি এটা রেসেন্স নিয়ে আমরা দারুণ ভাবে ঈদটা উদযাপন করতেছি, এন্ড অফকোর্স বর্জ্য নিষ্কাশনটা খুবই বেশি ইম্পর্টেন্ট, রাষ্ট্রযন্ত্রের উপর পুরো নির্ভর না করে স্পেশালি ঈদের পরের দিন যে ওই স্মেলটা যেন না থাকে সেই জিনিসটা এনশিওর্ড হওয়া উচিত, নিজ দায়িত্বে আমাদের নিজেদের আশপাশে যে বর্জ্যগুলো থাকতেছে সেগুলো ক্লিন করতে সাহায্য করা উচিত। সবাই অনেক ভালো আছে সেই আশাতে শুরু করতে যাচ্ছি ঈদ উপলক্ষে আমাদের বিশেষ আয়োজন ভালোবাসার বাংলাদেশ, আপনাকে স্বাগত জানাচ্ছি।
3: ধন্যবাদ।
0: কেমন আছেন? ঈদ মুবারক।
3: ঈদ মুবারক। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আপনারা সবাই কেমন আছেন?
0: আছি, ভালো আছি। ঈদের দিনে বিনা কারণে তো ভালো লাগে কাজ করে, কারণ কি অনেক সময় খুঁজে পায় না, বাট এমনি এমনি ভালো লাগে, যেমন ভালো লাগতেছে।
3: তো না, সবার মাঝে আমি আসলে না আসলে নাই, আমি আসতে চাইনি তারপরও চলে আসলাম আপনাদের FM রেডিও ঢাকা। তো আসলে কিছু বলতে চাই না তারপর বলতে হয়, যেটা হলো যে না বললে নয়। তো আসলে মানুষের জীবনে অনেক স্মৃতি অনেক কিছুই থেকে যায়, তার মধ্যে হয়তো বা আমি একজনও পড়ে গেছি, সেটা হয়তো বা অল্প হলো কিছু গল্প যেটা বলতে চাই না তারপর বলতে হয়, সময় পরিবর্তনে এবং মানুষকে পরিবর্তন করে, সেটা নিয়ে আজ আসলে আমি আপনাদের মাঝে অল্প স্বল্প কথা নিয়ে হাজির হয়েছি। তো আসলে আমার নাম হলো মোহাম্মদ মাইনউদ্দিন, আমার দেশের বাড়ি হলো কুমিল্লা, আমি থাকি ঢাকা তেজগাঁও, ছোটখাটো একটা জব করি, তো আসলে যেখানে জব করি আমি দীর্ঘদিনে জব করি, তো ওইখান থেকে যখন 2020 সাল, তো 2020 সালে তখন তো লাইকির ছড়াছড়ি ছিল,
2: লাইকি
3: করোনা তখন ছিল, তো লাইকে আমি নামাইছিলাম, নামাইয়া আমি লাইকি করছিলাম, হঠাৎ করতে করতে আমি যখন লাইভ করি একটা মেয়ে খুব ভালো লাগছে আমার। তো দীর্ঘদিন ভালো লাগতে মানে এক দুই মাস তার পিছে শ্রম দিছি, তার থেকে অনেকবার অনেক কৌশলে তার থেকে নাম্বারটা নেওয়ার জন্য চেষ্টা করেছি, পরে যাক নাম্বার নিয়েছি। তার বাসা হলো যাত্রাবাড়ি, যাত্রাবাড়ি ডেমরা। তো ওর সাথে কথা বলছি আমি বিগত 21-22-23 সালে, তার কোনো খোঁজ খবর পাই না। তো হঠাৎ করে ওই সেম নাম্বার একদিন কল দিচ্ছে তার আম্মু ধরছে, তার আম্মু ধরে বলতেছে যে ও তো বিয়ে হয়ে গেছে, তো তুমি এখানে কল দিছো কেন? তো আমি বলছি আসলে ওর সাথে আমার কথা ছিল যে সে আমার সাথে দেখা করবে, কথা বলবে। আসলে ভালোবাসা এমন একটা জিনিস মুখে বললে কোনো কিছু বলা যায় না, আর অনুভূতিটা আলাদা ভালোবাসার, ভালোবাসার অনুভূতিটা আলাদা, আর লাখ টাকা দিলেও কিন্তু সে ভালোবাসা পাওয়া যায় না। যে ভালোবাসা হলো মনে করেন বর্তমান সমাজে ভালোবাসা হলো টাকার কাছে বিক্রি হয়, মানুষের চেহারা এবং ব্যক্তি দেখে না। আর বর্তমানে যে বর্তমান সোশ্যাল মিডিয়ায় ভালোবাসা বলতে কোনো শব্দ নাই। আজকে আপনাকে ভালো লাগছে, আজকে আপনার সাথে সম্পর্ক করবে, কালকে আমার ভালো লাগছে আমার সাথে সম্পর্ক করবে, এভাবে প্রতিনিয়ত প্রত্যেকটা ছেলে ধোকা খাচ্ছে। তো মনে করেন তার নাম ছিল পাখি, আমি কিন্তু তার সাথে দুই দেখা করছি, দেখা বলতে হাতির জিলে, আমার বাসা তো তেজগাঁ, যখন ওনাকে ফোন দিয়েছি ও আসছে হাতির জিলে, আমি গিয়েছিলাম দেখা করছি এবং রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করছি। করার পরে মনে হয় সারাদিন ঘুরাঘুরি করছি, ঘুরাঘুরি করার পরে সে বললো যে চলে যায়, তখন সে চলে গেছে। পরে এক মাস পরে ঠিক আবার দেখা করছে আমার সাথে, মানে আমার সাথে কমিটমেন্ট ছিল সে আমারে বিবাহ করবে, কিন্তু তার কথা সে রাখেনি। তো আসলে 2000 সালের কথা, 2020 সালের কথা, যেটা না বললে নয়। তো অনেক রাত গেছে, মানে অনেক রাত কাটাইছি আমি না ঘুমিয়ে তার ফোনের অপেক্ষায়, এবং এমন দিন গেছে সে আমি ফোন না দিয়ে সে ভাত খাইনি, এটাই বাস্তব। কিন্তু মেয়েদের মন হলো কচু পাতার পানির মতো, যে এরকম পানি ঢাললে টলমল করে, পানি থাকে না, ঠিক মেয়েদের মনটা এমন।
2: গুরু আমার দিকে কেন তাকাচ্ছে?
3: সত্য কথা। তো মেয়ে মায়ের জাত, আবার মেয়ে কিন্তু আপনার বোনের জাত, আবার মেয়ে ভালোবাসার জাত, কিন্তু ওই সব করলে মেয়েরা কোনো কিছুই রক্ষা করে না।
2: একদম, আমি কিন্তু এর বিপক্ষে যাচ্ছি অনেকক্ষণ ধরে,
3: আপনি পক্ষে জানা আর বিপক্ষে জানা সত্য কথা। যে আসলে 2002-2003 একটা মেয়ের সাথে রিলেশন করার পরে,
0: যা শুরু কর, যা বলার বল,
3: 3 বছর রিলেশন করার পরে,
2: শুনি শেষ পর্যন্ত,
3: 3 বছর একটা মেয়ের সাথে রিলেশন করার পরে সে কিভাবে যে ধোকা দিতে পারে, এবং দেখা সাক্ষাৎ করার পরে হয়তো আমার অর্থ নাই, হয়তো বা টাকা নাই, আমার তো কাগজ ছিল, মানে কলম আছে কালি নেই, এরকম অর্থ তো আমার ছিল না।
2: আচ্ছা,
3: তারপর আমি তাকে চেয়েছিলাম যে তাকে খুব কাছ থেকে মানে ভালোবাসা দিব এবং পাবো, কিন্তু বেলা শেষে আমি শূন্য পকেট নিয়ে তার কাছ থেকে অপমান লাঞ্ছিত হয়ে আসছিল।
2: আমাদের এই চেয়ারে বসেই কিন্তু অনেক মেয়েরা আবার একই গল্পই বলেছেন আপনাদের ছেলেদের বিপক্ষে।
3: না না, বিপক্ষে না, আসলে তারা এটা বানাটো বলে,
2: তারা
3: এটা বানাই বলে।
2: এখন কিভাবে বুঝবো যে আপনি বানাই বলছেন?
3: না না, আমি 100% বলতেছি, কারণ আমি হাজার হাজার মানুষের সাথে ডিল করি, আমি একটা জায়গায় জব করি, কারণ
0: যুক্তি আছে
3: মেয়েদের চরিত্র কেমন, যে বলে ফুলের মতো পবিত্র, এটা না, মেয়েদের চরিত্রের মধ্যে সম্পূর্ণ কাটা, যে কাটা কখনো যে মানে যে নিষ্পাপ, সেও যদি হাত দেয় তার হাত কাটা যাবে।
2: দিবে কেন হাত, তার দেওয়া দরকার কি কাটার মধ্যে হাত?
3: কাটা তো আসলে মানুষকে, ওই যে কথা আছে না, ভালোবাসা স্পর্শ করে, সেই স্পর্শটাও সে করতে দ্বিধাবোধ করে।
2: গুরু আমার দিকে তাকায় না, মানুষ কমেন্ট করবে। আচ্ছা আপনারাই কমেন্ট করেন যে এটা কি কতটুকু সত্য, তো অবশ্যই আমি বলবো না যে একেবারে মিথ্যা, তবে 50%, কারণ দুই পক্ষেরই দোষ আছে। শুধু যে ছেলেরা,
3: আমি আপনাকে বলি, ছেলেরা যাকে ভালোবাসে মন থেকে ভালোবাসে, ঠিক আছে, যে মনে করেন সে কানা হোক, ল্যাংলা হোক, খোড়া হোক, তাকে আমার ভালো লাগছে, তার সাথে আমি রিলেশন করবো এবং সম্পর্ক, এবং লাস্টে তারা বিবাহস্থ যায়, ঠিক আছে। কিন্তু একটা মেয়ে ওটা করে না। বর্তমান সমাজে, বর্তমান সমাজেও মনে করেন সে তার স্বামী থাকাকালীন আর একটা ছেলের সাথে রিলেশন করে, আমি যেখানে চাকরি করি আসলে আমি আজকে ওইখানে 20 বছর চাকরি করি, আমি অনেক ছোটবেলা আসছি 2007 সালে। তো ওইখানে চাকরি করি আসলে আমি জুতা সেলসম্যান, সোজা কথা বলতে, তো আমার এখানে হাজার রকমের মেয়ে আসে, হাজার রকমের ছেলে আসে। তো আসলে মেয়েদের দেখলে বলতে পারে যে এই মেয়েটা এই ক্যারেক্টার
0: দেখি
3: ইনশাল্লাহ। কিন্তু বর্তমান সমাজে মনে করেন যদি 20টা বয়ফ্রেন্ড থাকে, বলে নাই একটাও নেই,
2: যার 20টা আছে সে অবশ্যই একটাও নাই বলবে, কিন্তু যার একটাই আছে সে কিন্তু ওপেনলি শেয়ার করবে
3: না, সে বলে না, এখন বর্তমান সমাজে বলে না, কারণ চিন্তা করে যদি ওই ছেলের থেকে ওই ছেলের টাকা বেশি থাকে।
2: বুঝতেছি না আমি আসলে কি বলবো, মানে উনি অ্যাকসেপ্ট করতেই রাজি না, তাকে আসলে কি বুঝাবো, তাই না?
3: আসলে যখন আমি লাইকি করতাম, যখন লাইভ করতাম আমি, তখন আমার লাইভে মনে করেন 300-400 ভিউ থাকতো, মানে একটা আমি ছোটখাটো একটা লাইক হিসাবে 300-400 ভিউ থাকতো, তখন আমি একটা মানে কান্নার টোন আওয়াজ করতে পারি। তো এটা আমি বলি, তো আসলে আপনার নামটা কি আসলে জানা হলো না?
2: আমার নাম তানহা,
3: আসলে তানহা, আমি মানে কান্না শুরু বলতেছি আপনি কথাটা শুনে, তানহা না বললে নয়। আসলে ভালোবাসা কখনো আবেগ দিয়ে হয় না, ভালোবাসা আসে বিবেক থেকে। স্বপ্ন মানুষ হাজার দেখে, গল্প কিন্তু একটাই লেখে, হয়তোবা সেটা কখনো তুমি বুঝলা না, হয়তোবা যেদিন বুঝবা সেদিন হয়তোবা আমাকে আর পাবা না। তো না বললে নাই আসলে কথাটা বলতে চাইনি, তো এই মানে এই কথাটার পরে আমি একটা হাসি দিতাম, তো হাসিটা হলো কান্নার হাসিটা দিতেছি, তুই কেমনে পারলি আমার মনে কষ্ট দিতে, তুই কষ্ট দিয়া আমার থেকে দূরে চলে গেলি, 3-3টা বছর তোর সাথে রিলেশন করার পরও তুই আমার মনে কষ্ট দিলি, আসলে কষ্ট নিয়ে আমি মিষ্টি সুরে হাসতে চাই।
0: আরেকবার
3: হাসিটা দিব,
0: আচ্ছা, লাস্ট টাইম, আরেকবার,
3: আসলে এই হাসিটা আমি শিখছি বড়বাই থেকে, ঠিক আছে। তো আসলে হাসিটা আসছে মেয়েদের ছলনা থেকে,
0: আরেকবার হাসিটা,
2: আচ্ছা, একদম কিছু সিনেমাতে কিছু ক্যারেক্টার দেখি না, ওয়ান সাইড লাভার,
0: ওইরকম
2: ক্যারেক্টার মনে হচ্ছে
3: এখন। তো আমি আসলে,
0: বাই দ্য ওয়ে, আপনারা তো দেখতেছেন এটা স্পেশাল, কিন্তু আসলে আমি ভুলে যান না যে আপনাদের আনন্দ দানের দারুণ এক উপলক্ষ নিয়ে আসছি অনেক খুঁজে,
3: ছোটখাটো
0: রাজু ভাই প্রো ম্যাক্স 2,
3: আমি ছোটখাটো একটা ইউটিউবে আমার একটা চ্যানেল আছে বিডি মাইনুদ্দিন অফিসিয়াল। তো আমি
0: নিজে জানো যে তাজু এখন বাংলাদেশের শিরোমণি,
3: হ্যাঁ,
0: তুমি আর মানে খুব বেশি হাতে, আমি গুনে দেখতেছি 25 দিন সময়ের মধ্যে গোটা বিশ্বে কাঁপাবে, বাংলাদেশ কাঁপাবে, তুমি তাজু ভাই শিরোমণি হয়েছে, তো তুমি তাজু ভাই প্রো ম্যাক্স,
3: যদি
0: আরেকটা
3: আল্লাহ
0: আল্লাহ তো চাইবে
3: তাহলে সবই সম্ভব।
0: এখন আরেকটা ওই যে এরকম লাইকের আরেকটা,
3: আসলে
0: কিভাবে
3: আমি
0: দুঃখী, দুঃখের বাইরে কিছু করো নাকি, দুঃখী দুঃখী থেকে থাকো,
3: দুঃখে থাকি,
0: দুঃখে
3: কষ্ট, মানে যার জীবন,
0: যেহেতু
3: যার জীবন কষ্ট করে তার আবার কিসের সুখ,
0: ডায়ালগ গুলো
2: সেই।
0: তারপর
3: তো যে কথা বলতে, বললে না বললে নয়,
0: না বললে নয়, এটা কিন্তু মাঝে মাঝে থাকবেই কথাটা,
3: তাও বলতে চাই, সেটা হলো এই যে এখানে মনে করেন আমি আপনাদের FM রেডিও স্টুডিও আসলাম, না আসলে কিন্তু নাই,
0: না আসলে নাই,
3: তারপর আসছি যে কোনো একটা কারণে। আসলে আমার জীবনের গল্প বলতে, কিন্তু বলতে আসি যে আমি নিজে একটা গল্প হয়ে গেলাম,
0: গল্প হয়ে
3: গেল, তো
0: যে আপনি বলতে থাকেন দাদা কাট করেন না, এভাবে চলুক,
3: যে কষ্টের কথাটা বলতে চাচ্ছিলাম তো সেটা হলো
0: বাদ দাও, মেয়ে মানুষ তো তুমি পছন্দ করো
2: না, আমার নাম
0: বাড়বে যাক।
3: ভালোবাসা এমনটা জিনিস সেটা আসলে মুছে ফেলতে চাইলে মোছা যায় না। জীবন যুদ্ধ করতে করতে আসে
0: এই মাইক্রোফোন কিন্তু ভালো ধরো,
3: আচ্ছা
0: আচ্ছা হ্যাঁ মাইকটা নিয়ে করবে, খুলতে সমস্যা হবে না, একটু খুলে দে তো, হ্যাঁ হ্যাঁ এটা ভালো হবে, বলো একই কথা করুক নেক নেক না, হ্যাঁ কেবলটা কেবলটা ছড়াই দে, হ্যাঁ একদম, এগুলো কিছুই কাট করেন না দাদা, এগুলো সব থাকবে এরকমই, হ্যাঁ ওকে না আমি তাহলে অ্যাকশন বলবো, অ্যাকশন বলি রেডি ওয়ান, ওই যে লাইকিতে যেভাবে কথা বলা হয় এবং দুঃখী দুঃখী যেটা অভিনয় এটা সবকিছু মিলায় নতুন আরো কিছু ডায়লগ ঢাকা ফেমে এসে, রেডি ওয়ান টু থ্রি অ্যাকশন।
3: আসসালামু আলাইকুম, আমি না আসলে নাই তারপর আমি চলে আসছি আপনাদের মাঝে ঢাকা এফএম রেডিওতে, যেখানে আমাদের সাথে আছে আমাদের গুরু ভাই, আরো আছে না বললে নাই যে আসলে ওনারা হলো যে মেয়ে বলতে আসলে
0: না বললে নাই
3: তানহা,
0: আবার না বললে না নাম বললে কেন ভাই, আর কবিতা না বললে না নাম বললি কেন, নাম বললি কেন ভাই, ওকে তারপর ডায়লগ নষ্ট হয়ে
3: যাবে। যে আসলে আমার কথাগুলো শুনে হয়তো অনেকে মজা নিতে পারে, অনেকে হাসতে পারে, আবার অনেকের
0: বুঝবেও যে কি বলতেছে,
3: পারে খারাপ লাগতেও পারে, এবং যাদের উদ্দেশ্যে বলতেছি তাদের গায়ে না মাখলে চলবে,
0: না বললেই না,
3: না বললেই না,
0: একে না ধরলেই না।
3: আচ্ছা তো আসলে আমি ওই যে গল্পটা বলতে চাচ্ছিলাম যে মেয়েরা আসলে
0: গল্প আছের মধ্যে,
3: হ্যাঁ ছলনাময়ী,
0: ছলনাময়ী
3: মেয়েরা কেন ছলনাময়ী,
0: লাইকিতে পারফর্ম করা হচ্ছে এখন ওই যে লাইকের মতো
3: না, লাইকি টিকটক
0: না না ঢাকা, হ্যাঁ ঢাকা এফএম এ যেহেতু ওটা অনুযায়ী প্রোগ্রাম, হ্যাঁ পারফর্মটা করে বুঝতে হবে তারপর, হ্যাঁ
3: তো যখন একটা মেয়ের কাছে ভালোবাসা চা হয়, একটা মেয়ের কাছে ভালোবাসা ভিক্ষা চা হয়
0: কিভাবে চাইবে, এটা তো অভিনয় করে দেখাবে,
3: তানহা বিশ্বাস কর তানহা আমি এমন ছিলাম না, তোমাকে দেখার পর থেকে আমার দুই নয়নে ঘুম আসে না, যখন আমি ঘুমাতে যাই তখন শুধু তোমার চেহারাটা দেখি, বিশ্বাস কর তানহা যখন তুমি কল দাও মনে হয় আমার কলেজার হৃদবিন্দুটা মাত্র এখন জাগ্রত হয়েছে, কিন্তু তুমি বুঝো না বুঝার ভান করো, জানি না আমাকে আর কত কষ্ট দিলে তুমি সুখ পাবা, তারপর আমি তোমাকে বলতে চাই আমি তোমাকে ভালোবাসি, আর ভালোবাসা কোনো খেলনা নয় যে ছুঁড়ে ফেলে দিলা, আর মন চাইবে তুমি কাছে নিবা, মন চাইলে কাছে নিবা আবার ছুঁড়ে ফেলে দিবা, তো আমি আজ থেকে না 2020 সাল থেকে এখন 2026 সাল আজও তোমার জন্য অপেক্ষায় আছি, তুমি যেখানে থাকো না কেন তুমি যদি আমার এই কথাগুলো শুনতে পাও তাহলে অবশ্যই সাড়া দিবা,
0: আমাকে আমার তাকলি কেন তানহা,
3: ও তানহা
0: আমার দিকে তাকালে যে,
3: তো আসলে আমার কান্নার মধ্যে হাসি লুকিয়ে আছে,
0: ওটা দিতে হবে এখন দাঁড়া তো শেষ হচ্ছে না,
3: তানহা তুমি এমন করো না আমার সাথে কোনো ছলনা করো না, আমি আসলে
0: আবার দেব
3: গরিব মানুষ,
0: তানহা তানহা বলে অ্যাকশনটা আবার দে, হাত কিভাবে আগালে যে,
3: তানহা
0: ধরিস না,
3: আসলে আমি ছোট হতে পারি কিন্তু আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি, আমার ভালোবাসার মধ্যে কোনো ভেজাল নাই, আসলে ভালোবাসা কখনো টাকা পয়সা বাড়ি গাড়ি দিয়ে হয় না, রূপ দিয়ে হয় না, ভালোবাসা হলো যে যাকে ভালো লাগে, যার নয়নে যাকে ভালো লাগে
1: সে তাকে বেশি ভালোবাসে,
0: যেটা না বললে না,
1: যেটা না বললে নয় তানহা। তো এই হাসিটার মধ্যে
0: কালতে কালতে হাসবি না বেটা, ওটা দিবি না,
1: ওটা
0: যাও যাও, 1 2 3 অ্যাকশন।
1: হাসির মধ্যে আমার কান্না লুকিয়েছে,
0: আবার গোড়া থেকে রেডি 1 2 3 অ্যাকশন, আরেকবার লাস্ট রেডি 1 2 3 অ্যাকশন। আল্লাহ তুমি মাহমুদ, তুমি মানুষকে না পাঠালে মানুষের রূপ,
1: মানুষ তো
0: মানুষ, এত সুন্দর মানুষ, এত ভ্যারাইটি
1: মানুষ, তো
0: এত ডিফারেন্ট
1: মানুষ, একটা হলো মানুষ, একটা হলো মানুষ, আমরা মানুষ নামে কিন্তু হুশে নাই।
0: আল্লাহ
1: এতগুলা মেয়ে
0: কি কপাল করে মানুষ হয়েছিলাম, যে কত ভ্যারাইটি দেখতে পায়,
1: যে
0: আর কিছু যোগ করবে তারপরে, তারপরে
1: না বললে আর নয়।
0: আচ্ছা তারপরে কি হলো পরে, তো মেয়েটা তো এই করলো, ছলনা করতে থাকলো, তারপরে কি দাঁড়ালো রেজাল্ট কি জীবনে?
1: জীবনের রেজাল্ট হলো আসলে আমি এখন বর্তমানে মেরিড।
0: আর মেয়েটা কি
1: তা তো জানি না,
2: 26 সাল পর্যন্ত অপেক্ষা করছেন তাহলে কার জন্য?
1: তার জন্য, সে যদি এখন আসি বলে যে তোমাকে আমি ভালোবাসি,
2: তাহলে তো ওয়াইফ হ্যাঁ
1: থাকবে
0: ওই মাদানির মতো,
1: না ছেলে তো চারটা বিয়ে করা
0: ফরজ না, বিকুল মাদানি যে বিয়ে করে দিতে বিয়ে করে, আচ্ছা
1: চারটা বিয়ে করে, ওনার হিসাব তো আর এখানে নাই। মনে করেন আপনার যদি আমি আমার ওয়াইফ থেকে অনুমতি নিই তাকে বিয়ে করবো, সমস্যা কি?
2: আপনার ওয়াইফ অনুমতি দিবে?
1: হ্যাঁ 100% দিবে।
2: তার এখনই কিন্তু প্রমাণ হয়ে গেল একটু আগেই, যে আপনি বলছিলেন যে মেয়েরা ছলনাময়ী, মেয়েরা হচ্ছে ঠকার, এই যে আপনি একজন ছেলে হিসেবে কিন্তু আপনার,
1: আমি বলি যে যাকে ভালোবাসে সে যদি 80 বছর বুড়ি হয় তারপরে সে তাকে চায়।
0: তুমি তো সেখানে
1: সেকেন্ড হাল বলতে আমি মেরিড, যদি ও ও যদি মেরিড হয়, যদি ও বলে যে ওর থেকে ভালো লাগে না আমার কাছে আসবে, তাও আমি গ্রহণ করে নিব,
2: না আসলেও নাই,
1: না আসলেও নাই, মানে জাস্ট এটা হলো যদি।
0: আরে কিভাবে কনফিডেন্টলি বলতেছে, প্রথম প্রথম তোমাকে পারমিশন দিবে,
1: প্রথম প্রথম
0: এত আত্মবিশ্বাস কিভাবে পাচ্ছি
1: আমার ওয়াইফে?
0: হ্যাঁ
1: কারণ আমি 2 বছর আমার অফিসে সংসার করতেছি, তো আসলে ভালো মন্দ সবকিছু তার সাথে শেয়ার করি, এবং তাকে আমি বলেছি যে আমি একটা মেয়েকে রিলেশন করছি খুব পছন্দ করতাম, তার নাম হলো পাখি। আসলে পাখি কিন্তু খাঁচায় বন্দি থাকে, আর আসলে মানুষের নাম পাখি দেওয়া উচিত না, মানে সেটা আমার মতে, কারণ মানুষের নাম পাখি দিলে যে আমার মতো হাজার ছেলের সাথে ছলনা করে, এখন তো দেখেন আপনি ইউটিউবে হাজার হাজার গান আছে পাখি, তুই ছলনা মুই।
0: তো তোমার বউকে, তুই তো মেয়েদের প্রশ্নে বিরক্ত একদম, তাই না? তো ও তো একটা মেয়ে, তো তোমার ওখানেও কি বিরক্তি দেখাও নাকি?
1: না না না, ওইখানে তো কোনো বিরক্তি নেই। মনে করেন আমি আসলে সেটা হলো যে তাকে বিয়ে না করলো নাই, হঠাৎ করে বিয়ে গেছে,
0: ওখানে না করলো না,
1: ওখানে না করলো না,
0: কিন্তু না করলে নাই এই থিওরিটা আবার জীবনের মধ্যে ঢুকায় নিও না।
1: না না না, জীবনটা তো আসলে অল্প।
0: আমি বলছি যে আরে ভাই বাসর আছে, মধুচন্দ্রিমা আছে, না করলে নাইয়ের মধ্যে আবার চলে যাও না, কিছু না কিছু করতে হয় জীবনে ভবিষ্যতের বংশধরদের স্বার্থে। আরে বেটা বাবা হওয়া লাগবে, না করলে নাই বলে দিলে
1: শুনে
0: এরকম করা যাবে না, সব জায়গায় না করলে না,
1: হাজার চেষ্টা করি সন্তানের বাবা হওয়া যায় না যদি আল্লাহ না,
0: আল্লাহ তো বটেই, কিন্তু না তোমাকেও তো এফোর্ট দিতে হবে না, সব জায়গাতে না করলে না বললে এরকম
1: হলে হবে না, বর্তমান তো না করলে নাই, জীবনটা এইভাবে অচল।
2: আপনার স্ত্রীর প্রতি আপনার বিশ্বাস আছে যে থাকবে ছলনাময়ী? না
1: না,
2: একটা মাত্র নারী যার মধ্যে ছলনা নেই, তাই তো?
1: আসলে বিশ্বাসটা হলো কি জানেন, আমি আপনাকে তা বলি, আমি থাকি তেজগাঁ আর আমার ওয়াইফ থাকে কেরানীগঞ্জে।
2: আচ্ছা চাকরি করে হয়তো নাকি?
1: চাকরি না এমনি।
2: আচ্ছা আচ্ছা,
1: তো আসলে মানে এত বিশ্বাস আছে যে আমি আজকে এই 1-1.5 বছর তাকে ওইখানে একাই রাখছি।
2: মানে কেন
0: না করলে না যাও না তুমি?
1: যাই সপ্তাহে মাসে,
0: না করলে নাই ব্যাপারটা,
2: এই জন্যই
0: আসলে উনি দ্বিতীয় বিয়ে
1: কথা বলতেছে আর কি। হাসতে চাইও তারপর হাসতে পারি না,
2: যে কেন তাকে একা রাখার কারণ কি?
3: একা রাখার কারণ আসলে কিছুই না, আমি এখানে জব করি তো।
2: আচ্ছা,
3: আমি তেজগাঁও জব করি, ওইখানে ওনার ফ্যামিলিরা থাকে, মনে করেন পাঁচ কালার থাকে, সবার সাথে হাসিখুশি থাকে, মানে সময় আড্ডা দিতে পারে। আসলে আমি তো জব করি, আমি তো সবসময় সময় দিতে পারি না।
0: তোমার কাছে আরো বেশি হাসিখুশি থাকতো, তুমি গোটা বাংলাদেশকে হাসিখুশিতে রাখার ক্ষমতা রাখো।
3: আসলে চেষ্টা করি, মানে আমার তরফ থেকে আমি যেটুকু চেষ্টা করি ওটা আলহামদুলিল্লাহ। আসলে আমি অল্প ইনকাম করি, তারপর আমি সবসময় বলি আলহামদুলিল্লাহ। আমার ইনকাম তেমন না, অল্প, মনে করেন এক কাপ চায়ের দাম, রুটি পাই, তারপর আলহামদুলিল্লাহ। আর মানুষের লাখ টাকা থাকার পরও ঘরে শান্তি নেই।
0: তোমার বন্ধু বান্ধবরা তোমার সাথে কেমন জমজমাট করে রাখো সবাইকে?
3: আসলে আমার বন্ধু বান্ধব ছিল অনেক, যখন দেখলাম স্বার্থের টান, যখন পকেটে টাকা থাকে তখন বন্ধু আছে, যখন টাকা থাকে না তখন বন্ধু নেই। আবার কিছু বন্ধু আছে যে টাকা ছাড়াও ভালোবাসে। আমার দুইটা বন্ধু আছে যে যত রাইত আমার বিপদ হোক কেন, যদি আমি কল দিই অবশ্যই সে আসবে। আর অনেক বন্ধু বান্ধব আছে, মনে করেন আপনি কল দিবেন, এখন বলতেছে আমি ঘুমাচ্ছি খাচ্ছি, কিন্তু আমার পকেটে টাকা নেই।
0: তোমার ওই প্রেমিকাকে কি এখনো তুমি মনে করো?
3: মাঝে মাঝে, না করলে নেই আর।
0: বলতে চাইলে কি বলবো, যে ক্যামেরা তাকায় বলো, ঠিক তাকায় পাখি বলে ডাকো, ওই যে
3: না পাখি তো এখন খাঁচায় বন্দি,
0: ওই যে ক্যামেরা ওদিকে তাকায় বলো, পাখি যদি দেখে তোমার ভিডিওটা কি বলবো?
3: যদি এই ভিডিওটা আমার পাখি দেখে,
0: পাখিকে উদ্দেশ্য করে বলো, পাখি
3: পাখি তুমি যদি আমার এই ভিডিওটা দেখো তাহলে অবশ্যই এখানে একটা কমেন্ট করে যাবা যে আসলে আমি কথাগুলো সত্য বলছি না মিথ্যা বলছি, তুমি আসলে সত্যি একটা সলনাময়ী।
0: ওই যে ক্যামেরা
3: বলছি, তুমি আসলে সত্যি একটা সলনাময়ী।
0: আর কিছু বলার থাকলে বলে দাও।
3: না আসলে না বললে নাই, আর কিছু বলার নাই।
0: না বললে নাই থাকিস ভাই, না করলে নাই যাস না। তো লাইফ স্টাইল দেখে আমি ভয় পাচ্ছি, তুই থাকছিস এখানে মাসের পর মাস যাস না ভাই, তুই না বললে নাই থাক, না করলে নাই, এই যে সব বাক্যটা তুই বলিস না, আর জীবন ওটা মূল মন্ত্র হিসেবে নিয়ে নিস না।
3: আমার মন্ত্র একটাই,
0: সামনের বংশ আগাবে না,
3: বংশ
0: তুই শুধু না বললে নাই থাক।
3: জীবনে বংশ চিন্তা করি কিন্তু আমি আমার নিজের বংশ ছেড়ে দিছি। আমি যে আসলে আমি আমার আমার দেশের বাড়ি কুমিল্লা, আমি বলি তাও
0: কুমিল্লার মাল এরকম যাচ্ছে না, তোকে অন্যদিকে উত্তরবঙ্গ পাঠায়, তোর বাড়ি কুমিল্লা না, যা
3: হাসনাবাদ মনোহরগঞ্জ, আমার বংশ হলো পাটোয়ারি। আর আসলে আমি দীর্ঘ আজকে পাঁচ বছর ধরে আমার বাড়িতে যাই না,
0: ওখানে না গেলে নাই,
3: না গেলে নাই। তো মাঝে মাঝে মায়ের সাথে কথা হয় আর বাবার সাথে কথা নাই।
0: তোকে অনেক ধন্যবাদ রে, ঈদের আমার অনেক ঝামেলাটা লেগেছিল, তো আমি আসলে ঈদের আনন্দটা এখন পাওয়া শুরু করছি। তুই আসার জন্য অনেক ধন্যবাদ, তুই হাসাস নি, তুই নর্মাল কথাই বলিস এরকম, বাট তোরা তুই হাসছিস কেন আমি জানি না, তোকে ঠিকই তো বলছি এরা ছলা মনে হয়, আমার মধ্যে তো হাসি আসেনি, ওর কষ্টের কথা শুনে আমি ওর সাথে কাঁদছি, আমি কাঁদছি ওর কষ্ট শুনে। আর তুই দেখছিস আবার শুরু করতে, দেখ তুই তো ঠিক বলছ
3: না, বললাম না তাদের মুখে একটা,
0: তাদের
3: মনে আর একটা, কথা আছে না ঠোঁটে বিষ মুখে মধু, যেরকম থাকে একবার
0: মিলাতে যায়, কষ্ট করিস না।
3: আসলে কতটুকু ঈদে আনন্দ দিতে পারছি আমি নিজেও জানি না, কিন্তু আমি খুব কষ্ট পাইছি যেটা না বললে নাই তানহার জন্য।
2: থ্যাংক ইউ সো মাচ, আসলে সত্যি কথা আপনার কথায় আসলে কি বলে এটাকে, সেই মানে মজাটা আছে, মানুষ শুনলে আর কি আনন্দ পাবে। থ্যাংক ইউ সো মাচ, এত সুন্দর
0: করি মানে অনুষ্ঠানটা শেষ করি। হ্যাঁ, আর লাস্টে ওই হাসিটা একবার দে, কাছে আমার কাছে কাছে আইতে পারে, একসাথে হাসি দেখেন, দাঁড়ে জোরে একসাথে আমাদের দুজনকে যেন পাওয়া যায়। রেডি, ওয়ান টু থ্রি, অ্যাকশন। আবার ওয়ান টু থ্রি, অ্যাকশন। বাই দ্য ওয়ে, আমি আলাদাকে অনেক ভালোবাসি, তাই ছেলেটাকেও ভালোবাসি। এত টিপিক্যাল, এত বোরিং মানুষের জীবন আশপাশে, সব জায়গাতে শুধু একই রকম মানুষ, ডিফারেন্ট। ভবিষ্যতে তাজু ভাই 2.0 প্রো ম্যাক্স ভার্সন গোটা সোশ্যাল প্ল্যাটফর্ম কাঁপাইতে আসতেছে। আরেক ভাষা দিয়ে শেষ করবে, রেডি, ওয়ান টু থ্রি, গো, অ্যাকশন। বিদায় নিচ্ছে, ঈদ মোবারক।
2: আমিও বিদায় নিচ্ছি আজকে। ভালোবাসার বাংলাদেশের আজকের এপিসোড আপনাদের অনেক বেশি ভালো লেগেছে আমি আশা করি, কারণ আসলে আজকে অনেক বেশি এনজয় করেছি। ধন্যবাদ আপনাকে গুরু, আপনাকে অনেক ধন্যবাদ। তো আজকে বিদায় নিচ্ছি। আমরা এতক্ষণ কিন্তু ফেসবুকেও লাইভ ছিলাম, ফেসবুক অ্যাড্রেস facebook.com/ilovethakaefm, আর ইউটিউবেও লাইভ ছিলাম, ইউটিউব অ্যাড্রেস ঢাকা FM 90.4। আমাদেরকে কিন্তু চাইলে আপনারা আমাদের এই চেয়ারে আসতে পারেন, বসতে পারেন এবং আপনাদের গল্প শেয়ার করতে পারেন, যে কোনো গল্প শেয়ার করতে পারেন। 01841904904 এই SMS এবং হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করলে আমি কিন্তু কন্ট্যাক্ট করব আপনাদের সাথে। তো আজকে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার কথা হবে, দেখা হবে আগামী বৃহস্পতিবার ঠিক রাত 11টা বাজে। আল্লাহ হাফেজ।

গরমে নাজেহাল অবস্থা? আম্বার আইটি আইপি ফোনে রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

আছেন তো ফিলে, মগর কত জন্ম আছে দিলে, থাকেন চিলে। কারণ চক্কর বক্কর বাচ্চিত লিয়া সিফাত আছে প্রতি রবিবার দুপুর দুইটাতে, জয়েন করে লেন কিন্তু।

গরমে নাজেহাল অবস্থা? আম্বারাইটে আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

গরমে নাজেহাল অবস্থা? আম্বারাইটে আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন? স্যার
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: ঈদ মুবারক। ঈদের তিন দিন ঢাকা এফএম শুনুন ঈদের খুশিতে। ঈদের প্রথম দিন সকাল 10টা থেকে ঈদ মর্নিং ম্যাজিক উইথ পিঙ্কি, দুপুর 1টা থেকে লোফি ঈদ উইথ সিপাত, বিকেল 4টা থেকে শুনুন রিদমকে কোরবানি বাসে, সন্ধ্যা 7টায় রিতা থাকছে মিউজিক্যাল শো নিয়ে, আর ভালোবাসার বাংলাদেশ নিয়ে লাভ গুরু তানহা তো থাকছেই রাত 11টায়।

শাফির সঙ্গে। ঈদের তৃতীয় দিন সকাল 9টা থেকে ঈদ ডায়রিস নিয়ে থাকছে তানহা। দুপুর 12টা থেকে শুনুন ঈদ রিওয়াইন্ড উইথ পিঙ্কি। বিকাল 4টায় ঈদ মুডে থাকছে রিদম। সন্ধ্যা 6টায় শুনুন ক্রেজি ক্রেককে সুপার টিউনসে। আর রাতে থাকছে পূর্ণ দৈর্ঘ্য অডিও সিনেমা হৃদয় পুরে সারখার। ঈদ জমে উঠুক ঢাকা এফএম এর সঙ্গে। ঈদ মুবারক।

গরমে নাজেহাল অবস্থা, আমার একটি আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
1: আচ্ছা,
0: সব থাকবে, তুমি আমি মনমাতানো মিউজিক আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
1: এই কথা তো, চলো এখনই।
0: কিভাবে?
1: টিউন ঢাকা FM 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনই।
2: ঢাকা FM 90.4, এক নেশন এক স্টেশন।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: গরমে নাজেহাল অবস্থা, আম্বারাইটে আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: কে?
2: প্রতি শুক্রবার রাত 11টা ঢাকা FM 90.4 এ।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

গরমে নাজেহাল অবস্থা, আম্বার আইটি আইপি ফোনে রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করে জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: পাহাড়ে।
1: আহা, পাহাড়ে যাবো কে কইছে রে?
2: তোর আরে লেট মি মু, আজ অন টাইম। বাহ, এই আমাদের পাঞ্চুয়াল পলিটা কোথায়?
3: তাই তো, তাকে তো দেখছি না।
1: কি রে পলি, কই? বাস ছেড়ে দিল তো।
4: এই চলে এসেছে রে।
3: কি রে লেট কেন? মনটা খুব খারাপ, এয়ারফোনটা খুঁজে পাচ্ছি না। এত বড় জার্নিতে রেডিও ছাড়া কি করে থাকবো?
1: বন্ধু, তোর ভালোবাসা ঢাকা এফএম এর অ্যাপটা ডাউনলোড করে নে জাস্ট, দেন নো নিড এয়ারফোন।
5: ঢাকা এফএম 90.4 অ্যাপ, জাস্ট ডাউনলোড, ইনস্টল অ্যান্ড এনজয়।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার সময় অনুযায়ী এখন শুনবেন ফজরের আজান।
1: আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না। 90.4 FM.

0: আই মামা, ঝালমুড়ি দেন তো 10 টাকার।
1: এই লন।
0: কি বানাইছেন মামা এটা? ঝালমুড়িতে তো ঝালই নাই।
1: আরে মামা, ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই। ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।